আকাশ বানিয়ে আগরতলা। আজ রবিবার, পয়লা ভাদ্র 1948 শকাব্দ, 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 23শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 বিটারে, অর্থাৎ 1260 কিলো হার্জে, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীমৎ ভাগবত গীতা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ন্নি খরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 7:45 অভিজ্ঞাপন, 8:40 অনুষ্ঠান কাকলি। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান শুনবেন ককবরক সংযোজনায়। সকাল 10:45 হিন্দি ছায়াছবির গান, সকাল 11:00 বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখরি বদল, 1:05 শুনবেন অঙ্গনা

দোলনা আর সুতু দুই বাঁধনে নারীর ভূমিকা বলবেন মিঠু দেবনাথ। দুপুর 1:40 লোকগীতির শিল্পী বাম্পি দেব, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুগতা সেন, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 ভক্তিগীতির শিল্পী শম্পা কুণ্ডু, সন্ধে 6:05 অনুষ্ঠান কল্যাণী, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুকর পালনে সুষম খাদ্য, এই প্রসঙ্গে ডাক্তার সত্য সুন্দরীর সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী মাম্পি দেব। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 জানা অজানা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 শুনবেন রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক, রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা।

0: प्रजनाप्रतिष्ठिता दुःखेर संसारे आनंदे अबिचल थाकार साधना स्थितप्रज्ञेर एई सना जगते यथार्थ सुखे थाकार कौशल होच्छे स्थितप्रज्ञेर जीवनचर्या वासनाई होच्छे दुःखेर मूल जिने मनेर सकल वासना के सम्पूर्ण त्याग करे परमार्थ दर्शने আত্মাতেই পরিতৃপ্ত থাকেন তিনি স্থিতপ্রজ্ঞ। দুঃখে তিনি নিরুদ্বেগ, সুখে নিঃস্পৃহ ও নিরাসক্ত। ক্রোধরহিত নির্ভীক মননশীল ব্যক্তিরই লাভ হয় ব্রাহ্মী স্থিতি। তিনি যাবতীয় বস্তু ও ব্যক্তিতে আকর্ষণবিহীন, প্রিয় বিষয়ের আগমনে আনন্দিত বা অপ্রিয় বিষয়ে বিষণ্ন কোনোটাই তিনি হন না। ভীত কূর্ম যেমন অঙ্গাদি স্বেচ্ছায় সংকুচিত করে, ঠিক তেমনি যিনি রূপ রাস শব্দ গন্ধ স্পর্শাদ যুক্ত বিষয়সমূহ হতে ইন্দ্রিয় রাজকে প্রত্যাহার করেন তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়গ্রহণে অসক্ত রুগ্ন ব্যক্তি বা ভোগবিমুখ কঠোর তপস্বী বিষয় হতে নিবৃত্ত হলেও তাঁদের আসক্তি সহজে বিদূরিত হয় না। ব্রহ্মে তথা পরমাত্মায় চিত্তস্থিতি লাভ করলেই বিষয় ও বিষয়ে তৃষ্ণা দুই চিরতরে নিবৃত্ত হয়। বিক্ষেপকারী ইন্দ্রিয়সমূহ মেধাবী পুরুষের মনকেও জোর করে বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। যেই যোগী সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে আত্মস্থ হয়ে অবস্থান করেন তিনি হলেন সংসারে অবিচল শান্তির অধিকারী স্থিতপ্রজ্ঞ ব্যক্তি।
1: সুভাষিত শুনলেন, আজ শুনলেন শ্রীমৎ ভাগবত গীতা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে শিল্পী অধীর বাগচী।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অঞ্জলি অনুষ্ঠানে এবারের শিল্পী কে এল সাইগল।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

চতনলা ফুঙ্কা হাম তাই হাইনু খরাং পান্ডাও নরক চতন লামসগ তিনি ককতিশাল তালবং তালনি শাল সা শালমারি চিব্রেরা থামসিবা ত্রিপুরা বিশি আগস্ট তালনি শাল নৈচি থাম সালমারি।

নৈ চাই নৈ চি দক ইংরেজি বেশি নরকনাই দঙ্গ ককবরক পান্ডা হায়ুনি খরাং তিনি নি হায়ুনি খরাং পান্ডা ও সঙ্কুমনি সালনি হাই কক কাহাম খানা লাইগ্রামানো আবনি ইয়াগুলো সং সাকামনি কক রক খানা লাইন আও কক কাহাম খানা লাইন গান্ধীজি সাবৈ গেলামানি কক ন ককবরক বাই গান্ধীজি সবাই কেলাংখা নরক কথাং বা জিউই টংনাখে অবহাইকে ন বা জিউই টংদি খনা ন আনি পাইথাক সাল হনে তাই সরংমুং সরংনাও অবহাইকে ন সরং দি আং কথাং টংফ্লাইনাই হনে মুং সাক সাক ন আ সলাইমুং অং দি জে সলাইমুং গো নং অ হায়ুং ন সলাই জাকখে নকনাম মুজঙ্গো তাই বসালাঙ্কা নিনি বাইথাংনি বৈদ্য ন নিনি ওয়ানসুকমুং নিনি ওয়ানসুকমুং ন নিনি ককথায়ও সেলাইজাগ নিনি ককথাই ন নিনি সামুং তাই নিনি সামুং ন নিনি লয় তাই নিনি লয় ন নিনি মোলাজা তাই নিনি মোলাজা ন নিনি ইয়াফারমুং অসংসার ন আও হাইনি বাগি ন তুমুং ন সয় লামানো নং সাই নাই মানখে নং খাকামানো তা ইয়াকার দি তাঙ্গই হেনমালে জেসক ফানো কেবেং মুং কতর ফাইথং সালসায় সালসা কাহাম বরক রক কপলাই অংনাইন খরকসা বরকনি তমুং তাই বিনি লাংমা বসক জরাতেই নাইথক অংনাই অবো বিনি ওয়ানসুক মুংনি সাকাও সে সিজাগো হাইনি বাগৈন খরকসা সেক বরক তমুন বিশিংতৈ বরকন তমুন বিশিংতৈ সিনেনা মুচুঙি টংখে বিনি ওয়ানসুক মুং বাহাই আবনো সে সাউই মান্না চাইতকদি আও গে আসুক জরা খানা লাইকা গান্ধীজিনী সাউই গ্লাংজা ককাহামন ককবরক বাই

하용 거 낭이노? 뿌야, 아자가워, 딸니 덕힌 메로 다요 탕이네. 쇼부마니마니, 가이사, 살, 네네, 꽁쭈그리마니, 살, 네네, 승무이도 마콜라요. 때 어버시니 바로 타워시미야, 시니 하용 거 낭이노? 꽁쭈그마니, 꼭. 하인바그니 디니 하이샬로 승 National Space Day 네네이 에바 자티오 마하카스 디보스 네네이 팔라이자그이 덩고 어샬나 승 벨라이나 보람루이 팔라이레요 타이 무이두쿨라요 디니 하이샬노 아우 갸스 자라타 승 디니니 샬노 뜨이네이 기시자 꼭 카나라이가 예타보 승 사카미 꼭 카나라니 파징 탕라이나 사카미 꼭어 승 디니 카나라이나 Piles not in a cock kissisa, taisa tiny. Piles in her overhead, kaisa. Beram. Obo. Similang mao. Kamanku borok no over bemar by manjagi tongo tau hai ung tong jarawo. Obo sing no. Bob hai kissing o piles na sininani, obnun sung pila. Simon lane. Piles in Kahani Shaiman Nani, Ovohai Shaiman Nangai Kabankuk Shalomui Tomuno Nung Patarotanani, Evake Sangzever Kinani Ajorawo Nung Belaikino Joranango, Evakeba Belaikino Nung Ajorawoke Kostongo, Evakeba Sangamtamne, Constitution Ungo Abohai Ung Mani Dukhanganke Ulutam Nugza Sung Kiprungai Sinize Kilam Tui Thiro Pai Mani নুকজাগো গে আজরো বেলাইখেনো সাবো সানাই তাই সামানি লগি লগি ওয়াশি ওয়াশি হুঙ্কাঙ্কাই থৈরবো ফাইমা নুক নাই তাই আবনো কারে নুং খিবাই পাইব খিবাই সুগিয়া হাই আবো হাই অংাই অবংখা পাইলস অংমানি কাইসা সিনিমারি তাই আবনো কারিব ইয়কমা হাই অংনাই চুক চুককে সানাই তাই নুং আচুফ্রুব আচুগুই আরাম নাই আবো হাই অং নাই সাক তং থা হাই অং নাই অফ্রু নুন সাইমান নাই অবো পাইলস রক দা অংই তংখা হংকে আজরা হংকে নুন সাক নাই গ্রং রক বাই থাঙি নাই মানজাক মালাই যে টেস্ট রক তংমানি অ টেস্ট রক খাইনানি নাং নাই হংকে অবনি বাকি সং পুলিয়ানো খেয়াল মানা রাখ থাই তুমুন থই ফায়া ফানো সং তুমুন নুন উরাম উরাম নুন খিনা থাংপ্রু হংকাঙ্কে বেলাইনো খি কসাঙ্গ আবহাই অংই তংখাঙ্কে এবার খিবাই সুগিয়া হাই খিউই পাইব খিবাই সুগিয়া হাই অংই তংখাঙ্কে তাই ইয়কে সাকে নং আবনো তৈনে নং সাক নাইয়া তাংদি সাক হামনগো থাঙে সাক নাই গ্রং রক বাই ডাক দিখলাইনে নং নাইজাকনানি খাইদি তাই ডাকতি তমুনো সাক নাই গ্রং রক বাই নাইজাক খাঙ্কে রম দি অবো উন্দ্রবনো রম জাগে মাহাঙ্কে হামসুগুই থাঙি মানো আবহাই বেমার বেলাইখানে কিরিনা নাংনাই আবহাই বেমারিয়া পাইলস গে পাইলস হাঙ্কে তামতা মুখে তংনানি অবরংন কিসিসা সালায়নি পাইলস তুমুন মাহাই অংই তংখাঙ্কে সং সিনি লাইফ স্টাইল এবার সিনি যে তমুং চামুং রকন সং মাসলাইগ্রানাই বুলিয়ানো ফাইবার গনাং চামুং রক জানা নাংনাই শাক সবজি তাই গখ্রাং মানে আমহাই রক মাচানাই বথাই এবার ফল রক গবাং মাচানাই ডাল আবহাই রক গবাংখে নরম যে চামুং সিনি বহক এবার সিনি খিরংনো নরম খতন আবহাই চামুং রকনো সং জানা নাংনাই মাংস মৈশ রক গবাং কুক চায় ওইনাই সং এভয়েড খেলাই তংনা নাংনাই তাই আবনো কারিব গবাং কুক সং তৈ মানংনাই সং তৈ নুগো হনপানো সং নাইনাই দি সং আব হাইন নঙ্গু হুমবা ন আব নং জায়গা ফিয়াব কাইসা নং সালো দুই তিন লিটার খ্লাইনে বোতল দায়তন দি আ বোতল নং পাইরি সুগি নং দি আফ্রুস নং সই সইকে গবাং খে তৈ দা নংখা নং আবু নং সাই মাননাই গাবন বাকি সং গবাং খে তৈ নংনানি নাংনাই তাই নং জেফ্রু খিতাই নগ থাঙ্গ এবার খিনা থাঙ্গ আফ্রু নং বেলাই খে আচগুই নং ফানরুই আম হাইকেনাই চাপরুই খিনানি তান চাইতক দি আবনি বাকি নং হিমনা বনাংনাই তাই ফুঙ্গ ইয়াকে সারিগ জরা

সাকসাক নি বাকি নরাকারি ওই হিমনানি নামাই অবহাই কেন নি লাইফস্টাইল চেঞ্জ খাইগানকে নামারনি কাকি মানো তাই লগিত সা খামনাই গ্রংরক বাইতস বরক নিজে সামা মতে টিকে জানাই নাই টংনাই অবহাই কেন সিনি ও বেমারনি ইয়াকনি কাকি মানো গে আসুক জরা সঙ্গ খালাইকে পাইলস বেমার নতুন কক থাইজা থাইনাই

0: आओ हेके तंग बिनि कक्रबो खाना लायखाबा ताबोक संग तिनी कक थुम खाना ने फाजिं थांग लायसिवन ना
1: आओ फाजिं ग संग तिनी ने कक थुम पुदान खाना ना हालेन सालथाम रमय हास्ते बेरमनि काबादि बातालेम बाताय जाकना थांगै दङ आ काबादि बातालेम बाताय जाकनाय उमर जिसिनि निबिसिंग अ बातालेम अंगनाय अ आगस्तालनि न সালনিচিচিনি নেচিমি সালনিচিচুকু সালমারি জরা এনাই হকতৈসা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম রুংনকলাও দোমাসরা লংতরাই বেলি সাব ডিভিজন
0: আও আনি ইয়া ফাওকে তঙ্গ অ আগস্ট টাল নি সাল নৈচিসনি সালমারি ও টেন্ট সিজন নি চিথাম বেরমনি এবা থার্টিন্থ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নি এবার বিধানসভা নিয়ে অধিবেশন আচুক না থাঙে তঙ্গ আপনি কি তিঙ্গে কিসিসা রায়দা বজাক্ষা বিধানসভা ভবন হাবনানি থাংতানিব ইঙ্কাই বিধানসভা যে সেবক খাই তংনাই রক বরক বহাইন বরকনি আইডি কার্ড রকনতে লাঙ্গেই হাবানগ থাংনানি বাকেই সাকলাই যাক্ষা তাই আপন কারে হাইন বিধানসভানি যে আচুকমানি জড়াও নাই নাই এরং লোকরক বরকন বহাইন কবক জাকা আরও নাই নাই সিগাং কাইসা গসিমংলাই আবহাই নাই আইডি কার্ড সামই বিধানসভা ভবন গেট ফুনুগী এবার মালখুমরক হামনান সিগাং আবহাই ফুনুগী চেক খাই থাকি বাকে কবক জাকা তাই লগি অবহাই কাইসা মানই রক ত্রাং মাংলাক যে মানই বরকনি সাকাও হামিয়া খাইমানো আবহাওয়া মানই রক তৈনে বিধানসভা ভবন হাবি মানগ্লাখনি কাজা কক মঙ্গ সাকলাই যাক্ষা

0: তাই অবনি বাকি সেন্টার তাই ইন্টারভিউ রো কলে তানে বিসংতি সাইমানানি ককম কাইসো সাকলাই জাখা
1: আও হাইকে আনিয়া ফ তং আচুক থাইনি মুং সিস্টেম অ্যাসিস্ট্যান্ট অব তেলাং জানাই হাইকোর্ট অফ ত্রিপুরা ই অ্যাকাউন্টস নি বিসিংগ অবনি বাকি বুক চা আচুক থাই তং খরক ব্রেই আবনি বিসিংগ এস টি খরক নেই তাই এস সি খরক নেই কইলাই অনলাইন নিবিশিং তৈ তেলাং জাগি তঙ্গ তাই পাইথাক সালমারি হিংকে ও আগস্ট তালনি সাল নৈচি দক এবার ২৬ তারিখ নিবিশিং সারিখ নি দাম্বা নিবিশিং নরক অনলাইন নিবিশিং তৈ ফর্ম ফিল আপ খাই নাই মান বায়ানে আপনি পাকে ত্রিপুরা হাইকোর্ট নি ওয়েবসাইট হাবই নরক ডিটেলস বো নাই মানো তাই ফর্ম ফিল আপ বহাইনো আইন দিনও খাই মানো আপনি পাকে রংমারি নাই গ্রেজুয়েট খাইজাক হার্ডওয়ার এবাকে নেটওয়ার্কিং এবাকে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নতুনই গ্রেজুয়েট খাইজাক হায়াকে বা আইটি ও বিশেষানি ডিপ্লোমা খাইজাক আমাহাইনা নাংনাই হায়াকে বা বিএসসি কম্পিউটার সায়েন্স বিএসসি আইটি বিসিএ বিই বিটেক কম্পিউটার সায়েন্স তাই আইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন অব হাই কোর্স খাইজাক নাংনাই উমরঙে নামনাই বিসি ব্রিচিনি বিসিংগ তাই খাতিজাক বসনি বাকে তাই বিসি বা গবং ফানো যোগান হানি ব সাজাক খা গাই আবনি বাকে রাংমারি রেজাগনে ৫,700 জুদা জুদা যে শেপ দম মারক যতন রাজাগানে নেই ছাকলাই যাকা তাই অনলাইন নিবিশিং তাই এক্সাম রোগ না যাং নাই আবো যতন অনলাইনও নো ছাকলাই রাজাগ নাই গেই সং
0: আও কথা কাছে সং খানাই না হালাই না আও অবংখা রেলওয়ে অফ মিনিস্ট্রিন বেকাতি আজক থানি বংকা স্পোর্টস পারসন বুসা আসতে তাঙ্গা কাই বাজি দক আর ও রংমারি না নাই মাধ্যমিক হাইকবা কুচক মাধ্যমিক পাস হাইকাবা আইটিএক পাস খাইজা আবার বাকি অমরনা নাংনাই নখা বিসি নিচেবানি বিসিংগ খাটেজাগ রোগনি বাকি অমর কিসেসা হলের মুং তঙ্গন হানিব সাকলাই জাকা অবনে বাকি অনলাইন তৈ কলের নেন পাইতাক সালমারি ইঙ্কা ও বস্কাং আগস্টালনি সাল নিচিব্রি হাইকাবা খানানি সালমারিনি বিসিংগ আবার বাকি যত নরক সেন্টার হাইকাবা যে আমজকমণি সালমারি রক কলে তার বিসিং তৈ সাইমানান
1: আও হাকে আসুক জোড়া সং খানালাই খা তিনি নি সেবক বরক তালামনি কক তা কিসা খানালায়নে সিনি নবরদ্বীপার নি সাকাংবাড়িয়া কক্তমা নবরদ্বীপার নি সাকাংবাড়িয়া কক্তমা ও সাকলাই জাখা নখা চমুই কিসা কবল জাক তং নাই তাই কাইসা কুইসো থাই অঙ্কে ফেরাং কুগুই ওয়া দৈফান ওয়াই মান হনি নাই সাকলাই জাখা তিনি তুমমারি তঙ্গানে সাকানি ফাসিং থামসি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামারি ফাসিং নিচি দক ডিগ্রি সেলসিয়াস তাই মিয়ানি তুমমারি তমানি থামসি বা পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস ঘাই নবর তৈ হকুনি মারি দো নাইনটি সিক্স পার্সেন্ট তাই খামাও ফিফটি সিক্স পার্সেন্ট ঘাই যত সিনি ত্রিপুরা হাস্তিনি যত ডিস্ট্রিক্ট ন ফেরাং কই ওয়াতেই ওয়াই ফানো মানু কাইসা কিছু থাইও আপন বাই হজাক তং না বাকি লোকরক ন সাজাক্কা গাই তিনি নি পান্দানো কম থেঙ্কা আং তনুজা
0: আং আলেকজান্ডার
1: আও হিঙ্গে অজরাও হাইনি খরাঙ্গ তাংসার চামুং খানা লায়না তনুজা দেববর্মানি খরাঙ্গ

আছো যারা তো দেবর মনে খরঙ্গ রাজা বঙ্গ খানার জাকা আকাশ বাইনে আগরতলা বলে আগুন পাইকা তিনি ফুঙ্গি কক বরক পান্ডা হাইন খরং যতনা ন ফুঙ্কা

গানটি শুনলেন সুধা মুখোপাধ্যায়ের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী রচয়িতা রায়।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবি কিরণ অনুষ্ঠানে সবশেষ শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে গতকাল বলেন, ২০০১ সালের ৭ই অক্টোবর শ্রী মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মী দেশের ১৪ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযানকে তহত ১৫ দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন যো যোজনায় হ্যায় জিসকা লাভ

0: अब सभी लोगों तक पहुंचना है तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा, उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এ ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতারমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতারমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতারমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
2: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं आना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
1: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট AIAPGET আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি তাদের আগামী মাসের 1 তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে NTA জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে

মত বিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। 52তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে 3টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজে হোয়েডমেকার্স এবং থাইস ভ্যান ড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু গতকাল আগরতলার নন্দননগরস্থিত ডনবস্কো স্কুল ও রামনগরস্থিত বাণীবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় করেন। ডনবস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাজ্যপাল বাণীবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বৃক্ষরোপণ করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল, এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে দলের জাতীয় উপসভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, সাংগঠনিক বৈঠকগুলোতে সবসময় নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিনিময় হয়ে থাকে, যা দলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সংযোগ গভীর করে তোলার এক লক্ষ্য। এর আগে বিজেপি সভাপতি নীতিন নবীনও দলের নতুন নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সদস্যের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত, বিজেপি জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবও রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত

137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7 অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হবে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইস্কন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম উৎপাদন সত্ত্বেও দেশে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মরশুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুত সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু হলে উৎসবের মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচলও এখনও নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, নারঙ্গি আগরতলা যাত্রী ট্রেন আজ সন্ধ্যা 6:30 নারঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আজ সন্ধ্যা 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতিশীল নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্লাডমাউথ দলকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সঙ্গের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবার পূর্বাভাসে জানানো হয়েছে, আগরতলা আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার। আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এদিকে গতকাল সন্ধ্যা থেকে আগরতলা শহর ও শহরতলিতে প্রচুর বৃষ্টি হয়। খোয়াই, অম্পি, তৈজু প্রভৃতি এলাকাতেও গতকাল প্রবল বৃষ্টি হয়। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমাপুরিব করিশ্মা জমাতিয়া রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু বস্কং সেন্তমর তালনি সালবা সালমারি ফ্রংনাই রং সালো দিল্লি কতালনি বিজ্ঞান ভবন রংনগো ফ্রংনাই খরক ব্রেচি জান বসং ফ্রংনাই সকাত রেওয়ানো রং কক চমলাই নক সাকা রংনক রংতাই সাইথাই সৈথাই রং বেদেকনি নাইকল মুম্বাই হাংকর হাস্তে তাই বসং বেরামনি রেমথামো অমহাই সকাত মাননাই ফ্রংনাই রং সাইজাকা পিএম শ্রী সাবুং কুচুকুক মাতুমি রগ্রমনি ফ্রংনাই রঞ্জন দেবনাথ ও সকাত ইয়াফার জাগনানি বাকে সাইজাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনা লুমিয়া নন্দনগর ডনবস্কো স্কুল তাই রামনগর বানবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বেড়াইনাইকা ও রুমনক খুমনি স্কাউট এন্ড গাইড নি বাইথাং খাতুঙ্গুই সামুং তাংনাই তাই ফ্রংনাই রকবাই কগলাম সালাইকা ডনবস্কো স্কুল ও স্কাউট এন্ড গাইড নি আদংসং হাস্তেফানো গার্ড অব অনার রেখা হাস্তেফা বাণী বিদ্যাপীঠ রংনগোবো স্কাউট এন্ড গাইড নি আদংতাই

মাইরক বাই কগলাম সালাইখা বরংরক নখলাও বুফাং বসা কাইখা মুসাং নালু সাকা বিকশিত ভারত উন্না নাহার মুং সুপুনা বাকো ইথিনামনি আসাই সংবিধানে বারজাতঙ্গ ও সামুঙ্গ শ্রেণাইর পুসকাঙ্গি ফাইনানাঙ্গানো হাকতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত সাকা জরাতেই দরবার খ্লাইমা হাইং বেরম পৈতু থাংসাক মুং বাংলিও তৈ রং ফনাংমা তাই রাংরি বাংলি থানে চুবাও মিয়া দিল্লি কতালো ফিলচিসা ব্রিক্স কেরং দাংসাও ব সাকা কতালকু দরবা খ্লাইমু উংখা রং থং বাংরিমানি কাইসা থং ব্রিক্স হাকদনি দরবা খ্লাইমুনি বিসিংগ চুবালাইমু বাংরিনা বাকি ব ফান বকসিনখা লামদিং বদরপুর লামাতেই ট্রেন লাইসুমু তাবুক ব কম থিংমা বিসিংগ তঙ্গ এনএফএফ রেলওয়ে নি বখাক্তই সাজাকা তিনি সানজা দামদক তামই সতি থামচিও 15650 ট্রেন নারেঙ্গী নিসিমে আগরতলা নি বেখাক লামরিবান ইয়াং 01666 আগরতলা রানী কমলাপটে এক্সপ্রেস তিনি সানজা দামসনি তামই সতি নৈচিও আগরতলা নিসিমে লামরিবান মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদি ও তালনি থামচি সালমারি ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী নি মন কি বাত

산자 남덕담의 쇼티 탐지오 15650 트렌 나랑기니스미 아거톨라니 베카크 람르반 양 01666 아거톨라라니 콤라포테 엑스프레스 티니 산자 담스니타미 쇼티 네시오 아거톨라니스미 람르반 মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি ও তালনি থামচি সালমারি ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডা ও হাক্তর ফাতার হাক্তনি লুকুরক বাই কগলাম সালায়ানা অব অঙ্গানি মন কি বাত পান্ডানি ফিলসারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক রুকুরক বরমনি ওয়ানসুমা খাকামা মন কি বাত সাহানানি কবখা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী আচাইমা সালরে গে বিজেপি হাক্তর গনাঙ্গী তালসারমই চলিনাই সেবা সংকল্প অভিযান খলায়ানো মেয়া দিল্লী কতাল দলনি ব্যাপক ভারত বেরেমনি তাঙ্করা বিনোদ তাওরে সাকা সাল চিসনি অক্টোবর মন্ত্রী বক্রক মুচাং মোদি গুজরাট মন্ত্রী বক্রক অঙ্গী সমাই তাংমানি বিশি নৈচি বা পুমানরগীব অসামু ভূতাংনি বিশংতি পালাই জাগানো ভারতের চংজাক কিউবানী এম্বাসেডর জুয়ান কার্লোস মার্সন আগুইলেরা মিয়া দিল্লী কতালু মন্ত্রী বক্রক মিউজিয়াম বেড়াইনাইখা এম্বাসেডর জুয়ান কার্লোস বাই বাক্সা পুইলা সচিবতে কিউবানী আদংরক মানজাক বাইখা তিনি সিমি জুলন যাত্রা চেয়ার চেঙ্গুরি জাগানো রাখি বন্ধন তেনে বিশংতে বিস্কাং সাংরং সালো রাখি পূর্ণিমা তিথি ও জুলন যাত্রা পায়ানো ও তেনরুগী আগরতলা জগন্নাথ জিও মতাইনক লক্ষ্মীনারায়ণ মতাইনক সেন্ট্রাল রুট নি রাধেশ্যাম মতাইনক ইস্কন মতাইনক ও আলাইদা তের তাই মতাই জাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক রাখাল মুকুমুসিল নক আউট ফুটবল বাতাইমা ও বদল নেই অঙ্গী ফাইনাল কাকা কল্যাণ সমিতি উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজক মিয়ানি থমুঙ্গ কল্যাণ সমিতি নৈবুক চাগুলনি ফেরবাই ব্লাড মাউট বদল মেচিনকা বুসকাং নৈচি বা আগসো এগিয়ে চলো সংঘবাই কল্যাণ সমিতি থাংলায়ানো নকবার তৈবানী বেদেক নিবাকই সাজাকা তিনি নখা কিসাসক জমি কবলজাক টঙ্গানো কিসাসক থায় ফেরাং কগুই বাতে গবাং ওয়াইমা নহনে হজাক খালাইজাকা তিনি ফুংনি খামানি তুমারি টঙ্কা নৈশিদক ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গুই মানানো ককবরক বাই কক্তমা তাবুনি বাকি অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানে তিনি হর দামসিনি সতী ব্রেজিবাও

0: নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি পিন্টু লাল,
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু নিবেদিতা।
0: আজ 23শে আগস্ট, জাতীয় মহাকাশ দিবস। 2023 সালের এই দিনে ভারতের চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণ করে। এই ঐতিহাসিক সাফল্য ভারতকে বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন মর্যাদা এনে দেয়। এই গৌরবময় ঘটনাকে স্মরণ করতেই ভারত সরকার 23শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে। জাতীয় মহাকাশ দিবসের প্রধান উদ্দেশ্য হল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার প্রতি উৎসাহিত করা। এই উপলক্ষে বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, কুইজ, আলোচনা সভা, বক্তৃতা এবং নানান শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন।

0: করা হয়। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর্যভট্ট উপগ্রহ থেকে শুরু করে চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য এল এক এর মতো অভিযান ভারতের বৈজ্ঞানিক সক্ষমতার উজ্জ্বল উদাহরণ। জাতীয় মহাকাশ দিবস আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, বিজ্ঞান মনস্কতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা সম্ভব। এই দিনটি তাই প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের এবং অনুপ্রেরণার দিন। এটি তরুণদের নতুন স্বপ্ন দেখতে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে অবদান রাখতে উৎসাহিত করে।
1: ঠিক একইভাবে প্রতি বছর 23 আগস্ট বিশ্বজুড়ে দাস ব্যবসা ও দাস প্রথা বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এই দিনটি দাস ব্যবসার শিকার লক্ষ লক্ষ মানুষের দুঃখ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার সুযোগ দেয়। 1791 সালের 22 থেকে 23 আগস্ট রাতে বর্তমান হাইতির সেন্ট ডোমিঙ্গো অঞ্চলে দাসদের ঐতিহাসিক বিদ্রোহ শুরু হয়েছিল। এই বিদ্রোহ পরবর্তীকালে হাইতির স্বাধীনতার পথ প্রশস্ত করে। দাস প্রথার সময় অসংখ্য মানুষকে জোর করে তাদের পরিবার ও দেশ থেকে বিচ্ছিন্ন করে দাস হিসেবে বিক্রি করা হতো। তাদের উপর চলত নির্মম অত্যাচার ও শোষণ। এই দিবস আমাদের সেই অন্ধকার ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং মানবাধিকার, স্বাধীনতা ও সমতার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে বর্ণবিদ্বেষ, বৈষম্য, মানব পাচার ও যে কোনো ধরনের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করা। এই দিবস একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ করার অনুপ্রেরণা দেয়।
0: এবার দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি। 1942 খ্রিস্টাব্দে আজকের দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ সংঘর্ষ স্টালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়। 1947 খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল দায়িত্ব গ্রহণ করে।
1: 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। লোকসভায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ এনজিএন রেগা 2004 সালে পাশ হয়।
0: আজকের দিনে জন্মগ্রহণ করেছেন 1918 খ্রিস্টাব্দে গোবিন্দ বিনায়ক কারিন্দকর। তিনি ছিলেন বিখ্যাত মারাঠি কবি, লেখক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। 2006 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। সেই সঙ্গে আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন 1944 খ্রিস্টাব্দে সাইরা বানু। তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং দিলীপ কুমারের স্ত্রী ছিলেন।
1: কে কে অর্থাৎ কৃষ্ণ কুমার কন্নাদ 1968 সালের 23 আগস্ট অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়কদের অন্যতম। সঙ্গে কুলদীপ নায়ার, যিনি 2018 সালের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী।
0: দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি। এবারে বিজ্ঞাপন বিরতি।
2: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হান রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হান রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হান রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি তাদের হান রুবেলা টিকা দেওয়া হবে। 10 থেকে 17 আগস্ট 5 থেকে 10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18 থেকে 25 আগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি।

0: সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
0: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10-17 আগস্ট 5-10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18-25 আগস্ট 9-10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।

এবারে লিখছি তোমায় পর্ব। প্রথম চিঠিটি পাঠিয়েছেন শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শ্রদ্ধা ভাজনেষ অভিজ্ঞাপন। জীবনের প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য সংঘাত লুকিয়ে থাকে। এই সংঘাত কেবল বাইরের নয়, আমাদের অন্তরেরও। অহংকার এবং ঔদ্ধত্য যখন বোধকে গ্রাস করে, তখন জন্ম নেয় এক নির্মম মানসিক সংঘাত। এই সংঘাত আমাদের নিঃশব্দে ক্ষয় করে দেয়। আমার জীবনের এক ছোট্ট অভিজ্ঞতা। গভীর দাগ কেটেছিল মনে। এক অহংকারী মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে বুঝেছিলাম, তর্ক জেতা যায় কিন্তু মন জেতা যায় না। অপরকে ছোট করার ঔদ্ধত্য এক অনিবার্য শূন্যতা তৈরি করে। আমাদের মনের ভেতর শান্তি ও অশান্তির দ্বন্দ্বই আসল সংঘাত। আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে ধ্বংস ডেকে আনি। কাছের এক বন্ধুর সংকটে পাশে দাঁড়াতে গিয়ে অহংকারের যে নির্মম রূপ দেখেছিলাম, তা আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সত্যকে আড়াল করে নিজের ঔদ্ধত্য প্রকাশ করার সেই মানসিকতা সমাজ সম্পর্কের সুতো ছিঁড়ে দেয়। সংঘাতের মূল কারণ আত্মগর্ব ও অহংকার। আমি বড়, এই বোধ থেকেই সংঘাতের সূত্রপাত হয়। সহানুভূতির অভাব ও স্বার্থপরতায় সংঘাতের জন্ম দেয়। অন্যের দুঃখ ব্যথায় সমব্যথী না হওয়াও সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। সংঘাতের প্রতিকার করা যায় বিনয়, পরমত সহিষ্ণুতা, অহংকার বিসর্জনের মাধ্যমে।

0: সংঘাত চিরতরে নির্মূল করতে হলে দরকার অন্তরের আলো, যে আলো অহংকারের অন্ধকার সরিয়ে মৈত্রী আর ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পথ দেখায়। ক্ষমা ও আত্ম উপলব্ধিই পারে এই মানসিক সংঘাত মুছে দিতে। তাই তো কবিগুরুর অমর বাণী স্মরণ করে বলতেই হয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। প্রণামন্তে ইতি বিনীত শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।
1: আমার হাতেও কিন্তু এই মুহূর্তে আরো একখানি চিঠি রয়েছে। বন্ধু লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনে সবসময় যে অনুকূল পরিস্থিতি থাকবেই সে কথা জোর গলায় কখনো বলা যায় না। এমন কোন কোন অনাকাঙ্ক্ষিত ও বেদরদি মুহূর্ত হঠাৎ করে এসে পড়ে, তখন জীবনটাই যেন শুষ্ক মরুভূমি হয়ে যায়। আনন্দ, সুখ, খুশি, মজা, সবকিছু এক নিমেষেই যেন কাটাঘুরির মতোই ভোকাট্টা হয়ে যায়। সে সময় মনে হয়, এই কি তবে চেয়েছিলাম? ছোটবেলায় মা বাবার নির্ভরযোগ্য স্নেহ, ভালোবাসা আর আদরের নিরাপত্তা বেষ্টিত ছাতার তলায় ভাই বোনেরা একসঙ্গে মানুষ হই আমরা সকলেই। সবুজ অবুজ কিশলয় মনে সে সময় বিন্দুমাত্র থাকে না স্বার্থ, হিংসা, পাপ এবং নানান জটিলতার বিষয়গুলো। প্রবহমান সময়ের সাথে সাথে কখন যে মা বাবারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যান আর আমরা অতি পরিণত ও স্বার্থপর হয়ে যাই, নিজেরাও তা বুঝেও বুঝি না। তার উপর বিয়ে থাওয়া, সংসার হয়ে যাবার পর যখন বউতে বউতে শুরু হয়ে যায় হিংসা, বিবাদ, ঈর্ষা, মতবিরোধ, তখনই সম্পর্কের মধ্যে ধরে ফাটল, ভাঙন এবং বিভিন্ন ধরনের জটিলতা। নানান পরিবার থেকে বিয়ে হয়ে আসা বউদের ভাবনা, চিন্তা, রুচিবোধ এবং মন মানসিকতার বিস্তর প্রভেদের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বাড়ির ছেলেদের তখন হিমশিম অবস্থা। সংসারের মধ্যে সে যেন এক নীরব সংঘাত। বাড়ির পুরুষদের হয় সমস্যা, শ্যাম রাখি না কুল রাখি ভাবতে গিয়ে ছত্রখান হয়ে যায় ছোটবেলায় দেখা স্বপ্নময় সেই সোনার সংসার। বৃদ্ধ বয়সে ছেলে আর ছেলের বউদের সংঘাতের বলি হন সেই সব নিরপরাধ বাবা মাই, যারা এক সময় কলিপিঠে করে তাদের সন্তানদের মানুষ করেছিলেন। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে শেষ বয়সে, অনেক মা বাবারই ঠাই হয় সেই দূরবর্তী বৃদ্ধাবাসে। সংসারের এই তো সকরুণ পরিণতি। আসলে সাংসারিক সংঘাত অনেকটা ক্যান্সারের মতোই, কিংবা ঘুন পোকা, কখন যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সব কিছু হঠাৎ তছনছ লণ্ডভণ্ড করে দেবে, আগে থেকে তা টের পাই না কেউই। সকলকে জানাই শুভ শরতের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিনীত সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা।

0: এবারে বিভিন্ন তথ্য। ত্রিপুরা বিধানসভার সচিবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের উপধারা 1A প্রদত্ত ক্ষমতা বলে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন আগামী 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল 11টায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে অবস্থিত বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে।
1: সংখ্যালঘু জাতিভুক্ত অউপজাতি খ্রিস্টান, অউপজাতি বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল ছাত্রছাত্রী 2024-25 সালে কমপক্ষে 2 বছরের পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং শর্ত সাপেক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা 1,00,000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির 50,000 টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন এবং এককালীন আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তির জন্য bms.tripura.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, কিন্তু প্রথম বর্ষের উত্তীর্ণের প্রমাণপত্র এবং দ্বিতীয় বর্ষের ভর্তির নিদর্শন bms.tripura.gov.in এ আপলোড করতে পারেনি অথবা আপলোড করার পর মূল ডকুমেন্টস দপ্তরে যাচাইকরণ বা ভেরিফিকেশনের জন্য প্রদর্শিত করতে পারেননি। সেই সকল ছাত্রছাত্রীদের বর্ধিত সময়সীমা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এ কলন অনলাইনের মাধ্যমে আপলোড করার জন্য এবং সকল মূল ডকুমেন্ট সংখ্যালঘু কল্যাণ দপ্তরে প্রদর্শিত করার জন্য অনুরোধ করা হচ্ছে, অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। বিস্তারিত বিবরণের জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তর আগরতলা পশ্চিম ত্রিপুরা যোগাযোগ করতে পারেন অথবা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের ওয়েবসাইট minoritieswelfare.tripura.gov.in এ বিস্তারিত দেখতে পারেন আপনারা।
0: অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারীর পক্ষ থেকে ককবরক শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস শনি, রবি ও ছুটির দিন বাদে আগামী 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত শিক্ষা ভবনের রুম নম্বর 7 দেওয়া হবে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম বয়স গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র। আসন সংখ্যা 50, সন্ধে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হবে। আগামী 29 অক্টোবর 2026 ইংরেজি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষা ভবনের রুম নম্বর 7 শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক ইন্টারভিউ হবে। 30 অক্টোবর 2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
1: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ডিমাপুর স্থিত উত্তর পূর্বাঞ্চল 2026 সাংস্কৃতিক কেন্দ্র 2027 অর্থ বছরের ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। লোক উপজাতীয় সঙ্গীত, গান ও নৃত্য, থিয়েটার, নৃত্য, নাটক, মূকাভিনয়, চিত্রকলা, কাঠ, বেত ও বাঁশের হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁত

0: হস্তশিল্প, মৃৎশিল্প সহ বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে অসামান্য প্রতিভাধর শিল্পী ও কারুশিল্পীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। 31 মার্চ 2026 তারিখ ভিত্তি ধরে 18 থেকে 30 বছর বয়সী তরুণ শিল্পী ও কারুশিল্পীরা আবেদন করার যোগ্য। নির্বাচিত প্রত্যেক পুরস্কার প্রাপককে 20,000 টাকা, একটি সম্মানপত্র এবং একটি স্মারক প্রদান করা হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের আদিবাসী স্থানীয় বা বাসিন্দা হতে হবে। একই ক্ষেত্রে পূর্বে রাজ্য বা জাতীয় স্তরের অনুরূপ কোনো পুরস্কারপ্রাপ্ত প্রার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যোগ্য শিল্পী ও কারুশিল্পীরা সংশ্লিষ্ট রাজ্য সরকারের শিল্প ও সংস্কৃতি বিষয়ক দপ্তর বা গুয়াহাটির পাঞ্জাবাড়ি স্থিত শিল্পগ্রাম অথবা ডিমাপুর স্থিত এনজিডিসির প্রধান কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আবেদনপত্র https://nezccindia.organization.in হোম অ্যাডভার্টাইজমেন্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র 31 আগস্ট 2026 মধ্যে অবশ্যই ডিমাপুর স্থিত NEJDC-র কার্যালয়ে পৌঁছাতে হবে।
1: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা TBJEE এর মাধ্যমে এলাইট হেলথ কেয়ার, ফার্মেসি এবং নার্সিং কোর্সে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য কাউন্সিলিংয়ের নতুন তারিখ জানানো হয়েছে। সূচি অনুযায়ী আগামী 25 আগস্ট 2026 কাউন্সিলিংয়ের র্যাঙ্ক 1 থেকে 1,000, 1,001 থেকে 2,500, 27 আগস্ট 2026 2,501 থেকে 10,000, 28 আগস্ট 2026 এবং 29 আগস্ট 2026 কাউন্সিলিংয়ের র্যাঙ্ক 10,000-এর পরবর্তী সকল র্যাঙ্ক। সময়: রেজিস্ট্রেশন সকাল 10টা থেকে 11:30, কাউন্সিলিং শুরু সকাল 11:30 থেকে। স্থান: KL অডিটোরিয়াম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড GBP হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। কাউন্সিলিংয়ের জন্য যোগ্য ও ইতিমধ্যে রেজিস্টার করা সমস্ত প্রার্থীকে মূল প্রাসঙ্গিক নথিপত্রসহ ব্যক্তিগতভাবে কাউন্সিলিংয়ে উপস্থিত হতে হবে। যারা পূর্ববর্তী কাউন্সিলিংয়ে অংশ নিয়েছিলেন তাদেরও নতুন করে কাউন্সিলিং ফি প্রদান করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য 400 টাকা, SC ST শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 300 টাকা। বিভাগসমূহের বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের www.dme.tripura.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0: আগামী 1 থেকে 1 সেপ্টেম্বর সাবরুম মহকুমার মনু দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বছরের খো খো প্রতিযোগিতা। বালক ও বালিকা এই দুই বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলা থেকে বালক ও বালিকা বিভাগে মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
1: এবারে স্বাস্থ্য কথা আমরা জেনে নিই, লিভারের ফ্যাট এই বিষয়ে কি করণীয়। আপনি নিজেও জানেন না, এদিকে নীরবে লিভারের কোষে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমতে শুরু করেছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব বা অতিরিক্ত মদ্যপানের কারণে এই সমস্যা দেখা দেয়। কিন্তু সচরাচর জানান দিয়ে আসে না এই সমস্যা, তাই খাওয়া দাওয়া নিয়ে সতর্ক থাকা দরকার সব সময়। বাদাম এবং বেরি দিয়ে বানানো চিয়া পুঁজি আগের দিন রাত্রে বানিয়ে রেখে সকালে চট করে এই খাবার খেয়ে বেরিয়ে পড়তে পারেন। বাদাম এবং বেরি দিয়ে টক দই বা ইয়োগার্ট, ঘরে পাতা দই হলেই সবচেয়ে ভালো, যাতে চিনি মেশানো যায়। সর্বোপরি ব্যায়াম সবার জন্যই প্রযোজ্য।
0: এবারে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য এখানে বিজ্ঞপ্তি জানিয়ে দিই। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 2026-27 সালের জন্য RHQ এবং পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম শিক্ষানবী, শূন্য পদের সংখ্যা রয়েছে মোট

0: চল্লিশটি। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এই পদ, এই ক্ষেত্রে 35টি পদ রয়েছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে রয়েছে 35টি পদ। আইটিআই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে রয়েছে 70টি পদ। এক্ষেত্রে যোগ্যতায় যদি বলা যায়, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ভারত সরকারের AICTE দ্বারা স্বীকৃত যে কোনো শাখায় 4 বছরের পূর্ণকালীন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এবং বয়সসীমায় বলা হয়েছে, প্রার্থীদের বয়স 26 বছরের বেশি হওয়া যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে 26 আগস্ট 2026। প্রার্থীদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে আপনারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল নিয়োগ পেজে কিন্তু দেখে নিতে পারেন।
1: আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 56%। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টু লাল সাহা
0: এবং আমি নিবেদিতা।
1: সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।
2: গুড মর্নিং, আই এম ভিসি প্রমোদ, দ্য হেডলাইন্স। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মিটস বিজেপিস নিউলি ফর্মড টিম অ্যাট পার্টি হেডকোয়ার্টার্স ইন দিল্লি। পার্টি পাসেস রেজলিউশন রিগার্ডিং অনার অ্যান্ড প্রোটেকশন অফ হিস্টোরিক লেগাসি অফ বন্দে মাতরম। সেন্টার নোটিফাইজ রিমুভাল অফ 12-মিনিট অ্যাডভার্টিজমেন্ট ডিউরেশন ক্যাপ ফর টেলিভিশন চ্যানেলস। India to host BRICS sports ministers meeting at Vishakhapatnam in Andhra Pradesh today. British parliamentarians seek UN intervention to end bloodshed in POJK by Pakistani forces. Cargo ship with 24 crew members sinks in Bay of Bengal off Odisha coast. Indian Coast Guard and Navy launch rescue operation. And in wrestling, Mansi Lathar wins silver medal at Under 20 World Championships in Slovakia. Tanvi and Komal claim bronze medals. Prime Minister Narendra Modi held a meeting with the newly appointed national office bearers of the Bharatiya Janata Party at its headquarters in New Delhi yesterday. In a social media post, Mr. Modi said that organizational meetings are all about new ideas and perspectives aimed at strengthening the party and deepening its connect with the people. BJP President Nitin Nobin also held a meeting with the newly appointed national office bearers of the party. During the meeting, the BJP passed a resolution regarding the honor and protection of the historical legacy of Vande Mataram. A report.
3: BJP President Nitin Nobin said that the BJP team is committed to working with full dedication and devotion for expanding the base of the party to realize the resolve of Prime Minister Narendra Modi to make India a developed nation. In a social media post, Mr. Nobin said that in the resolution regarding the honor and protection of the historical legacy of Vande Mataram, the party has condemned and unequivocally opposed the decision taken by the Congress Working Committee on 19th of this month to reaffirm its 1937 resolution restricting the singing of Vande Mataram to its first two stanzas at Congress programs. He said that the party is resolved to undertake a nationwide campaign through BJP workers to take the history, meaning, national significance and glorious legacy of Vande Mataram to every corner of the country. Following the conclusion of the first meeting of the National Office Bearers, a national workshop was held with the state presidents, organization general secretaries, among others, for the Seva Sankalp Abhiyan. Briefing the media, BJP National General Secretary Vinod Tavre announced that the BJP will run a month-long nationwide Seva Sankalp Abhiyan to mark Prime Minister Narendra Modi's birthday on 17th of September. With Anandan Priya, Soumya Sharan, Akashwari News, Delhi.
2: The central government has notified the removal of the 12-minute advertisement duration cap for television channels. The decision has come into effect with notification of the amendment in the Cable Television Network Rules 1994 in the Gazette. Earlier, Information and Broadcasting Ministry said that in view of the changes that have

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, রবিবারের সকাল মানে একটু বেশি ঘুম, একটু বেশি অলসতা। কিন্তু আজকে সকালটা যেন সেই চেনা রবিবারের সকাল থেকে একেবারেই আলাদা, কারণ আজ আমাদের স্টুডিওতে এসেছে এক ঝাঁক ছোট্ট ছোট্ট অতিথি। তাদের হাসি আছে, দুষ্টুমি আছে, স্বপ্ন আছে, আর আছে নিজেদের মতো করে পৃথিবীটাকে দেখার এক আশ্চর্য সুন্দর চোখ। আজকে এই আসরটা তাই আমাদের নয়, আজকের আসরটা একেবারেই ওদের। ওদের গান শুনবো, কবিতা শুনবো, ওদের মুখে গল্প শুনবো, আর হয়তো ওদের ছোট্ট ছোট্ট কথার মধ্যেই খুঁজে পাবো এমন কিছু আনন্দ যেগুলো বড় হতে হতে আমরা কোথাও যেন ভুলে গেছি। তাই আজকে একটু কাজের কথা ভুলে, একটু বয়সের হিসেব ভুলে চলুন না আমরাও ফিরে যাই সেই ছোটবেলাতেই। আজকে এই পর্বে আমাদের স্টুডিওতে রয়েছে একজন মিষ্টি বন্ধু, তার নাম হলো রাজস্মিতা দাস। রাজস্মিতা, কেমন আছো?
1: ভালো আছি।
0: প্রথমে বলো, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে?
1: আমি এখানে এসে আমার অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি, আমার খুব ভালো লাগছে।
0: বেশ, তো রাজস্মিতা, রবিবার মানে তো মজার দিন, যেটা প্রথমে বললাম। তোমার রবিবারটা কেমন কাটে?
1: আমি টিউশনে যাই, তারপরে আর্টে যাই এবং গান করি।
0: আচ্ছা, তো রাজস্মিতা আজকে আমাদের কোনটা শোনাবে?
1: আজকে আমি গান শোনাবো।
0: গান শোনাবো?
1: হ্যাঁ।
0: কোন গানটা?
1: আমি লতাজির গাওয়া যারে যারে উড়ে যারে পাখি গানটা শোনাবো।
0: বেশ, তাহলে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রাজস্মিতার কাছ থেকে খুব সুন্দর একটা গান শুনছি। তার আগে জানবো তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো।
1: আমি ভবশ্রীপুরা বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 7।
0: তো তোমার কাছে আরো একটা বিষয় জানবো, যে গান গাইতে বেশি ভালো লাগে নাকি লেখাপড়া করতে ভালো লাগে?
1: দুটাই ভালো
0: লাগে। বেশ, আচ্ছা, লেখাপড়া করতে যেহেতু ভালো লাগে, তো কোন বইটা পড়তে তোমার বেশি পছন্দ বলো?
1: ইংলিশ পড়তে ভালো লাগে।
0: ইংলিশ পড়তে ভালো লাগে, ঠিক আছে। আরো অনেক কথা হবে, চলো আমরা গানে যাই তাহলে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার এই গানটা শুনে আমার কিন্তু আরো একটা গান শোনার ইচ্ছে হচ্ছে। আমাকে কি আরো একটা গান শোনাবে?
1: হ্যাঁ, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: বেশ, আচ্ছা রাজুস্মিতা, আরো একটা বিষয় যে বড় হয়ে রাজুস্মিতা কি হতে চায়?
1: আমি ডক্টর হতে চাই, পাশাপাশি গানটাও চালিয়ে যেতে চাই।
0: গানটাও চালিয়ে যেতে চাও? বেশ, তো পছন্দের কোনো গায়ক কিংবা গায়িকা রয়েছে তোমার?
1: হ্যাঁ, শ্রেয়া ঘোষাল ম্যাম।
0: শ্রেয়া ঘোষাল এর গান শুনতে ভালো লাগে, তাই তো? বেশ, আচ্ছা এই লেখাপড়ার পাশাপাশি গানটাকে ম্যানেজ কিভাবে করো তুমি? মানে সকালবেলা কখন রেওয়াজ করো?
1: সকালবেলা আমি 15 মিনিট করে রেওয়াজ করি, আর পরে পড়াশোনা করি।
0: আর বিকেলবেলা?
1: বিকেলবেলা স্কুল থেকে এসে পড়াশোনা করি, টিউশনে যাই, আবার একটু সময় গানটা নিয়ে বসি।
0: আচ্ছা, মানে প্রত্যেক দিন একটু একটু সময় গানকে দেওয়া হয়, তাই তো? ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে তোমার?
1: বাড়িতে আমার ঠাকুমা, আমার মা আর আমার বাবা, আর আমি থাকি।
0: বেশ, ঠিক আছে, চলো আমরা পরের গানে যাই।
1: হ্যাঁ।

0: গান যেমন হৃদয় ছুঁয়ে যায়, কবিতাও তেমনি আমাদের মনকে নিয়ে যায় কল্পনার দেশে। আর এবার আমাদের আরেক ছোট্ট বন্ধু আপনাদের শোনাবে একটি আবৃত্তি, কিন্তু তার আগে প্রথমে তার সঙ্গে একটু গল্প হোক। ছোট্ট বন্ধু, কি নাম তোমার বলো?
1: আদৃতি মালাকার।
0: আদৃতি মালাকার, বাহ, খুব সুন্দর নাম। আদৃতি, কেমন আছো?
1: আমি ভালো আছি।
0: ভালো আছো? আচ্ছা, আর আমাদের স্টুডিওতে এসে ভালো লাগছে?
1: আমার অনেক ভালো লাগছে।
0: অনেক ভালো লাগছে, খুব ভালো। লেখাপড়া কেমন চলছে বলো?
1: আমার লেখাপড়া অনেক ভালোই চলছে।
0: ভালো চলছে, ঠিক আছে। কোন বইটা পড়তে বেশি পছন্দ আদৃতির?
1: আমার ম্যাথস বই পড়তে অনেক ভালো লাগে।
0: ম্যাথ করতে ভালো লাগে, বেশ। তো আদৃতি আজকে আমাদের কোন আবৃত্তিটা শোনাবে?
1: পরাণদোলে।
0: পরাণদোলে, কার লেখা?
1: কবি কাশীনাথ চাহার লেখা।
0: বাহ, ঠিক আছে আদৃতি, চলো তাহলে আমরা আবৃত্তিতে যাই। শুরু করা যাক।
1: কি নাম ছেলে? পরাণদোলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই খিদের বালাই, পড়াশুনো কেউ করে না। স্কুল আছে নয়কো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলে মালে। বাবা আছেন স্বর্গে গেছেন, মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ। কেন হলি কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে, এসে কি করে? মারে ধরে, তারপরে যে

0: উপরে, কি পাস জেলে খাবার মেলে, এখানে কি খাস শুধুই উপাস, ভাতের গন্ধ ছ মাস বন্ধ, বাঁচিস কিসে সন্ত্রাসে, আচ্ছা চলি আসবো পরে, এটা বের হবে কাল পেপারে।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু আদৃতি এবং রাজস্মিত দুজনের জন্যই জোরে একটা করতালি হোক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন ছোট্ট পুচকে বন্ধুর কাছে। তার নাম হলো স্বর্ণালী বণিক। স্বর্ণালী, কেমন আছো?
2: ভালো।
1: স্বর্ণালী আমাদের স্টুডিওতে আগেও এসেছিল। স্বর্ণালী, আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
2: খুব ভালো।
1: বেশ, তো স্বর্ণালীর লেখাপড়া কেমন চলছে?
2: ভালো।
1: আজকে আমাদের স্বর্ণালী কি শোনাবে, গান শোনাবে নাকি অন্য কিছু?
2: গানও শোনাবে, আবৃত্তিও শোনাবে।
1: গানও শোনাবে এবং আবৃত্তিও। বেশ, তো প্রথমে কোনটা শোনাবে বলো?
2: আবৃত্তি।
1: আবৃত্তি, ঠিক আছে। গল্প হবে, কিন্তু তার আগে চলো আমরা আবৃত্তিতে যাই।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অশ্বতলায় পুঁতির কোণঠিখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে, তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নামি, কিন্তু ঘরে বন্ধ যাবি আমার বেরুতে পথ নাই, বাড়ি ফেরার তারে তোমার কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভয় বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ছড়ে গাছের লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন, যেন নাম না জানা বোন কোন পাথারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি আমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা কে নিল গো টেনে, আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে, বুঝতে পারি খাটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে, অনেক গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো, কেবল ফিরেই ভুবনময় ওরই কাছে বুঝি, আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দ্বারের আগুল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে,

0: যেন মা তনুটি ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার।
1: বেশ, তো আবৃত্তি ভালো লাগে নাকি গান কোনটা?
0: দুটো।
1: আর লেখাপড়া ভালো লাগে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আর তোমার পছন্দের সাবজেক্ট কোনটা বলো?
0: আমার সবই
1: সবই ভালো লাগে। ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে?
0: বাড়িতে অনেকজন রয়েছে, আমার পিপি, আমার কাকা, আমার ঠাম্মা, দাদু, সবাই রয়েছে।
1: সবাই রয়েছে। সবচাইতে বেশি কে আদর করে তোমাকে বলো?
0: সবাই।
1: সবাই আদর করে। বেশ, আচ্ছা আজকে কোন গানটা শুনবো? প্রথমে
0: একটা রবীন্দ্রসঙ্গীত।
1: চলো তাহলে গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তো তুমি কতদিন ধরে গান শিখছো?
1: আমি অনেক ছোট থেকেই গান শিখছি।
0: আচ্ছা, আর আবৃত্তি?
1: আবৃত্তি ওয়ান থেকে,
0: ক্লাস ওয়ান থেকে। ঠিক আছে, এখন তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস ফোরে
0: পড়ো। বেশ, আর কোন স্কুলে?
1: আনন্দমার্গ।
0: তারপরে আমরা আর কোন গানটা শুনবো তোমার কাছে?
1: আধুনিক গান।
0: আর একটা আধুনিক গান শোনাবো। ঠিক আছে।

0: নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু স্বর্ণালীর জন্য এবারে জোরে একটা করতে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই আমাদের আজকের কাকুলির পর্ব খুব ভালো লাগছে। বন্ধুরা, হাতে কিন্তু আর সময় নেই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমাদের সঙ্গে রয়েছে আরো একজন ছোট্ট খুদে বন্ধু, তার নাম হলো সংস্কৃতি দাস। সংস্কৃতি, কেমন আছো?
2: ভালো আছি।
1: আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
2: আজকে আমি একটা আবৃত্তি শোনাবো, নাম হলো কি খোকা দিচ্ছি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা।

0: আছে, তাহলে চলো আমরা প্রথম আবৃত্তি যাই।
1: উঠতে বসতে বাবা হাকিম, বলবো তোকে কি আর, তুই হবি এই দেশটা করার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। দাদু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল চই, বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে এই প্রতিজ্ঞা কর, সব পেপারে তুলবি এবার সব সেরা নম্বর। আমার ইচ্ছে ঘুরি ওরাই, লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি, ডুব সাঁতারে পুকুর করি পাই। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন বই নিয়ে বস, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার।
0: বাহ, সংস্কৃতি খুব সুন্দর হয়েছে তোমার আবৃত্তি। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাকলির আসর। যেসব ছোট্ট সোনামণিরা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, তোমাদের সকলকে অনেক অনেক আদর। আর শ্রোতা বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আবারও কথা হবে কাকলির আরও এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর ছোট্ট সোনামণিরা তোমরাও খুব ভালো থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

কাকলি অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বন্দে মাতরমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রস্তাব পাস। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স ও ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হবে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে ব্রিটেনের সাংসদরা রাষ্ট্রসংঘে চিঠি লিখেছেন। বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার প্রেক্ষিতে উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা উদ্ধার অভিযান চালাচ্ছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। দেশের প্রতিটি কোণায় বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী এদিন বিকেলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ম্যাচটি দেখবেন। এরই মাঝে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হবে। রাসায়নিক ও সারমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল খরিফ মরশুমে এবং আসন্ন রবি মরশুমে সার মন্ত্রকের প্রস্তুতির পর্যালোচনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে সার মন্ত্রকের সচিব ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা জানান, দেশে সারের সরবরাহ

0: পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে। পাশাপাশি কৃষকদের কাছে সারের যোগান অব্যাহত এবং নিরবচ্ছিন্ন রাখা ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা সরকারি সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাত শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক হয়। পাহাড়ের রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
1: इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमिटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमारे क्षेत्र में विकास हो, हमारे क्षेत्र में डेवलपमेंट हो, हमारे युवाओं को रोजगार मिले। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा।
0: 2026 साल ब्रिक्सर सभापति हिसाब से भारत आज आंध्र प्रदेश के विशाखापट्टनम ब्रिक्स ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। খেলাধুলার মাধ্যমে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের এই বৈঠক। পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। জাহাজটিতে 24 জন নাবিক ছিলেন। জাহাজটি পারাদ্বীপ থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ডুবে যায়। এমভি ওশান উইনার নামে জাহাজটি নাবিকদের মধ্যে 20 জন চীনা, 3 জন মায়ানমারের এবং 1 জন বাংলাদেশি নাবিক। জাহাজটি ওড়িশা থেকে 72,100 মেট্রিক টন লোহা কড়িকের গুঁড়ো নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত 2 জনকে উদ্ধার করা হয়েছে। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক হিসেবে চিহ্নিত। এই স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক ও বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। পাশাপাশি আজ পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় ঘণ্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। একটি প্রতিবেদন।
2: 135তম ডুরান্ড কাপের ফাইনালে গ্রিক ও স্প্যানিশ কোচের মগজাস্তের জমজমাট লড়াই হতে চলেছে আজ সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ধারে ভারে দুই চির প্রতিদ্বন্দ্বী একই জায়গায় রয়েছে। সেমিফাইনালে দুই দলই টাইব্রেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে। মোহনবাগানের কোচ প্যানেজিয়েটিস ডিম্পেরিস এবং ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন বলে দুই শিবির সূত্রের খবর। দুদলেই বেশ কয়েকজন বিদেশি থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে স্বদেশি ফুটবলাররা। 22 বছর পর ইস্টবেঙ্গল নাকি 2 বছর বাদে মোহনবাগান ডুরান্ট কাপ ঘরে।

0: খুলবে তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রিকেট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট আজ কলম্বোতে খেলা হবে। ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে ম্যাচ। ভারত প্রথম টেস্টে 165 রানে জয়ী হয়ে ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য 492 সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই দলে রয়েছেন 265 জন পুরুষ এবং 227 জন মহিলা অ্যাথলিট। সব থেকে বড় দল যাচ্ছে অ্যাথলেটিক্সে, সেখানে অংশ নিচ্ছেন 73 জন প্রতিযোগী। অ্যাথলেটিক্স দলে রয়েছেন অলিম্পিক সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, রয়েছেন মুরলী শ্রীশঙ্কর, তেজস্বিন শঙ্কর, জ্যোতি ইয়ারাজি। স্লোভাকিয়ায় আয়োজিত অনূর্ধ্ব 20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগিরা দেশের পদক তালিকায় আরও 3টি পদক যোগ করেছেন। 68 কেজি বিভাগে চীনের চিংলিং সঙ্গের কাছে 1-2 ব্যবধানে পরাজিত হয়ে মানসী লাথার রৌপ্য পদক পেয়েছেন। অন্যদিকে 57 কেজি বিভাগে তানভি ব্রোঞ্জ পদক পেয়েছেন। 59 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পান কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স ও ইয়ান্ত্রে ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও
2: আকাশবাণী আগরতলা। সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলার নন্দননগরস্থিত ডন বস্কো স্কুল ও রামনগরস্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দলের সভাপতি নীতিন নবীন, জাতীয় সহসভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউদে জানান, 7ই অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হবে। রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখী পূর্ণিমা তিথিতে ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি হবে। কম উৎপাদন সত্ত্বেও দেশে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়। লামডিং বদরপুর রুটের ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, নারঙ্গি আগরতলা যাত্রী ট্রেন আজ সন্ধ্যা 6:30 নারঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আজ সন্ধে 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সংঘের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস,

দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:45 হিন্দি ছবির গান, 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুখরি বদল, 1:05 শুনবেন অঙ্গনা, দোলনা আর সুতু দুই বাঁধনে নারীর ভূমিকা বলবেন মিঠু দেবনাথ, দুপুর 1:40 লোকগীতি শুনবেন মাম্পি দেবের কণ্ঠে, দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুগতা সেন, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 ভক্তিগীতির শিল্পী শম্পা কুণ্ডু, সন্ধে 6:05 কল্যাণী, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গে ডাক্তার সত্য সুন্দরের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন শিল্পী মাম্পি দেব, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 জানা অজানা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন নানা রঙের গান, প্রথমে আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন আধুনিক গান নানা রঙের গানের অনুষ্ঠানে, এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

মান্নাদের কণ্ঠে শুনলেন গানটি। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের গান। এবারে শিল্পী হৈমন্তী শুক্লা।

নানা রঙের গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের গান, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: হল্লো ফাদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-25 অগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10-17 অগস্ট 5-10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18-25 অগস্ট 9-10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিংকে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
5: লামসকতাই খাকা হামিয়া ফর আওয়াক নয় তনে যত লোক রূপ তিনি নি ককতি সালো যতন খাকলাইয় কবরবে কন্থে যাহিনী তকনের চাপমুগ্ন খেলানা বাগে নর খালগুই তংলাই খেলা আহঙ্গে ফাইদে খাজানি দাখবুকুক মারে গেছেন সংসং তাবুক গেডেকমা লেরলাইয়াবই সং রচাপুং খালাইমা বকাক থাংলাইয়ানো পুলিয়ানো খালাইয়ানো রচাপুনি মং হামকো হামিসেস জোরালো তকিনি মংখা মহাবাতে

0: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10-17 আগস্ট 5-10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18-25 আগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930-তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in-এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
1: আকাশবাণী আগরতলা কেনার জায়গায় তুঙ্গ কবর অভয় কণ্ঠে যা ঘিনে তকিনের চাপুং আয় পান্ডা ফেদেঙ্গে তাবো হাইনে হাই শৃঙ্খলায় ফিরে না মহাবতে হিন্দি তকিনী তামনের চাপমুখা চলতে চলতে

আসজরা মহাবাতে হিনে দগেন রাজাবং খনারা জাকা ফাজনে তাবো হান হাই খনালায় ফেরেন দগেন মুংকা মিত্তি রাজাবংকা দল বাজে খরং রাখা উদিত নারায়ণ মোহাম্মদ আজিজ তাই কবিতা কৃষ্ণমূর্তি

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন আমার বন্ধু ছবির কয়েকটি গান। এই ছবির প্রথম গানখানির শিল্পী বাপ্পি লাহিড়ী এবং মুন্না আজিজ।

বাপি লাহিড়ী এবং আশা ভোঁসলের কণ্ঠে শুনছিলেন আমার বন্ধু ছবির গান। এবারে শুনুন প্রতিপক্ষ ছবির গান। এই ছবির প্রথম গানখানি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: কি বুঝলি?
1: আগে জানলি তোরে বিয়ায় আমি করতাম না।
2: কি কি বললি?
0: ঠিকই বলেছিস।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছবির গান, শেষ গানখানি শুনলেন আশা ভোসলে এবং বীরেশ্বর সরকারের কণ্ঠে রাজনন্দিনী ছবি, রাজনর্তকী ছবি থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম পইলা যত্তনন আকাশবাণী আগরতলা তাবো চেঞ্জাগো তিনি দীপর জরানী ককবরক পান্ডা পান্ডা পইলাবনো খনালায়ন সেরারুনি পান্ডা বক্রি বদল

জানো হয়নু গো তোমানি তোমানি আসি মায়া সারি।

0: পগি মালিয়ালং বিরাব পগি মালিয়ালং বিরাব পগি মালিয়ালং বিরাব পগি মালিয়া আনি জামুন পাইখা
1: বাহ বিনির জামুন ব বেলাই নখনা তক শোকা এখাই বিনির জামুন খানা মানে ইয়াগুলো হাইকে ফাড়িসং হাইকে কথমা বসা কাইসা খেলালায় আংনরং ন কাইসা কথমা বসা সাই খেনার এখাই নরক যত ন খাই নাই বেলাই নখনা তক জাগবেন সালচা হন্তা কাইসা বলংক থু গ কাইসা মায়ুং টংফু ব এখানে বেলাই ন শাক শাক সিমিন চানা নি নানসগু বই বই কাহাম দাঙিত বই হামিয়া দাঙিত বইনি চায়া দাঙিত আবর মূসা ওয়ানসগিয়া হান্তা এখানে সালচা হেঙ্গে ন বলং কথু গ মায় খুই বেলাই ন আদাও খুঁজাকা হান্তা এখানে আদাও খুঁজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইতং নাই মানে আইন তামচানাই তামচানাই বত বেশি থালিক বলাই রক আমদের রক থকজাগ এখানে বুফাং বলাই রক চাও বত এগা বত নরক যত সাইমান না এখানে ব হিমি থাংতে থাংতে কাইসা বুফাং বলাইনি বুফাং নি বলাইন চানা বাকি বিনি বুসন দিয়ে বাইকে ফান হরকা হান্তা এখানে ফান হরকা হাঙ্কা এখানে ন বুফাং বলাই চানা নাই দমফুকে বুফাং বেদেক বলো রিজাক্ত ইংই নাই আ বুফাং বেদেক খেব কাইসা টক বুতই তৈ নাই খুমাই না বাকি না সিং আচকই টং মাজে আর টক নি গ ও বুতই লি জাক্তি ইংই সেওয়া সবই নাই নাই দমখাবো আপ্রু কেন টক সাকা হান্তা ও মায়ুং মায়ুং ও বুফাং বেদেক নি বলাই ন তাচা সিদে সিনি টক বুতই দঙ্গ আর সিনি বুতাই বুতই খুমাই না নাই দমখা এখানে সিনি বুতই কলাই থাকে সিনি বুতই বাই থাঙানো ক ছং ন কিসা খাইরক সিদি মাসে মায়ুং কক সেখানা ওলাখে ন ব আ বুফাং বেদেক ন ওয়াইসে সবাই সে ব আ বলাই ন চাখা হিঙ্কে ন টক বুতই ব কলাই বাই নে হাও ওয়াই সবাই ন নষ্টং থাকবাই হিঙ্কে ন কাপলাই খেতে টক রকব সিনি বুতই ন সবাই রেখা মায়ুংলে হই নাই ব খেবা টংঠক জাগৈ নাই আদা অকুপলুং খে মাচা তৈ নাই তেসর থাঙে উ সাতং গিরিং গিরিং বা বুফাং তলাব খে থুই দঙ্গই দিখাতা এখানে টক রক গানবা কাপলাই যাবই দংখাতে এখানে আবু ন নরকব টান দিত ইংলিশ বাইক সেলফিস হেনতা সেলফিস রক টান দিতা নিজে নি শাক নি চানা না সিমিতা ওয়ানসুক দি বইনি কখনো বগি স্যার বইনি অসুবিধা ইয়ে দো বইনি যাতে কাহাম মাংথং আবার যত্ন নাই দিদ কথমা বসাবো আমনো ফরং মানে সং সরং মানে কলাইও যে সং বইনি জেসপান খাইনে থাঙ্গে বইনি তা দেরাথং আম হাইনে ওয়ানসুকই নস জেসে সামগো খাইনে নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুলো সং ফাইডে হাইকে ককটাং খাইনালেন হাইকে সঙ্গ তাবো ককটাং সাইখেনার নাই তিনি হাইকে

0: dinin ini kok
1: ming thias tak jora soba choba khala nyoma thangnai choba te nyoni ni man the bun nang shegi manai hambai
0: ba bini kok tang bo belai no khna tok sokka hai ke jora to yang pairek pairek ba sang chini yago to te bo kothoma tai cha mung rok tong kho hai ke phai di tabuk sang tai thaisa kok tang khai na lai na sang no kok tang sai khna nai meheli hai ke meheli ni kok tang sang na sai khna la
2: Kulumka, animu unka mehli debor mangta bunona, kaisa koktang sai kanalina, ani koktang ni munka kuchu kereng bar bubar. O kuchu kereng bar bubar, tabu nung biang tangka. Hapung tashini bari motomai, biang nung kumai tangka. Asiki motom tongi mania bebrima kajuwa bere, tanglang ka hulok jawai. Bongniga lana nang baman jawai, tangjaka motom shariwai. O kuchu kereng bar bubar, nini kotama shini kanao, ba ele malang liya. Nini motoma tabuk suk tongke bosomatino bar shari tere, koli yang naiti kamu. Kajugu riwi kereng bar bubari motom sai tongti kamu. Ani kok tawa napai ka.
0: Bah, bini kok tang bo belai no kena tok suka. আগে সং তাবো তাকে সে কথমা বসা খাই না লাইন আগে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খাই নাই সং থিনাং
2: আমি কেন কথমা নি মুং খাই মশাবাই মায়ং সালসা হান্তা মশাকাই মায়ক পুংজাক মুসিন নিজা ওই গাই মায়ং খে আদা মশাইয়া সাতুং গিল মা হিংজা হিংতা গাই মশা সাকাতা অয়া ইয়া নুজং থাং তা সাজে ইয়ার আংখে মায় খুঁমাসে চাং নাংলিয়া ইয়ার আংনো না মাইরো তো রুম হারে আংলোকে বলঙ্গ হুম কেড়ে রেখায় ব্যাং গুচুক যা খাতা
0: মায়ং ব্যাং রং গুচুক যা খাতা
2: মশাসে
0: মশাসুক যা খাতা
2: আংকাই মধু ফুলকা এলোপরা ফুলকা কাই চুয়াক ফুলকাতা আংকাই পিস্তান বাইয়ে লুংখাতা ডক্টর থাঙ্কা ইঞ্জেকশন লুখা গে হামকাতা রং রং নিবরক রক টং ঠক জাগৈ নক কিফিলি ফাইকা আন কেন গ থমা না পাইখা
0: মসা নক কিফিলি থাঙ্কা সরি কা হামঙ্গৈ হিঙ্গাং কা সা খামৈনি থাঙ্কা গে বিনং নিবরক টং ঠক জাগাতা না ই আবই বলং কো ছুক রক বেলাই বেরাই মানি থাঙ্মা রক জায়া আর থাঙ্গে ব্যাং রক ফন সিনরাই রক ফন ওয়ার জাগে মানো না সঙ্গব আবাগৈ ন সং রক বহাই ন বলং রক থাঙ্গমানি চায়া ওখাই বিনি কেরাং কথমা তো চিকন ফান বেলাই ন নাংকুকমানি তাই বেলাই নাতক কুখা বিনি কথমা বসানি ইয়াগুলো ফাই দেহেকে সং সিনি ইয়াগ জরা বকরি খাবা সং রচামং তাংসা খানা মানে বিসিং তে সিনি পান্দানি পাই মানে ফাইসিং থাংলাইনে সং রচামং রচাবে খানা নাই মেহেলি
2: খুলুমখা আনে মুং খা মেহেলি দেবমা আং তাবুং ন তাংসা রচামং রচাবে খানা রে নাই উফিল

বাহ, বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা গাই খা খাইও সিনি তিনি পান্ডান খাই টংনাই রক বেলাই নখনাতক জাখানা সং ফাইনাই পান্ডা রক বহাইন হাই মহাই কথমা বসানে বিশিং দিকবাং মা সরং মং নি কক রক্তাই খনাতক খনাতক রচা মং রক্ত বুই নরংনি বসকাঙ্গ ফাই সক পাই পিনাই হাইকে সং তিনি আশু কক কচারি নরংনি ফাজিং খা নি হামচংমাইয়া ফরে সিন পান্ডান মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

চাষের কথা, আজকের প্রসঙ্গ কেঁচো সার তৈরির পদ্ধতি। গাছ বেড়ে ওঠার জন্য মাটি থেকে যে 16টি অনুখাদ্য গ্রহণ করে থাকে তার মধ্যে কেঁচো সারে থাকে 10টি উপাদান। চাষ কাজ করতে গিয়ে হয়তো অনেকেই 3 থেকে 4টি খাদ্য ছাড়া বাকিগুলো দেওয়া হয় না, কিন্তু কেঁচো সার প্রয়োগ করলে বাকি অনুখাদ্যগুলি গাছ এমনিতেই পেয়ে যাবে। কেঁচো মাটি থেকে যে মল তৈরি করে তাতে সেই জমির মাটির থেকে নাইট্রোজেন, ফসফেট 5 থেকে 6 গুণ এবং 10 থেকে 12 গুণ পটাশ থাকে, এবং জমির মাটির তুলনায় কেঁচো মল মাটিতে 700

কে 1000 গুণ উপকারী জীবাণু থাকে, যা অল্প সময়ে জৈব পদার্থকে হিউমাসে পরিবর্তন করে। নিয়মিত কেঁচো সার প্রয়োগ এবং রাসায়নিক সার কমিয়ে আনার ফলে একটা সময় কেঁচোর সংখ্যা এতটা পরিমাণ বৃদ্ধি পাবে যে সমস্ত মাটি কেঁচো মল দ্বারা গঠিত হবে। এর ফলে মাটিতে বাতাস চলাচল করতে পারবে, জল ধারণ ক্ষমতা বাড়বে এবং বাইরে থেকে খাদ্য প্রয়োগের প্রয়োজনীয়তা কমে যাবে। এর গুণাগুণের জন্য বিজ্ঞানী এরিস্টটল কেঁচোকে পৃথিবীর পৌষ্টিক নালী যন্ত্র বলেছিলেন। কেঁচো সার উৎপাদন করতে হলে কেঁচোর সঠিক জাত নির্বাচন এবং উপযুক্ত পরিবেশ, এই দুটো জানা আবশ্যিক। কেঁচো নির্বাচন করতে হবে মূলত যে কেঁচো বেশি খায় এবং বেশি মল ত্যাগ করে, অর্থাৎ কম সময়ে কঠিন বর্জ্যগুলিকে খেয়ে মলত্যাগ করে এবং আবহাওয়ার তারতম্য সহ্য করতে পারে, এই ধরনের কেঁচো সংগ্রহ করতে হবে। কেঁচো সাধারণত নিজের দেহ ওজন পিছু 100 থেকে 300 মিলিগ্রাম খাদ্য দৈনিক খায়। কেঁচোগুলি সাধারণত লালচে বাদামি হয় এবং দেশি বিদেশি দুই প্রজাতির কেঁচোই পাওয়া যায়। দেশি কেঁচো যেগুলো হয় 15 থেকে 20 সেন্টিমিটার মাটির উপরে থাকতে ভালোবাসে এবং কলা গাছেও দেখা যায়। আরেকটি বিদেশি কেঁচো হল আইসিনিয়া ফয়েডিয়া, যা এখন বিভিন্ন জায়গায় ব্যবসায়িকভাবে কেঁচো সার উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। তবে যদি কেঁচো না পাওয়া যায়, তবে নিজেই কেঁচো উৎপাদন করে নেওয়া যেতে পারে। এর জন্য যেখানে দু একটা কেঁচো দেখা যাবে এমন জায়গায় গুড় এবং কাঁচা গোবর সমপরিমাণ 500 গ্রাম হলে 1 লিটার জলে মিশিয়ে নিয়ে ঢেলে তার উপর চটের ভেজা বস্তা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। কেঁচো সার যে কোনো ফসলের এবং গাছের খাদ্য যোগানের জন্য ব্যবহার করা যেতে পারে। ফল চাষ, যে কোনো ধরনের নার্সারি, গাছের কলম তৈরি, সবজি এবং গুদামজাত যে কোনো ফসল উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে। এই সার ব্যবহার করলে গাছের খাদ্য চাহিদার 10টি উপাদান পূর্ণ হবে এবং মাটি উর্বর হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কেঁচো সার ব্যবসায়িক আকারে করে এখন অনেকেই অনেক টাকা উপার্জন করছে এবং কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। গ্রামে শহরে পুরুষ নারী অনেকেই এই ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করছেন। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল কেঁচো সার তৈরির পদ্ধতি।

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অঙ্গনার আসরে। আকাশে মেঘ, বাতাসে জুঁই ফুলের গন্ধ। একদিকে কৃষ্ণ রাধার দোলনা দোলে, আরেকদিকে বোনের হাতে ভাইয়ের কবজিতে সুতো।

0: বাঁধা হয়। একটা দোলনা যেখানে প্রেম বাঁধা পড়ে, আর একটা সুতো যেখানে সম্পর্ক বাঁধা পড়ে। দুটোই বাঁধন, আর এই দুই বাঁধনেই নারীর হাত সবার আগে। ঝুলন সাজানো থেকে রাখির সুতো কেনা সবেতেই মা বোন দিদি আমরাই। আজ অঙ্গনায় আমরা কথা বলবো দোলনা আর সুতো দুই বাঁধনে নারীর ভূমিকা এ নিয়েই। স্টুডিওতে আমার সঙ্গে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন এই রাজ্যেরই একজন সঙ্গীত শিল্পী তথা সংবাদ পাঠিকা মিঠু দেবনাথ। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
1: হ্যাঁ,
0: শুরু করছি আজকের আলোচনা। যেটাই শুরুতে বলছিলাম যে ঝুলন পূর্ণিমা এবং রাখি বন্ধনকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই আলোচনা। প্রথমে যে বিষয়টা, ঝুলন পূর্ণিমা এবং রাখি বন্ধন উৎসবকে নিয়ে কিছু কথা কিন্তু শুনবো আপনার কাছ থেকে।
1: প্রথমে আমরা বলতে পারি যে রাখি বন্ধন উৎসব বা ঝুলন যাত্রার সেটার মূল কথা কি। তো হিন্দু পঞ্জিকা অনুসারে কিন্তু শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আর রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি মূলত কিন্তু আমরা এটার উৎসটা যদি দেখি একদম প্রথম থেকে, তাহলে এটা কিন্তু এশিয়ার একটি উৎসব।
0: আচ্ছা,
1: এই উৎসব ভাই ও বোনের মধ্যে যে প্রীতি বন্ধনের খুব গভীরভাবে সেই উৎসব, সেটা এমনভাবেই পালন করা হয়। ভাইকে মানে সুতো বা রাখি যেটাই পরিয়ে দিতে চায়, অনেক অধিক আগ্রহে ওরা সবসময় কিন্তু থাকে যে কখন রাখি বন্ধনটা আসবে আর আমরা ভাইকে কখন রাখি পরিয়ে দেব। আর এটা কিন্তু হিন্দু জৈন বৌদ্ধ শিখ সবার মধ্যে পালন করা হয়। আর ওই দিন দিদি ও বোনেরা দাদা বা ভাইয়ের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো কিন্তু বেঁধে দেয়। আর এই রাখি পরানোর মূল উৎস হল ভাই বা দাদার প্রতি ভালোবাসা এবং ভাইয়ের আজীবন মঙ্গল কামনা করা। মূল কথা হচ্ছে সেই যে আমরা রাখি পরিয়ে দিচ্ছি, রাখি বেঁধে দিচ্ছি, তার সঙ্গে বন্ধন,
0: একটা ভালোবাসার বন্ধন, সম্পর্কের দৃঢ়তার একটা বন্ধন এবং ভাইকে রক্ষা করার শপথ নিয়েই কিন্তু সেই রাখি বাঁধা হয়।
1: বোন ভাইকে কিন্তু সেই মঙ্গল কামনা করে যায়। ঝুলনের কথাও আমরা পাশাপাশি বলবো। ঝুলন যাত্রায় কিন্তু সেই কচি কাচারা যারাই বাড়িতে থাকেন, আমরা সেই মহিলারা কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু বাচ্চাদের দেয়।
0: আর সেই ঝুলন বললেই কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু আমাদের চিন্তায় চেতনায় ভেসে ওঠে। যে ছোটবেলায় ঝুলন মনে আছে, সেই কাঠের দোলনা, মাটির পুতুল, বালির পাহাড়, কি সাজাতো সব,
1: সাজানো সব,
0: মেয়েরাই কিন্তু সেই সাজানোতে অংশগ্রহণ করতো এবং আমাদের বাচ্চাদের উদ্দেশ্য করে বা সেই ঝুলন পুজোকে কেন্দ্র করে কিন্তু সেই সাজিয়ে তোলার যে বিষয়টা, তার মধ্যেই কিন্তু মহিলাদের হাতই কিন্তু সবার আগে।
1: বাচ্চাদের মানে একদম আমাদের যে ঘরটা বা বাড়িটা যে একদম সবসময় একটা জমজমাট সেই অনুষ্ঠান নিয়ে ঘিরে থাকে। আর মহিলারা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদম সেই প্রসাদটাও কিন্তু একটা
0: গুরুত্বপূর্ণ
1: বিষয়।
0: ফুল তোলা, ভোগ রান্না করা, এই সবেতেই কিন্তু মহিলাদের ভূমিকা।
1: বিকেলের আরতি, এটা নিয়ে একটা খুব ঘটা করেই কিন্তু বাড়িঘরটা আনন্দে একদম মেতে উঠে।
0: অবশ্যই। এবারে আসবো যে পৌরাণিক কিছু গল্পগাথা, রাখি বন্ধন এবং ঝুলন পূর্ণিমাকে কেন্দ্র করে যে পৌরাণিক গল্পগাথাগুলো রয়েছে সেটা একটু শুনবো।
1: পৌরাণিক কথাগুলিকে এই প্রজন্মের যে যারা রয়েছে, তরুণ তরুণীরা বা আরো যারাই রয়েছে, অনেকে পড়েছে বা পড়েনি, এগুলি জানা কিন্তু খুব দরকার। মানে কিভাবে রাখি বন্ধনটা এলো বা ঝুলন যাত্রা সম্পর্কে আমাদের কতটুকু আমরা জানি। এখন আমরা যেহেতু একটু সবকিছু সময়ের মধ্যে আছে, যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা পৌরাণিক রাখি বন্ধনের দিকে একটু যাব।
0: হ্যাঁ,
1: আমরা যারা মহাভারত পড়েছি বা দেখেছি, সেখানে কিন্তু ওই যে ব্রহ্ম সরোবরে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের সময় কৃষ্ণের কবজিতে কিন্তু তখন আঘাত লেগেছিল। আঘাত লাগার পর তখন কিন্তু দ্রৌপদী ঠিক সেই সময় শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে কিন্তু বেঁধে দেন, আর এতে কৃষ্ণ খুব অভিভূত হন। তখন দ্রৌপদীকে বোন বলে ঘোষণা করেন এবং প্রতিদান দেবেন বলে ঠিক সেই সময় কিন্তু কৃষ্ণ প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেন এবং সেই প্রতিদান কিন্তু সেই মুহূর্তেই দেন। আর এইভাবেই কিন্তু একটা রাখি বন্ধনের
0: সেই যে ভাই বোনের যে সম্পর্কটা কিন্তু সেইভাবে খুব দারুণ একটা দৃষ্টান্ত। সেই পৌরাণিক গল্পগাথাগুলো কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক এই উৎসবকে কেন্দ্র করে।
1: আর আমরা মহাভারত আর রামায়ণ কিন্তু আমরা সবারই জানা দরকার।
0: একদম।
1: এবারে আমরা বলিরাজ ও লক্ষ্মীর কথা কিন্তু বলতে পারি, কারণ লক্ষ্মী আর বিষ্ণু আমাদের কিন্তু সবারই একটা ঘরের
0: আরাধ্য
1: দেবতা বলে আমরা সবাই মানি। তো আমি বলবো যে পৌরাণিক

0: রাখি বন্ধন উৎসবকে ঘিরে এই বলিরাজা ও লক্ষ্মীর গল্পটি কিন্তু এখানে
1: অত্যন্ত প্রাসঙ্গিক।
0: তো দ্বৈত রাজা বলেছিলেন বিষ্ণুর পরম ভক্ত, বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন, এতটাই বলি বিষ্ণুর প্রতি এত ভক্ত ছিলেন উনি। কিন্তু বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী ছদ্মবেশী কিন্তু তখনই সেই স্বামীর কথা চিন্তা করে বলিরাজার কাছে এসে বলিকে বলেন, আমার স্বামী নিরুদ্দেশ, আমার একটু আশ্রয় চাই। কিন্তু ছদ্মবেশে এসেছিলেন, কিন্তু তখন বলিরাজা তাকে আশ্রয় দেন। আর শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে তখন কিন্তু রাখি পরিয়ে দেন, সেই যে রাখির ব্যাপারটা চলে আসে। তখন কিন্তু বলিরাজা তাকে প্রশ্ন করেন, তুমি আমাকে রাখি পরিয়ে দিলে? লক্ষ্মী কিন্তু চুপ থাকতে পারলেন না বা সব কিছু খুলে বলতে বাধ্য হলেন। বললেন যে বলিরাজা বিষ্ণু লক্ষ্মীর জন্য তখন কিন্তু সেই সময় সর্বস্ব ত্যাগ করেন আর বিষ্ণুকে বলেন যে আপনি বৈকুণ্ঠে চলে যান। সেটার কারণ কিন্তু একটাই, সেই লক্ষ্মী কিন্তু সবকিছু খুলে বলেন। বলি তখন লক্ষ্মীর সেই রাখি পরানোতে খুব আকৃষ্ট হন এবং তখন গিয়ে তার বিষ্ণুকে বলেন যে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আমার রাজ্য আর দেখতে হবে না, আপনি আপনার বৈকুণ্ঠে চলে যান। এভাবেই আমরা কিন্তু বলি আর লক্ষ্মীর কথা অনায়াসেই মানে সেই ভাই বোনের যে সম্পর্ক সেটা।
1: এছাড়াও আরো কোনো গল্পগাথা রয়েছে কি?
0: সেখানে আমরা একটু সন্তোষীমার কথা বলতে পারি, সেটাও গণেশকে নিয়ে। এখানে বলবো আমরা, রাখি বন্ধনের দিন গণেশের বোন কিন্তু গণেশের হাতে রাখি পরিয়ে দেন। এতে গণেশের দুই ছেলে তো পাশাপাশি ছিলেন, যেহেতু পিসি রাখি পরিয়ে দিচ্ছে, তখন গণেশের দুই ছেলে শুভ লাভ, দুই ছেলের নাম শুভ লাভ।
1: আচ্ছা,
0: তখন গণেশের কাছে দুই ছেলের ভীষণ আবদার হলো যে আমাদের বোন চাই, অবশ্যই বোন চাই, যেহেতু দেবতা আমরা যদি মানি সনাতন ধর্ম অনুযায়ী, উনি তখনই দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেয় আর সেই দেবী হলেন সন্তোষীমা।
1: আচ্ছা,
0: তখন তার বোন সন্তোষীমা গণেশের দুই পুত্র শুভ লাভের হাতে রাখি পরিয়ে দেন। এইভাবে কিন্তু আরেকটা রাখি বন্ধন সম্পর্কে আমরা জানতে পারি।
1: সেই সম্পর্ক কিন্তু এইভাবেই গড়ে ওঠে, সেই সম্পর্কের বন্ধনকে অটুট রাখতেই কিন্তু সেই রাখি বন্ধনের উৎসব। আর ঝুলন যাত্রা যেটা, সেটা একেবারেই প্রেমের বন্ধন, প্রেমের বন্ধনে আবদ্ধ করার উৎসব সেই ঝুলন যাত্রা। এ নিয়ে কিছু শুনতে চাই।
0: হ্যাঁ, ঝুলন যাত্রাটা কিন্তু মানে হিন্দু ধর্মের একদম ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: ঠিক।
0: আর এই উৎসবে মূলত আমরা প্রথমেই একদম মানে এছাড়া কোনো কথা নেই, শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম ভক্তি ও মিলনের বা স্মরণ গাথা করে পালন করা হয়। আর ঝুলন যাত্রায় সেটা কিন্তু একদম একই সময় থাকে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। আর ঝুলন শব্দের অর্থ দোলনা বা দোল। এই উৎসবে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সুসজ্জিত দোলনায় বসিয়ে দোলানো হয়। মানে এখানে কিন্তু কচি কাঁচা বা তরুণ তরুণী সবার কথাই বলবো, সবাই কিন্তু খুব আনন্দ ঘটা করে এই উৎসব কিন্তু 7 দিন ব্যাপী ওরা উদযাপিত করে। সেই পূজা প্রসাদ, সেই ঘর সাজানো, তার সঙ্গে মা মাসি দিদি বোন সবার হাত থাকে, ওরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে খুব নিষ্ঠা সহকারে এই উৎসব পালন করে। আর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বর্ষাকালে বৃন্দাবনের কুঞ্জবনে রাধা ও কৃষ্ণ সখীদের সঙ্গে কিন্তু দোল খেলতেন, আর সেই সেই পূর্ণিমা তিথিতেই সেই লীলার স্মরণেই কিন্তু সেই পবিত্র ঝুলন যাত্রা সব সময় পালিত হয়ে আসছে
1: সারা দেশের সাথে আমাদের রাজ্যেও কিন্তু এই উৎসবটি মহা সমারোহে পালিত হয়।
0: বিশেষ করে এই উৎসব কিন্তু বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ এবং আমাদের ত্রিপুরা, আসাম কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ঝুলন যাত্রা উৎসব
1: পালন করে থাকে। অবশ্যই কিন্তু বিভিন্ন মন্দিরগুলোতে কিন্তু এই উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু বেশ বড় মেলারও আয়োজন করা হয়ে থাকে, সেই সঙ্গে আমাদের বাড়িতেও কিন্তু আমরা মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ব্যস্ততা বেড়েছে, তাই কিন্তু এখন সেই যে আমরা ছোটবেলায় যেটা দেখেছি ঘরে ঘরে সেই ঝুলন যাত্রা আমরা উদযাপন করতাম, তার পরিসর কি অনেকটা কমেছে না আগের মতোই আছে?
0: না, অনেকটা কমেছে, কিন্তু একদম সেটা কোনোদিন যায়নি আর যাবেও না। যারা আর আমরা এখানে কিন্তু বৈষ্ণব ধর্মের কথা কিন্তু অবশ্যই তুলব, মানে বৈষ্ণব ধর্ম মতে এটা কিন্তু অত্যন্ত একটা পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটা পূজা বা উৎসব, ওরা খুব বিশ্বাস করে।
1: এখানকার শ্রীকৃষ্ণ মন্দির বা ইস্কনের মন্দিরগুলো রয়েছে।

0: জগন্নাথ মন্দিরে তো একদম
1: একেবারে কিন্তু মহা সমারোহে কিন্তু এই উৎসব উদযাপিত হচ্ছে। এবং আমরা কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গিয়ে অবহেলায় আমাদের সেই উৎসবটা আমরা উপভোগ করি, সেই মেলার আনন্দ নেই সবটাই কিন্তু আমরা গ্রহণ করি। এছাড়াও এই উৎসবকে কেন্দ্র করে আর কোনো পৌরাণিক গল্প গাঁথা কি আমরা শুনবো?
0: আমরা আর আমাদের কিন্তু যারা আমরা অভিভাবকরা রয়েছি বা বড়রা রয়েছি, ওদের কিন্তু সেই পৌরাণিক গল্প গাঁথার কথা কিন্তু আমাদের জানানো অত্যন্ত দরকার
1: একদম।
0: আর তার জন্য আমাদের ওদেরকে একটু সময় বের করে ওদেরকে নিয়ে যেতে হবে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ঝুলন যাত্রা উৎসব পালিত হয়, আর ওইখানে নিয়ে গিয়ে ওদের সেই পৌরাণিক কথাগুলি,
1: এই যে সাজানো হয় সেই ঝুলনকে কেন্দ্র করে, সেই কৃষ্ণের গল্প বা যে কোনো বিষয় সুন্দর করে সাজিয়ে তোলা হয়, সেগুলো সব কিছুর পেছনেই কিন্তু এক একটা গল্প গাথা রয়েছে।
0: হ্যাঁ, সেই গাথাগুলিই জানানো দরকার, ওরা কিন্তু খুব খুশি হয়।
1: ঠিক,
0: আর আমরা যদি না জানাই তাহলে কে জানাবে?
1: একদম। এবার কি তাহলে আমরা রাখি বন্ধন উৎসবে আবার ফিরে আসছি। এই যে রাখি বন্ধন উৎসব নিয়ে আমরা কিন্তু পৌরাণিক কিছু গল্প শুনে নিয়েছি ইতিমধ্যেই, এবার যদি আসি ঐতিহাসিক রাখি বন্ধন উৎসবটা কি সেই সম্পর্কে কিছু শুনব।
0: এবারে আমরা একটু রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুনের একটি জনপ্রিয় গল্প কিন্তু এখানে অনায়াসেই তুলে ধরতে পারি। 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতু পাঠায় আর তাকে অনুরোধ করে আলেকজান্ডারের যেন তিনি কোনো ক্ষতি না করেন। আর পুরু ছিলেন কঠোর রাজা, তিনি রাখিকে কিন্তু অত্যন্ত সম্মান করতেন, আর যুদ্ধক্ষেত্রে তিনি নিজেই কিন্তু আলেকজান্ডারকে কোনো রকমভাবে আঘাত করেননি। আর সেটা করেছিলেন সেই রোজানাকে, রোজানা যে সুতু পাঠিয়েছিলেন বা রাখি পাঠিয়েছিলেন তার মর্যাদা হিসেবেই।
1: কিন্তু এরকম কিন্তু অনেক গল্পগাথা রয়েছে অবশ্যই, এছাড়া আর কোনো গল্পগাথা কি আমরা শুনবো? এরপর কিন্তু আমরা চলে আসবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু রাখি বন্ধন উৎসবের একটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, বা রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানার রয়েছে আমাদের নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে। এই প্রসঙ্গে কিছু বলবেন আপনি এবারে?
0: এবারে আমরা ওই চিতোরের রানী কর্ণবতীকে নিয়ে বলছি।
1: আচ্ছা ঠিক আছে।
0: মানে সেটা হচ্ছে 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী তখন কিন্তু অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণবতীর রাখি প্রেরণে তখন কিন্তু হুমায়ুন একদম অভিভূত হয়ে পড়েন, আর চিতোর রক্ষা করার জন্য কিন্তু সেই মুহূর্তেই রানীর প্রতি আগ্রহী হয়ে তখন কিন্তু উনি অনেক সৈন্য প্রেরণ করেন। সেটাও কিন্তু সেই এখানে কিন্তু দাদার ভূমিকা উনি নিয়েছিলেন
1: অবশ্যই।
0: এইভাবেই কিন্তু আমরা ঐতিহাসিক আরেকটি গল্প
1: সম্পর্কের একটা বন্ধনের যে একটা ছবি সেটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এবার কি আমরা রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসব?
0: হ্যাঁ,
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু রাখি বন্ধন উৎসবকে নিয়ে কিন্তু
0: বিরাট বন্ধন আছে,
1: তথ্য রয়েছে, সেই সম্পর্কে কিছু বলুন।
0: আমরা রবীন্দ্রনাথকে নিয়ে রাখি বন্ধন উৎসবটা একদম বিশদভাবে একটু আলোচনা করব, কারণ রবীন্দ্রনাথ কিন্তু একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন সেই রাখি বন্ধনকে ঘিরে। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কিন্তু তখন পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ও ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। আর কিন্তু তিনি যেই সময় এই উৎসব পালন করার জন্য সবাইকে আহ্বান করেছিলেন তখন কিন্তু ধর্মীয় অসহিষ্ণুতা একটা চরম পর্যায়ে ছিল। আর আমরা কিন্তু আজকে 2026 সালে রাখি বন্ধন উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি সময় আগে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব ঠিক সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পালন করেছিলেন। তো ওনার যে দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, অনেক আগে থেকে কিন্তু তার যে মেন্টালিটি বলবো সেটা অনেক উন্নত পর্যায়ের।
1: ঠিক, অবশ্যই কিন্তু মানে একেবারে জাত পাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যে সম্পর্কের বন্ধনটাকে দৃঢ় করার লক্ষ্যেই কিন্তু এই রাখি বন্ধন উৎসবের সূচনা। আমরা দেখতেই পাচ্ছি সেই পৌরাণিক গল্পগাথা থেকে শুরু করে সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু এই কথাটাই কিন্তু, এই বার্তাটাই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, তাই তো?
0: হ্যাঁ। এবার 19 শতকের দিকে একটু তাকাবো আমরা। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু একটা চরম পর্যায়ে চলে গিয়েছিল, আর ব্রিটিশ সাম্রাজ্যের কাছে তখন কিন্তু একটা অপরিমিত

0: ভয়ের কারণ চলে আসে। আর এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কিন্তু সেই সময় সিদ্ধান্ত নেয়, তখন তারা বাংলাকে দুভাগে বিভক্ত করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে, কিন্তু ঠিক সেই সময় আন্দোলন শুরু হয়ে যায়। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। সেই মুহূর্তে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন। আর তার পাশাপাশি রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন। সেই গানের কি আমরা দু একটি লাইন মানে এখানে বলব, শুধু কথা দিয়ে? সেই গানটি খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা অনেকেই যারা গান বাজনা করি সবাই আমরা কিন্তু এই গানটা সম্পর্কে কম বেশি জানি। সেটি হচ্ছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। তাছাড়াও রাখি বন্ধনকে ঘিরে তিনি আরো দুটি গান রচনা করেছিলেন, সেগুলি হচ্ছে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, এবং আরেকটি হচ্ছে প্রভু আজি দক্ষিণ হাত রেখো না ঢালি। এভাবেই কিন্তু আমরা রাখি বন্ধন ও রবীন্দ্রনাথকে নিয়ে কিছু তথ্য আমরা জানতে পারলাম।
1: অবশ্যই অবশ্যই, এর মধ্যে দিয়ে কিন্তু সেই সম্পর্কের বাঁধন আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবার একটা বার্তা কিন্তু আমরা পাচ্ছি। এখন কি বলবো, যে যুগ বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ব্যস্ততা বেড়েছে, যে তখনকার যে উৎসব রাখি বন্ধন বা ঝুলন উৎসবকে কেন্দ্র করেই আজকের আমাদের এই আলোচনা, এখনের ছবিটা কেমন যদি বলি?
0: এখনের ছবিটা ঝুলন যাত্রা, সেই আমাদের কিন্তু সেই অভিভাবকদের কিন্তু কুচিকাচাদের মানে জাগ্রত করতে হবে এই ব্যাপারে। আমি এই ব্যাপার বলবো না, সব ব্যাপারই মানে আমরা কিন্তু সেই মোবাইল টিভি এইসব নিয়ে বাচ্চাদের হাতে একটা ধরিয়ে দিলাম বা আমরা কাজকর্ম করলাম, কিন্তু না, আমরা বলবো যে আর বিশেষ করে আমরা সব ক্ষেত্রেই বলেছি ঝুলন যাত্রা বা রাখি বন্ধন উৎসব আমাদের কিন্তু মায়েদের দিদিদের বোনেদের সবার কিন্তু এখানে বেশিরভাগ সময়টা কিন্তু আমরা দেই মানে মহিলারাই, তো আমরা ওদেরকেই বলবো যে বাচ্চাদের কিন্তু প্রতিটি উৎসবের ক্ষেত্রে মানে হিন্দু বা সনাতন ধর্মের ক্ষেত্রে
1: ব্যস্ততা থাকুক না কেন, আমরা কিন্তু অবশ্যই কিন্তু নতুন প্রজন্মের কাছে যদি এই বার্তাটুকু পৌঁছে দিই যে ঝুলন মানে কি এবং ঝুলন সাজানোর যে বিষয়টা সেটা যদি একটু একটু করে সাজিয়ে দেই, যে সেই রাধাকৃষ্ণের কাঠের দোলনা রাধাকৃষ্ণের দোল খাওয়ানো সেই ছবিটা যদি আমরা আবার তাদের কাছে ফিরিয়ে দিই, সেটা কিন্তু অনেক বেশি কিন্তু একটা বার্তা দেবে, অনেক বেশি কিন্তু ভালোবাসার সেই বার্তাটা পৌঁছে দেবে। আর সেই সঙ্গে রাখি বন্ধন উৎসবকে নিয়ে কিন্তু ছোটদের মধ্যে আমাদের নতুন প্রজন্মের মধ্যেও যথেষ্ট একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু থাকে।
0: সেখানে আমরা আরেকটা কথা মানে বলা হয়নি, আমরা রাখি যে শুধু আমরা আপন ভাই বোনকেই দেবো এমন কোনো কথা নেই, আমাদের অভিভাবকরা আমাদের বোঝাতে হবে যে আমাদের প্রতিবেশী বা অনাত্মীয় সবাইকেই কিন্তু আমরা রাখি পরিয়ে আমরা কিন্তু আপন করে নিতে পারি।
1: অবশ্যই এই বার্তা কিন্তু সেই যে পৌরাণিক বা ঐতিহাসিক গল্প গাথাগুলো শুনলাম এর মধ্যেই কিন্তু সেটা লুকিয়ে
0: আছে।
1: অবশ্যই সেই গল্পগুলো কিন্তু তাদেরকে আরো বেশি বেশি করে বলতে হবে, তাতেই করে কিন্তু তারা এই উৎসবের গুরুত্ব বা মাহাত্মটা সম্পর্কে আরো বেশি করে জানতে পারবে। যেমন আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে যায়, আমরাও ছোটবেলায় দেখেছি আমরা অনেকগুলো রাখি সংগ্রহ করা, আগে থেকেই কিন্তু আমরা অপেক্ষা করতাম সেই টাকা জমিয়ে ঘরে সেই ফুল দিয়ে পাতা দিয়ে যে রাখি বানানোর একটা বিষয়, তার মধ্যে কিন্তু তাদের শিল্প সত্তারও একটা প্রকাশ লক্ষ্য করা যেত। এখন যেহেতু সময় স্বল্পতা, তার মধ্যেও কিন্তু যারা আর্ট স্কুলে যায় ড্রয়িং করে তারা কিন্তু একটু একটু চেষ্টা করে,
0: একদম
1: সেইভাবে কিন্তু রাখি বানিয়ে দেওয়া, কিন্তু সেই সঙ্গে তার গুরুত্বটা কিন্তু আর একটু বেশি করে তাদের কাছে পৌঁছে দিতে হবে। যেমন দু টাকার সুতো, কিন্তু তার মধ্যেই যে কত ভালোবাসা বা কতটা দায়িত্ব বোধ লুকিয়ে থাকে সেই বার্তাটা কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন একেবারেই ছোট পরিবার হয়ে গেছে, যে ভাই বোন নেই, প্রতিটা পরিবারেই একটা করে বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তো সেক্ষেত্রে তারা কাকে রাখি বাঁধবে?
0: যে আমাদের কিন্তু বোঝাতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, বা যারা জ্ঞাতি ভাই বোনেরা রয়েছেন ওদেরকেও নিমন্ত্রণ আমন্ত্রণ

0: করে ওদের দুজনের মধ্যেই একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের মহিলাদের। তো এইভাবেই কিন্তু আমরা এগুলি পালন করতে পারি।
1: অবশ্যই, আর সেটা কিন্তু হচ্ছেও আজকাল। মেয়ে মেয়ে, বান্ধবী বান্ধবী, ম্যাডাম ছাত্রী, ছাত্রছাত্রী, সবাই সবাইকে রাখি
0: সবাইকে রাখি
1: আর সুন্দর কিন্তু একটা ভালোবাসার বন্ধন কিন্তু আমরা এর মধ্যে,
0: এগুলি যে একদম চলে গেছে আমরা কোনোভাবেই বলতে পারি না। প্রতিটা স্কুলে, প্রাইভেট টিউশনে, মানে প্রতিটা সংস্কৃতির মহলে সবাইকে রাখি পড়ানো হচ্ছে।
1: ঠিক, যুগের সাথে তাল মিলিয়ে আবারও বলি, ব্যস্ততা বেড়েছে, চাকরি সংসার সামলে ঝুলন সাজানো বা রাখি পাঠানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও এটা আপনি কতটা পজিটিভ দেখছেন এই বিষয়টা নিয়ে বলুন।
0: পজিটিভ মানে খুবই পজিটিভ, সব জায়গায় কিন্তু চলছে। আমরা যারা এখানে আজকে কথা বলছি, মানে আমরা সংস্কৃতিপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ওরা, আমরা হয়তো বা বেশি একটা ওপেন হচ্ছে না জিনিসটা, কিন্তু আমরা যদি একটু ভেতরের দিকে যাই, সব জায়গায় কিন্তু রাখি চলছে। মানে মানে ওরা হয়তো বানাতে পারছে না, এই যে আমরা একটু আগে বললাম যে বাড়িতে পাতা দিয়ে সবাই তো কিছু না কিছু কাজ করছে, করা দরকার,
1: কিন্তু আমরা কিন্তু কালেক্ট করছি দোকান থেকে বা যারা এই পেশার সঙ্গে যুক্ত, এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ছোটখাটো দোকানিরা বা শিল্পীরা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসছে, এটাও কিন্তু একটা আশার আলো।
0: আর এটাও কিন্তু ওদেরও কিন্তু বিক্রি বাটা হওয়া তো দরকার, অবশ্যই দরকার। ওরা যে
1: প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানের একটা বাণিজ্যিক দিক তো থাকেই।
0: তো আমরা সেই যারা গান শেখাচ্ছে, যারা স্কুলে যাচ্ছে, ওরা কিন্তু সবাই স্যার ম্যাডামকে রাখি পরিয়ে দিচ্ছেন, বা এখন কিন্তু ম্যাডামরাও ওদের কিছু একটা টিফিনের ব্যবস্থা করছে। তো এতে কিন্তু সবাই খুব খুশি,
1: একেবারেই কিন্তু একটা সুন্দর একটা আনুষ্ঠানিকতা কিন্তু
0: আনুষ্ঠানিক একদম খুব ঘটা করে হচ্ছে কিন্তু।
1: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, একেবারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। এই শ্রাবণ মাসে আমরা রয়েছি, দুটো উৎসবই কিন্তু একেবারেই কাছাকাছি, দুটো উৎসবকে কেন্দ্র করেই কিন্তু আমরা একেবারে আনন্দ যোগকে মেতে উঠি। সবশেষে বলবো, দোলনা দোলে আর সুতো বাঁধে, একটা প্রেমের কথা বলে আর একটা দায়িত্বের কথা বলে। ঝুলন শেখায় সম্পর্কে যত্ন লাগে, আর রাখি শেখায় সম্পর্কে বিশ্বাস লাগে। আর এই দুটোই দেয় নারী, নিজের হাতে সাজিয়ে নিজের হাতে বেঁধে শ্রাবণের এই দুটো উৎসবে কিন্তু আমাদের মনে করিয়ে দেয়, বাঁধন ছিঁড়ে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়। এই বাঁধনের মধ্যেই কিন্তু ভালোবাসার বীজ লুকিয়ে আছে। সবাইকে ঝুলনের শুভেচ্ছা, রাখি বন্ধনের অনেক অনেক প্রীতি, ভালো থাকুন সবাই। এই বার্তার সঙ্গেই কিন্তু আজকের মতো অঙ্গনা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, তাই তো? সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো অঙ্গনার আসর থেকে। আজকের যে আলোচনা, ঝুলন পূর্ণিমা এবং রাখি বন্ধন দুই উৎসবেই নারীর ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম। স্টুডিওতে আমার সঙ্গে আলাপচারিতায় ছিলেন মিঠু দেবনাথ। আপনাকে আবারও সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার।
2: দোলনা আর সুতো, দুই বাঁধনে নারীর ভূমিকা, এই সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করলেন মিঠু দেবনাথ। সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হল, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। হরমুজ প্রণালীকে নিজেদের অঞ্চল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বন্ধই থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট বার্তা ইরানের। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবল ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ওয়েস্টবেঙ্গল। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ ভারত অস্ট্রেলিয়া।

0: বিরুদ্ধে খেলবে। আর সে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতে রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: दुनिया भारत के स्टार्टअप को खोजती होगी, वे कौन है इसमें। तो एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है, हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों की जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকার মহাকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং চন্দ্রযান 3 এর ঐতিহাসিক অভিযানের কথা স্মরণ করে বলেন, এই সাফল্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে একসারিতে স্থান করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাবেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে রায়চক শিপইয়ার্ড, সালিমা টিম্বার পোম্ড শিপ বিল্ডিং, গার্ডনরিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসসির দামোদর শিপ বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফেসিলিটি ও জিয়ন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প। পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। এগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, এমএসএমই সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্পক্ষেত্রে প্রভূত উন্নতি করছে, একের পর এক ক্ষেত্রে বিনিয়োগের দরজা খুলে যাচ্ছে।
2: नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। और साथियों, आज का दिन इसलिए भी यह विशेष है क्योंकि जहां कभी उद्योगों के लगातार वेस्ट बंगाल में बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। और वेस्ट बंगाल के वेरी डायनेमिक चीफ मिनिस्टर सुरेंद्र अधिकारी जी के आने के बाद বাংলাল মে সব শুভ শুভ হি হো রাহা হ্যায়।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে ব্রিক্সের 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশাল আকার গণেশ মূর্তি চাপা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন, আহত 5 জন। ভুবনেশ্বরের জয়ম্বে চকে রাত 10টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে IMD। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11

0: ১১টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইএন নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই তীব্র সমালোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুই দেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েই এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী ম্যাককার্নি আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক। দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত দুজন প্রাণ হারিয়েছেন, ১২ জন নিখোঁজ। এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম উদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ দুটি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরওয়া দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিলেন বলে ভারতীয় বেতার কেন্দ্র জাতীয় বেতার কেন্দ্র মোজাইক এফএমকে জানিয়েছিলেন তিনি। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। উল্লেখ্য, সেদেশের কিউশু দ্বীপের কুমামতে গত মাসেই 7.1 মাত্রার ভূমিকম্পে 38 জন প্রাণ হারান এবং 364 জন আহত হন। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসি দিল্লিকে ট্রাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। মহিলাদের এফআইএইচ হকি বিশ্বকাপে আজ পুল ইডি ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। এদিকে ভারতের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি চীন ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচকে চীনকে হারাতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এক ইনিংস ও 53 রানে হারিয়ে দুই ম্যাচে সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্টটি জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়েছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 39 রান দিয়ে 4 উইকেট নেন, তিনিই ম্যাচে সেরা হয়েছেন। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সর্বাধিক 31 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 210, বাংলাদেশ 64 ও 95। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য 492 সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই দলে রয়েছেন 265 জন পুরুষ ও 227 জন মহিলা অ্যাথলিট। সব থেকে বড় দল যাচ্ছে অ্যাথলিটসে, সেখানে অংশ নিচ্ছেন 73 জন প্রতিযোগী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5 নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী মাম্পি দেব।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন মাম্পি দেবের কণ্ঠে। শিল্পী কণ্ঠে পরবর্তী লোকগীতির অনুষ্ঠান আজ সন্ধে 6:50 ঘর গৃহস্থির আসরে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুগতা সেন।

শূকর পালনে সুষম খাদ্য প্রসঙ্গে ডাক্তার সত্য সুন্দর দেববর্মার সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী মাম্পি দেব। ককবরক অনুষ্ঠান সন্ধে 7টায়, রাত 8:05 জানা অজানায় শুনবেন বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা, বলবেন রিবিয়া দেববর্মা। রাত 8:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে রাত 8:30 শুনবেন কৌতুক নকশা, স্কুলের পড়া এবং ঘটকালি। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনবেন খেয়াল শিল্পী বিদুষী প্রতিমা তিলক। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 15 সেকেন্ড।

0: The National Green Tribunal, NGT, has sought a response from the centre over a petition challenging recent changes to rules governing the protection of the Ganga River. A bench headed by NGT Chairperson Justice Prakash Srivastav, along with expert member Afroz Ahmed, took note of the notification issued earlier this month, allegedly removing the crucial no-construction zone along the river and its tributaries. The Green Tribunal observed that the change was alleged to be contrary to existing environmental rules, earlier judgments of the NGT and the Constitution Courts, the Environment Protection Act 1986, and the original notification. Delhi Police has clarified that no permission has been granted to any individual organization for holding protests or gathering at Jantar Mantar today. It said that various videos and posts have been circulated, calling upon people to gather and assemble on the issue of reservation reforms. In a social media post, police said that prohibitory orders are already in force in New Delhi district. It further said that protest marches, processions, demonstrations and assemblies of five or more persons are strictly prohibited. In cricket, India were 291 for 4 against host Sri Lanka in the second and final test of the two-match series in Colombo when reports last came in. Earlier, India won the toss and opted to bat. India won the first test by 165 runs and currently lead the series 1-0. And that is the end of this news bulletin.
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে তাহলে একদম দেরি করবেন না অবিলম্বে রিপোর্ট করুন আপনার দ্রুত পদক্ষেপে বেঁচে যেতে পারে আপনার টাকা আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ মনে রাখবেন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ অজানা লিংকে ক্লিক করবেন না আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন
2: আকাশবাণী আগরতলা চিত্রগীতি অনুষ্ঠানে এখন শুনুন হিন্দি ছবির গান প্রথম গানখানি শুনবেন আর্থ ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে

শ্রোতা বন্ধুরা শুনছেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। এবারে গানখানি শুনবেন ইরে মেরে দিল ছবি থেকে, জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গান শম্পা কুণ্ডুর কণ্ঠে।

0: किया है कि H1N1 के किसी नए रूप की पहचान नहीं की गई है और घबराने की कोई आवश्यकता नहीं है। वर्तमान समय में फैल रहा इन्फ्लुएंजा नया नहीं है, ये वर्ष 2025 से अस्तित्व में है। ICMR के अनुसार H1N1 समेत मौसमी इन्फ्लुएंजा अत्यधिक सीमित है। इसके सामान्य लक्षणों में बुखार, खांसी, सिरदर्द और शरीर में जकड़न है। कोलंबो में श्रीलंका के साथ दूसरे और अंतिम टेस्ट मैच के पहले दिन का खेल समाप्त होने तक भारत ने 5 विकेट पर 300 रन बनाए। देवदत्त पडिकल ने 117 रन, शुभमन गिल ने 50 और यशस्वी जायसवाल ने 45 रन की पारी खेली। भारत पहला टेस्ट जीतकर फिलहाल श्रृंखला में 1-0 से आगे है। और महिला हॉकी विश्व कप में आज रात 10:30 बजे भारत का मुकाबला ऑस्ट्रेलिया से होगा। सेमीफाइनल में जगह बनाने के लिए भारत को ये मैच जीतना होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला एखन सुनबेन अनुष्ठान कल्याणी।
2: नमस्कार श्रोता बंधुरा, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হয়ে ওঠে যখন সেই সমাজের প্রতিটি নারী নিজেকে নিরাপদ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন বলে অনুভব করেন। নারী সুরক্ষা শুধুমাত্র আইন বা প্রশাসনের বিষয় নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং মানবিক দায়িত্বেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আজকের আমাদের কল্যাণীর এই পর্বের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় সুরক্ষা এবং সম্মানে নারী, এবং আজকের এই আলোচনা পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ, পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন শিক্ষিকা শ্রীমতী সায়ন্তিকা দে। মহোদয়াকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান পর্বে।
3: নমস্কার, আকাশবাণী আগরতলাকেও আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। তো নারী হচ্ছে, নারী বলতে গেলেই আমাদের মনে হয় যে মায়ের একটা রূপ। নারী মানেই মেয়ে, নারী মানেই মা, নারী মানেই সর্বত্র সর্বদা যেখানে আমরা পূজিত হই দেবী রূপে। কিন্তু আজকের এই দারগোড়ায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের অবমাননাই বলো বা নারীদের সুরক্ষাই বলো, অনেকটা রকম প্রশ্নচিহ্নের আজকে আমরা মুখোমুখি। কারণ প্রত্যেকটা দিন আমরা খবরের কাগজ বা টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে মেয়েরা কিভাবে বিভিন্ন জায়গায় শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। তো প্রথমেই এই সুরক্ষা ও সম্মানে নারী, এই এই যে ধারণাটা, এই ধারণাটার মূল অর্থই হচ্ছে কি, একটি নিরাপদ এবং একটি মানে সমতা ভিত্তিক ও মর্যাদা পূর্ণ একটি সমাজে মেয়েদের স্থানকে চিহ্নিত করা, পরিষ্কার কথা
4: একদম।
3: এবং এটি শুধুমাত্রই সুস্থ এবং প্রগতিশীল সমাজ গঠনের পূর্ব শর্তই শুধু বলবো না, একটি মেয়ে যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সে নিজেকে, নিজের মেধার বিকাশ ঘটাতে পারে এই সমাজে, সেটাও কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। এবং এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সহিংসতা মেয়েদেরকে নিয়ে, বা মেয়েদেরকে নিয়ে মেয়ে ছেলেতে একটা লিঙ্গ বৈষম্যতা, যদিও সেটাকে নিয়ে প্রচুর আইন হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, কিন্তু আদৌ মেয়েরা কতটুকু সেই আইনের সাহায্য পাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত এলাকাগুলিতে এখনো দেখা যায় যে মেয়েরা পণের শিকার, পণের বলি হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলিতে গেলে দেখা যায় যে মেয়েরা হাসি মুখে সব কিছু করছে, কিন্তু তার ভেতরে অনেক জমানো কষ্ট আছে। তাহলে এই সমতাটা, এই সমতাটাকে আমরা যতই বলি না কেন, সমতাটা আসছে না কোথাও না কোথাও, একটা গ্যাপ সেখানে থেকেই যাচ্ছে। তাহলে আমি বলবো যে যেখানে মেয়েরা পূর্ণ স্বাধীনতা এবং আত্মমর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে যেই সমাজে, সেখানেই নারীর সম্মান এবং সুরক্ষা থাকবে
2: একদম। আর সত্যি বলতে যে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও একটা দীর্ঘ লড়াই মেয়েরা কিন্তু পার করে এসেছে আজকে যেই জায়গায় নারীরা দাঁড়িয়ে আছে, সেই জায়গাটায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে একটু জানতে চাইব যে আপনার দৃষ্টিভঙ্গিতে বর্তমান সমাজে নারীর নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি আপাত দৃষ্টিতে কি রয়েছে?
3: দেখো, নারী আমার মনে হয় যে উনি, ওরা সবসময়ই না ভীষণ রকমভাবে শিকার হয়ে যাচ্ছে, কখনো নিজের ইচ্ছেটাকে বাবার কাছে দমিয়ে রাখছে, ভবিষ্যতে স্বামীর কাছে দমিয়ে রাখছে, বা তার পরবর্তী জীবনটা

0: লেটার অন লাইফটা ছেলে বা মেয়ের কাছে দমিয়ে রাখছে। নারীদের যেই তার ইচ্ছাগুলো বা তার যেই প্রতিভাগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতেই বিভিন্ন কারণেই প্রকাশ পায় না। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও বলতে হয় নারী নারীদের আবার কোথাও না কোথাও ক্ষতি করছে, ঠিক আছে? তো প্রথমেই যেই জিনিসগুলো আসে সেটাই হচ্ছে, প্রথমেই হচ্ছে এই যে জেন্ডার ইনইকুয়ালিটি, ছেলেরা সেটা পারে মেয়েরা সেটা পারে না, ঠিক আছে? এবং এটাও খুব একটা বাজে বদ্ধমূল ধারণা আমাদের সমাজে রয়েছে যে পুরুষরা কাঁদে না, কাঁদতে পারে না, পুরুষদের কাঁদতে নেই, এই এই জিনিসটা কখনোই হতে পারে না। এটাও কিন্তু একটা, আমি বলবো একটা, এটা মানসিক একটা একটা মানে ট্যাবও আমরা ওদেরকে দিয়ে দিই। কেন ছেলেরা কাঁদতে পারবে না? সবার ইমোশনকে আউটব্রাস্ট করার একদম পূর্ণ অধিকার রয়েছে। এবং এই যে দেখা যায় বিভিন্ন জায়গাতে জব ইন্টারভিউই হচ্ছে, একটা এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি, দেখা গেল যে লিখে দিল অনলি মেল ক্যান্ডিডেটস, অথচ দেখা গেল দুজনেই সমান ডিগ্রির অধিকারী, তাহলে একটা মেয়ে সেখানে প্রেফারেন্স পাচ্ছে না। তাহলে কেন পাচ্ছে না? কারণ ওইখানে ছেলেটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বা মেয়ের আজকে দেখা যায় যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, সাইবার বুলিং, সোশ্যাল মিডিয়াতে হয়তো মজা করে কিছু ছবি দিল, কিছু করলো, ওইটাকে বিভিন্ন রকম দিয়ে এআই দিয়ে মেয়েদেরকে হেনস্থা করা, অহরহ এগুলো হয়ে যাচ্ছে। এবং পারিবারিক সহিংসতার থেকে শুরু করে, পণ থেকে শুরু করে বিভিন্ন কালেই মেয়েরা নির্যাতিত হয়ে এসেছিল, এবং আজিও কিন্তু সেই মানে 21st century মেয়েরা সেগুলোর চ্যালেঞ্জ
1: কোথাও না কোথাও
0: মুখোমুখি হচ্ছে
1: আর এই জন্যই বোধহয় আমাদের এই বিষয়গুলি নিয়ে বারবার বসতে হচ্ছে,
0: বারবার
1: আলোচনা করতে হচ্ছে।
0: এবং দেখা যায় মেয়েরা বিভিন্ন জায়গায় মুখ খুলতে দ্বিধাবোধ করে, তার পারিবারিক সম্মানের কথা চিন্তা করেই হোক বা বিভিন্ন ধরনের থ্রেটের মুখোমুখি হোক, বা অনেক সময় দেখা যায় মেয়েরা কী কী আইনে সাহায্য নিতে হয়, যেমন আমরা বলি পক্সো থেকে শুরু করে নানান ধরনের চাইল্ড আমাদের রাইটস কমিশন রয়েছে, ন্যাশনাল ওমেন্স কমিশন রয়েছে, বিভিন্ন আইন মেয়েদের জন্য রয়েছে, সেই আইনগুলোর মেয়েরা এখন পর্যন্ত তাদের কাছে সেই ধারণাটাই যায়নি যে এগুলিকে কীভাবে প্রয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু মেয়েরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গাতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
1: এরপরে একটু জানতে চাইবো যে আসলে যে কোনো শিক্ষা, মানে মানুষকে সম্মান করা, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই শিক্ষাগুলি আসলে আমরা আমাদের পরিবার থেকেই পাই। প্রথম ভিতটাই হলো পরিবার। তো অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের এই সভ্য সমাজেও আমরা ছেলেদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে ভুলে যাই, সঙ্গে আমরা মেয়েদের বেশি করে শেখাতে চাই। এই যে বিষয়টা, এই যে তারতম্যটা কোথাও না কোথাও পরিবারের একটা বলা যায় একটা ল্যাক অফ নলেজ সেখানে কাজ করে। সেক্ষেত্রে আপনি একটু জানতে চাইব যে একজন নারীকে সম্মান করার শিক্ষা পরিবার থেকে কিভাবে শুরু হওয়া উচিত।
0: দেখো, পরিবার হচ্ছে আমাদের মানসিক বলো বা সামাজিক বলো, পরিবার হচ্ছে আমাদের প্রথম পাঠশালা, আমাদের প্রথম সোশ্যাল অর্গানাইজেশন যদি বলি, আমাদের সামাজিকীকরণ। একটা শিশু কিভাবে কথা বলবে, কিভাবে সে অন্যদের সঙ্গে রিয়্যাক্ট করবে, রেসপন্স করবে, এই ছোট ছোট জিনিসগুলি আমরা বাচ্চাদেরকে পরিবার থেকেই আমরা শিক্ষাটা শুরু করি। এবং প্রথমত যেটা আমরা বলি যে বাবা মায়ের আচরণ, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা ছোট ছেলে বা মেয়ে তার যখন আর্লি ডেভেলপমেন্ট হয়, তাই তার লাইফ এক্সপিরিয়েন্সগুলি কিন্তু সেইভাবেই তৈরি হয় যে সে বাবা মাকে, বাবাকে কীভাবে দেখছে, মাকে সম্মান করছে। সে যখন দেখছে যে বাবা সবসময় মার কাছে একটা মেল ডমিনেটিং ফিগার, বা বাবা দেখছে মা সবসময় সংসারের বড় ডমিনেটিং ফিগার, ওনার ডিসিশান ইজ হিজ ডিসিশান, বাবা বা অন্য পুরুষদের ডিসিশনের এখানে কোনো গুরুত্ব পায় না, তো এই বিভাজনগুলি যখন ছেলে মেয়েরা খুব ভালোভাবে এগুলো অবজার্ভ করে, ওরাও কিন্তু কোথাও না কোথাও ওদের আনকনশিয়াস মাইন্ডে ওইভাবেই কিন্তু তাদের পার্সোনালিটিটা গ্রো করে, ঠিক আছে? যখন দেখছে যে মা পরিবারের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সমস্ত কাজ মাই করছে, বাবার তাতে কোনো ভূমিকা নেই, বাবা শুধু পয়সা দিচ্ছে, তাহলে ওদের মনে সেটাই ধারণা হয়ে গেল যে মা মেয়ে মানে মাতৃজাতি মানে ও গৃহস্থালি সমস্ত কিছু করবে, পুরুষ মানেই কিছু করবে না, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, সেইগুলো, এই কাজের বিভাজনগুলো, সেগুলো বাচ্চাদেরকে কখনো এটা বলতে নেই শিশুকে যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, কারণ ওইখান থেকেই তার কনসেপশনগুলি তৈরি হয়। আমি যদি বলি বাসন ধোয়াটা, কাপড় ধোয়াটা সেটা মেয়েদেরও কাজ, ছেলেদেরও কাজ, তখন তার মনে সেই জিনিসগুলোই ঢুকবে না, ঠিক আছে? এবং সবচেয়ে বড় যে বিষয়টা ভাষা বা শব্দ চয়ন সেটা কিন্তু সাংঘাতিক প্রয়োজন। এবং এই যে লিঙ্গ বৈষম্য যেটা বললাম, এই ছেলে মেয়েতে বিভাজন

0: করা, ছেলেরা এটা করতে পারে না, মেয়েরা এটা করতে পারে না, মেয়েরা জোরে হাসতে পারে না, ছেলেরা রাত অব্দি বাড়ির বাইরে থাকে, এই যে নিয়ম শৃঙ্খলা যেটা হবে সেটা সবার জন্যই সমান, ঠিক আছে? এই বিভাজনগুলির থেকে যদি আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি, আমরা আমার মায়ের যদি একটা ছেলে থাকে, আমি যদি বলি যে মা যখন বাসন মাজছে তুমিও তখন মার সঙ্গে গিয়ে হেল্প করো, তাহলে তার মধ্যে সেই জিনিসগুলি গ্রোই হবে না, যে কাজের মধ্যেও কোনো বিভাজন, কারণ কাজ থেকেই তো আমাদের মনে আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের লিপ্ত হয় যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, ছেলেরা এটা করতে পারে, মেয়েরা এটা করতে পারে না, এই বৈষম্যটাই আসবে না।
1: একদম একদম। আর আপনি বলছিলেন যে হয়রানির কথা, এই যে নারীদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক কাজ আমরা দেখি যে অজান্তেই, মানে পাড়ার মোড় থেকে শুরু করে অফিস সবখানেই মেয়েদের এমন অসংখ্য হয়রানির শিকার হতে হয় প্রত্যেক দিন, সেক্ষেত্রে সচেতনতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে আমরা তা প্রসার ঘটাতে পারি?
0: দেখো, নারীদের সচেতনতা যদি বলি, সেটা সাংঘাতিক একটা সেন্সিটিভ বা একটা সংবেদনশীল একটা বিষয়, কারণ একটা মেয়েকে যখন আমি ঘর থেকে বার করছি, তখন মেয়েটা আমার দেখতে হবে সে যখন স্কুলে যাচ্ছে, মানে ইজ শি সেফ ফ্রম টিচার্স, সে ওয়ার্ক প্লেসে যাচ্ছে, ইজ শি সেফ ফ্রম ইয়র হার বস, সে যে যেখানে যাচ্ছে, কর্মক্ষেত্রেই যাচ্ছে, শিক্ষাক্ষেত্রেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে, সে ওই জায়গাটাতে নিরাপদ কিনা, এটা কিন্তু খুব একটা মানে বড় একটা প্রশ্নচিহ্ন। এবং এই যে সচেতনতা যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু আমাদের নারীদেরকেই সতর্ক হতে হবে, কারণ আমরা দীর্ঘ সময়ে, আমরা দীর্ঘ অভিজ্ঞতায় আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনেক মেয়েরাই প্রতিবাদের মুখোমুখি হতে চায় না, তাতে কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজে এটা একটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় যে আমি একটা অটোতে আমি বুলিং হচ্ছি ফিজিক্যালি, বা আমি একটা সোশ্যাল মিডিয়ায় আমাকে বুলিং করা হচ্ছে, বা আমি পাড়াতে একটা টিজিং হচ্ছি পাড়ার ছেলেদের, বখাটে ছেলেদের কাছে, কিন্তু আমি বিভিন্ন কারণে হেনস্থা বা ভয়ে আমি কিছু মুখ খুলছি না। তো এই যে মেয়েরা যখনই যেখানেই মানে কোনো রকম বুলিংয়ের শিকার হবে, আমাদের মনে হয় আমাদের প্রশাসনকেও সেই ক্ষেত্রে অনেকটা বেশি তাদের শক্ত হতে হবে এবং অনেক সতর্ক হতে হবে, যেখানেই যে কোনো মেয়ে এই ধরনের হেনস্থার শিকার হবে সেই মুহূর্তেই তাকে হেল্পের জন্য হাত বাড়িয়ে দেওয়া, কারণ তখন ওই মেয়েটার মধ্যেও সাহস আসবে যে আমি যেখানেই যা বিপদে পড়ি না কেন, আমার কোনো একটা হেল্পলাইন আছে আমাকে হেল্প করার জন্য। কারণ আমি যদি বলি ছেলেতে আর মেয়েতে কোনো বিভাজন নেই কাজের ক্ষেত্রে, বা কাজ আমি যেখানে মেয়েটাকে পাঠাচ্ছি ওইখানেরও কর্তৃপক্ষদের মেয়েদেরকে নিয়ে আরও সতর্ক হতে হবে, যে আমি যদি মেয়েটাকে রাত একটায় বা বারোটায় আমি কাজ শেষ করে তাকে পাঠাচ্ছি, তাহলে তাকে সেফলি পৌঁছে দেওয়াটা এগুলো আমাদের নৈতিক কর্তব্য, যেন কোনো মেয়ে দিল্লির নির্ভয়ার মতো এই ধরনের কর্মকাণ্ডে যেন শিকারাতে না পারে বা শিকার না হয়।
1: আর নিরাপত্তার কথা যেখানে আসে, সেখানে এখন যেন যে ওই যে ফিজিক্যাল নিরাপত্তাটার থেকেও বেশি আমাদের সোশ্যাল নিরাপত্তাটা, মানে ওই যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল লাইফে যে নিরাপত্তাটা, ওইটা যেন বেশি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কারণ আমরা প্রায়ই দেখতে পাই এই যে বিভিন্ন প্রযুক্তি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বা নতুন নতুন প্রযুক্তি, এই দ্বারা কোনো না কোনোভাবে মেয়েদের কিন্তু আরো বেশি করে বুলিং করা হচ্ছে। সেই যে একটা নিরাপত্তার ঘাটতি, সেটারও সতর্কতা একটা প্রয়োজন, সেটা আমরা সাধারণ মানুষ, সমাজের সচেতন মানুষ কিভাবে আরো বেশি করে বাড়াতে পারি?
0: দেখো, এখন ডিজিটাল বা আমাদের সোশ্যাল মিডিয়া যদি বলি, সেটা আমাদের এখন জীবনের চলার অঙ্গ হয়ে গেছে। আমরা কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, এবং সেটা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যেও আমাদের কিছু সতর্কীকরণ যদি আমরা এগুলি মেনে চলি, আমার মনে হয় এগুলো আমাদের জন্য অনেক ভালো। যেমন প্রথমতই আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলি, সাধারণত বাড়ির অ্যাড্রেস বা ফোন নাম্বার, এগুলোকে সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় শেয়ার না করাটাই ভালো। এবং আমাদের প্রোফাইল লক, যে আমার ছবি নিয়ে কেউ কিছু ইউজ না করতে পারা, এবং টু অথেন্টিফিকেশন সিস্টেমে প্রোফাইলকে লক করে রাখা, ঠিক আছে, যাতে কোনো ধরনের আমার কোনো পার্সোনাল ইনফরমেশন কারোর কাছে লিক না হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলিকে যদি আমি একটু মেনটেন করে চলতে পারি, প্রাইভেসিটা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে অন্তত সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা কোনো জায়গাতেই হেনস্থার আমাদের কোনো রকম কোনো মানে রাস্তাই থাকবে না।
1: একদম একদম। আর সেই দিকে ওই প্রথম শর্তই হলো চোখ কান খোলা রাখা আর সচেতন থাকা,
0: এবং স্ট্রং আমাদের পাসওয়ার্ড আমরা যদি এগুলি ইউজ করি, এগুলিকে মেনটেন করা, ঠিক আছে, কোনোভাবেই যেন

0: এগুলিকে ইয়ে না করতে পারে, ওপেন না করতে পারে, এগুলোর অনেক সিস্টেম আমাদের রয়েছে, এগুলিকে ঠিকঠাক
1: মেনে চলা মেনে চলা অবশ্যই। আর আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন অপরাধের বিভিন্ন ধরনের ভারতীয় দণ্ডবিধিতে আইন রয়েছে, এবং আইন যে কোনো না কোনোভাবে আমাদের সহায়তার একটা মূল গান্ডারি সেটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। তবে প্রথম যে ফাঁকটা আমাদের মধ্যে দেখা যায় সেটা হলো আমরা নারীরা বা আমরা মেয়েরা ভয় পাই, আমরা দ্বিধা করি যে আমরা আইনের দ্বারস্থ হব কি না, সেটা নিয়ে আপনার কি মতামত?
0: দেখো, আইন এমন একটা বিষয় যে আইনি সাহায্য পাওয়াটা সেটা আমার মনে হয় মানে আজকের দারগোড়ায় এটা কিছুটা হলেও শিথিল হয়ে যাচ্ছে জনসাধারণের জন্য। সবাই সমানভাবে আইনের সাহায্য পাচ্ছে না, এটা খুব সত্যি কথা, ঠিক আছে? যখন আমরা জীবনের বিভিন্ন রকম জীবনমুখী গল্প বিভিন্ন লোকের থেকে আমরা শুনি, দেখা যায় যে আইনের সাহায্য আমরা সঠিকভাবে পাচ্ছি না। বিভিন্ন জায়গাতেই লোকজন হয়রান হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং সেটা তো একদম মানে ঠিক যে মেয়েরা লোকলজ্জার ভয়ে বা ওই পারিবারিক হেনস্থা হবে বা পরবর্তী সময়ে তারা বিভিন্ন রকম হুমকির শিকার হবে, সেই ভয়েও কিন্তু নারীরা আইনের রাস্তায় হাঁটতে যায় না। কিন্তু আমি বলবো, আইন যদি থাকে তাহলে আইনের প্রয়োগ আমাকে করতেই হবে, কারণ আইন সবার জন্য সমান আছে। যদি কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যায় বা বার হয়ে যায়, তাহলে কেন আমি কেন মুখ বুঝে সেটাকে সহ্য করব? অপরাধীর অপরাধ করলে তার শাস্তি পেতে হবে, এবং আমাদেরকে আইনের প্রত্যেকটা মানুষকেই আইনের সাহায্য নেওয়াটা আমার মনে হয় অত্যন্ত তার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। সেটাতে ভয় পাওয়া বা কোনো রকম হেনস্থার শিকার হওয়া সেটাতে কোনো রকম জায়গা নেই।
1: একদম একদম, মানে আমাদের মেয়েদের আরো অনেকটা বেশি আত্মবিশ্বাস রাখতে হবে,
0: সেটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে মানসিকভাবে দৃঢ়তা। কারণ আমি যদি মানসিকভাবেই না আমি এগোতে পারি, তাহলে আমি কখনোই আমি আইন পর্যন্ত বা অপরাধীর শাস্তি আমি এটা আমি নিশ্চিত করতে পারি না।
1: আর কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। একেবারে শেষে আপনার থেকে একটু জানতে চাইব যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে কিভাবে নারী সুরক্ষা এবং সম্মানের পরিবেশটা গড়ে তুলতে পারি এবং একটা সার্বিকভাবে সচেতনতার পরিবেশ গড়ে তুলতে পারি, সেটা যদি আপনি একটু ভাগ করেন।
0: দেখো, আমরা সবাই এই সমাজে যারা রয়েছি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে একজনকে বিপদের মুখ থেকে সাহায্য করা। প্রত্যেকেই আমরা সকলেই আমরা সকলের তরে, প্রত্যেকেই আমরা পরের তরে। আমরা এই পৃথিবীতে কেউই একা বাঁচতে পারি না, একা বাঁচাটা অসম্ভব। আমরা মানব জাতি সেভাবেই তৈরি হয়েছি, ঠিক আছে? আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমি ভাবি, আমাকে কেউ না কেউ হেল্প করেই আনছে, ঠিক আছে? তো এই যে কথাটা বললে যে নারী সুরক্ষা এবং সম্মানের পরিবেশ গড়ে তুলতে, কিন্তু আমাদেরই সচেতন হতে হবে, আমাদেরই অ্যাক্টিভ হতে হবে। কারণ এই দুজন পাঁচজন করে করে করে করে একটা সমাজ যে একটা বড় অংশ সেটাকে মানে একটা ম্যাসিভ একটা মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? এবং সেটার জন্য প্রথমেই যেটা করতে হবে যে কুসংস্কার বর্জন, এই যে এই বিভাজনগুলো, এই বিভাজনগুলো শেষ করতে হবে। ছেলে যেমন একটা আজকে আইএস অফিসার হচ্ছে, একটা মেয়েও আইএস অফিসার হচ্ছে। ছেলে যেরকম একজন একটা যুদ্ধবিমান ফাইটার পাইলট হচ্ছে, একটা মেয়েও হচ্ছে, তাহলে কোথায় চলে গেছে? কিন্তু তারপরেও আমাদের সমাজ কেন পিছিয়ে থাকবে? একটা অংশের মানুষের মধ্যে সেই বোধটা কাজ করবে, আর একটা মানুষের মধ্যে এখনও মনে হবে যে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেই আমি দায়িত্ব মুক্ত, তারপর মেয়েটা মরে যাক, বাঁচুক মরুক, আমার কোনো দায়িত্ব নেই। এই কুসংস্কারগুলির থেকে বেরোতে হবে। কুসংস্কার আমাদের সমাজের অভিশাপ ছিল, এটা কার্স, এটা অলওয়েজ থাকবে। তাহলে এগুলিকে আগে বর্জন করতে হবে। মানসিকতার পরিবর্তন ভীষণ দরকার, এবং স্বামী বিবেকানন্দ নিজেও বলে গেছেন, সেই সমাজেই উন্নত হবে যেই সমাজের মায়েরা শিক্ষিত হবে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা এই যে কনসেন্ট, সম্মতি, পরিবারে সবার সম্মতির অধিকার রয়েছে। শুধু বাবা পরিবারের কর্তা হলে বাবার কথাটাই থাকবে, মার কথাটা গুরুত্ব পাবে না। এটা এই সম্মতির বিষয়গুলিতেও কিন্তু একটু বোধহয় আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা যেটা, যে সন্তানকে ওই শিক্ষা দেওয়া যে এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ নয়, কাজের মধ্যে কোনো লিঙ্গ হয় না, কাজ সবার জন্য সমান, ঠিক আছে? এবং যে নারীর মতামত, নারীর মতামতকে বহু পরিবারে আজও গুরুত্ব দেওয়া হয় না। নারী কী বোঝে? আমাদের গ্রাম বাংলার দেশে বলতো নারীদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, কিন্তু দেখা যায় একটা নারী দেশ চালাচ্ছে, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু আমাদের ভারতের রাষ্ট্রপতি, তাহলে নারীদের বুদ্ধি কখনোই হাঁটুর নিচে থাকতে পারে না,
1: একদম,
0: ঠিক আছে?

0: নিরাপদ পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, তাদের নেতৃত্বকে সমর্থন করা, সমস্ত কিছু গোটা বিষয়টাকে মিলেই কিন্তু আমাদের একটা সমাজ তৈরি হতে পারে।
1: আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার শেষে আমরা একটা মূল বার্তা এটাই পাই যে নারীর সুরক্ষা এবং সম্মান কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার। তাই অবশ্যই আমাদের একটা নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে এবং তার জন্য প্রয়োজন সার্বিক সচেতনতা। আর আজকের এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম শিক্ষিকা শ্রীমতী সায়ন্তিকা দের মহোদয়ার সঙ্গে। মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য।
2: অনেক ধন্যবাদ।
1: আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে আজকে এখানে বিদায় দিতে হবে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কল্যাণী আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থীর আসর। এরপরে শুনবেন লোকগীতি মাম্পি দেবের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 8:05 শুনবেন অনুষ্ঠান জানা অজানা। 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:30 শুনবেন অনুষ্ঠান রসে বসে। 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন গিটার বাদন, আজকের শিল্পী দেবব্রত মল্লিক। 9:15 শুনবেন স্পটলাইট অনুষ্ঠান, এটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসীর সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি।
4: দিদি, চাকরি পেয়ে গেছি।
5: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
4: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
4: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
5: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
4: কিন্তু দিদি
5: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
4: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
6: আরবিআই এই কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.5 এবং 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 63%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ এখনও ঠিক জানা যায়নি, তবে এক সতর্কবার্তা বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা, গোমতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
8: থেকে সাইবার ফ্রড হয়েছে, তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না। আপনার OTP বা পিন কারোর সাথে শেয়ার করবেন না। অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব শূকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর সত্যসুন্দর দেববর্মা। নমস্কার ডক্টর দেববর্মা।
1: নমস্কার
0: সত্যবাবু। আমরা জানতাম একটা সময় ছিল শূকরের মাংস কিন্তু অনেকেই পছন্দ করতেন না। আমরা দেখতাম যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যারা উপজাতি ভাই বোনরা রয়েছেন ওরাই কিন্তু বেশি পছন্দ করতেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সারা পৃথিবী জোড়া এবং ভারতবর্ষেও এই শূকরের মাংসের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। একইভাবে চাহিদা বাড়ার সাথে সাথে বাণিজ্যিকভাবেও কিন্তু এই যে প্রাণী সম্পদের মধ্যে শূকর পালনের বিষয়টা কিন্তু অনেকটা নজরে এসেছে এবং অনেকে কিন্তু পালন করছেন। আমরা আগে যেটা দেখতাম দু চারটে মানে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে দু চারটে করে শূকর থাকতো এবং ওরা এগুলোকে ছেড়ে দিতেন, নির্দিষ্ট কোনো খাবার দিতেন না, ঘুরে ফিরে নালা নর্দমায় ঘুরে যা পেতেন খেয়ে নিতেন, কচু গাছ খেয়ে নিতেন, এইসব খেয়েই কিন্তু ওরা টিকতেন এবং বাড়িতে ফিরে চলে আসতেন, সেগুলোতে পালন করতেন। বর্তমানে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক ফার্ম করে কিন্তু অনেকে শূকর পালন করছেন, যাদের দৈহিক বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ে 6 মাসের মধ্যে 80 থেকে 100 কিলো হয়ে যায়। তার উপরে আমরা বলবো যে সুষম খাদ্যের কিন্তু একটা বিশেষ প্রয়োজন রয়েছে এই প্রাণী সম্পদটাকে বৃদ্ধির ক্ষেত্রে, আপনি কি বলবেন?
1: আপনি যেটা বলছিলেন, আগে সাধারণত আমরা দেখতাম যে গ্রামে গঞ্জে মানে আমাদের সব জায়গাতেই শূকর পালন করত, সেটা উপজাতি সম্প্রদায়ের লোকেদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল এবং শূকরের মাংসও সেটা উপজাতিদের মধ্যেই আমাদের এটা বিশেষ করে ওদের খাদ্য তালিকায় থাকত। অন্যান্য মাংসের মধ্যে শূকরের মাংসটা ওদের পছন্দ করত, তাই ওরা ওদের এই খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে যা করার ওদের বাড়িঘরে এক দুটো শূকর পালন করে থাকত। কিন্তু আপনি বর্তমান যে আমাদের সমাজ এবং বর্তমান যে দেখতে পাচ্ছি আমরা এই সময়ে শূকরের মাংস আর সেই উপজাতিদের কেবল খাবে সেটা নেই, শূকরের মাংস এখন আমরা সবাই প্রত্যেক আমাদের যে সোসাইটিতে আমরা রয়েছি সবাই শূকরের মাংসকে তাদের খাদ্য তালিকায় বেছে নিয়েছে এবং শূকরের মাংস খুব ইজিলি আজকাল অ্যাভেলেবল হচ্ছে।
0: এই জায়গায় মানে বলবো যে অনেকে
1: সুস্বাদু মাংস, এটা
0: সুস্বাদু মাংস কিন্তু
1: এই জায়গায় আমি বলবো যে আপনি যখন ঘরের মধ্যে যেটা নাকি আগে হতো যে অল্প জায়গায় আমরা অল্প এক দুটো শূকর পালন করে থাকতাম, সেই জায়গায় আমাদের অন্য চিন্তাধারা ছিল, কিন্তু এখন আমরা যখন শূকর পালনকে একটা ব্যবসায়িক মানে বিজনেস পারপাসে আমরা বাণিজ্যিকভাবে আমরা শূকর পালন করব, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে শূকর পালনটাকে একটা বিজ্ঞানসম্মতভাবে যাতে আমরা করে থাকি। আর সেই জন্য যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে শূকর পালন না করি তাহলে আমাদের

0: প্রোডাকশনও ভালো হবে না, মানে আমাদের মাংসের যে আমাদের একটা শুকর থেকে যতটুকু মাংস আগে পেতাম আমরা বাচ্চা থেকে, সেটার ওয়েট, বডি ওয়েট যতটুকু হতো, সেই অল্প ওয়েট দিয়ে যদি আমরা শুকর পালন করে থাকি তাহলে আমরা বিজনেসে লাভবান হতে পারবো না। তাই আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে যখন শুকর পালন করব, তো আমাদের প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ভালো প্রজাতির শুকর আমাদের ঘরে তুলতে হবে।
1: অর্থাৎ আপনি বলতে চাইছেন, আমি যদি বাণিজ্যিকভাবে শুকর পালন করতে যাই, সুষম খাদ্য যতটা জরুরি ঠিক ততটাই জরুরি কিন্তু ভালো ব্রিড অর্থাৎ উন্নত প্রজাতির শুকর বেছে নেওয়া।
0: আগে আমাদের কি করতো, দেশি শুকর পালন করে থাকতো একটু দুটো করে, কিন্তু এখন আমরা বিজ্ঞানসম্মতভাবে যখন চিন্তাভাবনা করব ব্যবসায়িক দিক দিয়ে, তখন আমরা ভালো প্রজাতির শুকর আমাদের মাথায় রাখতে হবে, ভালো প্রজাতির শুকর আমাদের পেতে হবে। তো এই জায়গায় ভালো প্রজাতির শুকর যখন আমরা পালন করব, তখন সেটাকে আমরা প্রথম থেকেই আমাদের সেটার দিকে নজর রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা শুকরের বাচ্চা কোত্থেকে সংগ্রহ করব। আমরা খাদ্য তালিকা আসছি, খাদ্যের যে গুণাগুণ বা সুষম খাদ্য এটাতে আসছি, কিন্তু প্রথম থেকে আমাদের এটাকে নিয়ে যেতে হবে সেভাবে বিজ্ঞানসম্মতভাবে। নাহলে শুধু আমি খাদ্য দিয়ে গেলাম কিন্তু ভালো আমি উন্নত প্রজাতির শুকর নিলাম না, তাহলে আমাদের কোনো এটাতে কোনো আমাদের প্রফিট হবে না, কোনো মানে অর্থ থাকবে না সেটা।
1: তাহলে সেই উন্নত প্রজাতির শুকর ছানাটা কোথায় পাবেন?
0: প্রথমে আমরা উন্নত আগে যে শুকরগুলো পালতাম দেশি শুকর, সেটা যদি আমরা গর্ভাবস্থা বাচ্চা দেওয়ার পরে দুটো তিনটে বাচ্চা আমরা পেতাম, কিন্তু এখন যে আমরা উন্নত প্রজাতির শুকর আমরা কালেকশন করব, সেটা আমি কোথার থেকে পাবো আমি আসছি আপনার আমাদের আলোচনাতে। প্রথমে উন্নত প্রজাতির শুকরকে আমরা যখন বেছে নেব, তখন সে যখন বাচ্চা দেবে তখন একসঙ্গে আমরা 8টা 9টা 10টা কখনো কখনো 14টা অবধি বাচ্চা আমরা একটা শুকর থেকে পেয়ে যাই।
1: আচ্ছা,
0: তাই আমাদের যে বিভিন্ন প্রজাতি উন্নত প্রজাতির শুকর রয়েছে, প্রথমত আমরা আগে কি হতো, আগে কেবল আমাদের গভর্নমেন্ট ফার্ম থেকে আমরা শুকরের বাচ্চাগুলো পেতে পারতাম। আমাদের গভর্নমেন্ট ফার্ম যেখানে যেখানে রয়েছে, বীরচন্দ্রমনু, দেবীপুর, তেলিয়ামুড়াতে আছে, নর্থে আছে, সেই সমস্ত জায়গাতে যেগুলো আমাদের শুকরের বাচ্চা প্রোডাকশন হয়ে থাকে আমাদের ত্রিপুরা সরকারের, সেখান থেকে আমরা ফার্মাররা কালেকশন করত। কিন্তু আমাদের যে গভর্নমেন্ট ফার্ম থেকে এত শুকরের বাচ্চা আমাদের সাপ্লাই করাটা আমাদের পক্ষে সম্ভব না। তাই এখনকার যে আমাদের বিভিন্ন জায়গায় ভালো ব্রিডার রয়েছে, যারা নাকি ব্রিডার বলছি, যারা নাকি বাড়িতে স্ত্রী এবং পুরুষ শুকর পালন করে থাকে ভালো প্রজাতির,
1: প্যারেন্টস স্টক রেখে
0: এবং ওদের থেকে বাচ্চা ওদের হয়, সেখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের নর্থ থেকে সাউথ অবধি বিভিন্ন জায়গায়, সেই দেখানে আমাদের প্রগ্রেসিভ যে পিক ফার্মার রয়েছে, প্রগ্রেসিভ পিক ফার্মার ওরা অনেক রয়েছে, সেদের তাদের থেকে আমাদের যারা নাকি শুকর পালন করতে ইচ্ছুক তারা সেখান থেকেও শুকরের বাচ্চা সংগ্রহ করতে পারে। এবং থ্রু প্রপার চ্যানেল যারা যে জায়গায় আছে সেখানে যদি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশনকে থ্রু প্রপার চ্যানেল আমরা পাঠিয়ে দেব নির্দিষ্ট অথরিটির কাছে, সেখান থেকে আফটার কনসিডারেশন মানে সেখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরেই যে লোকটা অ্যাপ্লিকেশন করবে তাকে আমরা শুকরের বাচ্চা আমরা ফার্ম থেকে পেতে পারি। সেটা হচ্ছে আজকে যে শুকরের বাচ্চা পাওয়ার যে দিকগুলো আমি আলোচনা করলাম। এইবার শুকরের বাচ্চা যখন মাথায় রাখতে হবে, শুকরের বাচ্চা যে উইনিং, দ্যাট ইজ তার মার থেকে দুধ খাওয়ার যে সময় থাকে দু মাস বয়স অবধি, আমাদের লক্ষ্য রাখতে হবে দু মাস যাতে একটা শুকরের বাচ্চা তার মার কাছে থাকতে পারে। তাহলে যদি দু মাস যদি তার মার কাছে থেকে সে মার দুধ খেতে পারে, তাহলে সেই বাচ্চাটা গুণাগুণভাবে অনেক উন্নত হয় এবং সে তার যে অন্য অন্য রোগ থেকে, তার রোগের সঙ্গে যে তার নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতাও তার মধ্যে অনেক বেশি অর্জন করে।
1: ডক্টর বর্মা, আপনি যেটা বলতে চাইছেন, সুষম খাদ্যের পাশাপাশিও কিন্তু তাদের যে একদম জন্মের পর থেকে যে মায়ের কাছে থাকা,
0: এগুলো যদি আমরা অবলম্বন করি,
1: এটা কিন্তু একটা বিশেষ জরুরি,
0: এই
1: দৈহিক বৃদ্ধি
0: এটা একটা খাদ্য তালিকার মধ্যেই চলে আসছে, আমি ঢুকছি আস্তে আস্তে। এটা যদি আমি অবলম্বন করি, আমি যদি এটাকে না করি, আমি দেড় মাস এক মাস বয়সী বাচ্চাকে ছেড়ে দিলাম আর পাঠিয়ে দিলাম, তখন থেকে আপনি সুষম খাদ্য যতই খাওয়ান সে কিন্তু বেড়ে উঠবে না
1: এবং প্রতিরোধ ক্ষমতাও তার মধ্যে থাকবে, কম থাকবে।
0: তাই দু মাস অবধি আমরা যদি আমাদের মাথায় রাখতে হবে, যেখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব সেটা যাতে একটা শক্ত সমর্থ হয়, অ্যাটলিস্ট দু মাস তার মার কাছে রয়ে গেছে, মার থেকে দুধ সংগ্রহ করতে, দুধ খেতে পেরেছে, তাহলে সেই বাচ্চাটা আমাদের ভালো হবে। সেখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে নিলাম, এরপর আমাদের মাথায় রাখতে হবে যে দুই মাস বাচ্চা সংগ্রহ করার যখন আমি বাচ্চাটা নেব, তখন যে আমাদের বাচ্চার বিশেষ টিকাকরণ যে প্রথা রয়েছে, টিকা ভ্যাকসিনেশন ফেসিলিটিস আমাদের রয়েছে, শুকরের ক্ষেত্রে কেবল আমাদের সোয়াইন ফিভার ভ্যাকসিনটাই হচ্ছে সবচেয়ে, যেটা নাকি আমরা বলি সোয়াইন ফিভার ভ্যাকসিন, সেটাই হচ্ছে বিপজ্জনক রোগ। এই সোয়াইন ফিভার যদি একবার শুকরের হয়ে যায় তাহলে অনেক চেষ্টা করেও সেটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের সম্ভব নয়। অনেক
1: সেটা কোন বয়স থেকে দেবে?
0: সেটা দু মাস বয়সে যখন আমি শুকরের বাচ্চাটা সংগ্রহ করব, তখন যে নাকি ব্রিডার বাচ্চাটাকে বাজারজাত করার আগেই সেই শুকরের যে সোয়াইন ফিভার ফার্স্ট ভ্যাকসিন করিয়ে বিক্রি করা উচিত। আমি তার আমার একটা মেসেজ থাকবে যে শুকর পালক যারা করে থাকে,
1: যারা রয়েছে
0: ফার্মাররা, যাতে আপনারা অবশ্যই শুকরের বাচ্চাকে সোয়াইন ফিভারের টিকা অবশ্যই করিয়ে আপনি বাজারে সেল করবেন, বাজারজাত করবেন।
1: আচ্ছা আচ্ছা।
0: আর যারা নাকি কিনবে, যারা নাকি ফার্ম করতে যাচ্ছে, তাদেরও উচিত যে জেনে নেওয়া যে এটা সোয়াইন ফিভার ভ্যাকসিন হয়েছে কিনা,
1: যে দু মাসে যে সোয়াইন ফিভারের টিকাকরণ সেটা কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আপনি বাড়িতে নিয়ে কিন্তু সেটা টিকাকরণ
0: করিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে করিয়ে নেবেন। আর সোয়াইন ফিভার যে টিকাটা, এটা আমাদের গভর্নমেন্ট লেভেল যত ইনস্টিটিউট আছে, সেটা আপনি SMSC বলুন, কোনো ডিসপেন্সারি বলুন, হসপিটাল বলুন, সব জায়গায় আমাদের সোয়াইন ফিভার ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে। সে সোয়াইন ফিভার ভ্যাকসিনটা আমাদের যে অন্যান্য যেমন চতুষ্পদী যত প্রাণী আছে তাদের, যেমন যেমন বা মুরগি, যাদের ভ্যাকসিনগুলো বাজারে পাওয়া যায়, কিন্তু সোয়াইন ফিভার ভ্যাকসিন বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় না। অনেকদিন আগে একবার দুবার বাজারে কেউ হয়তো মার্কেটিং করার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়তো সাকসেস হয়নি, সেই জন্য আপনারা সোয়াইন ফিভার ভ্যাকসিন বাজারে পাবেন না। তো আমাদের গভর্নমেন্ট লেভেলে ইনস্টিটিউটে আমাদের সবসময় সোয়াইন ফিভার ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকে, এবং আপনারা সেটা যে আমাদের রুটিন প্রসেস আছে, যেটা নাকি অনলি 5 টাকার বিনিময়ে আমরা রেজিস্ট্রেশন করিয়ে আমরা সোয়াইন ফিভার ভ্যাকসিন আমাদের যে ডিসপেন্সারি, সাবসেন্টার এবং হসপিটালগুলো রয়েছে সেখান থেকে আমরা, আমি অ্যাডভাইস করব, আমি আমার অনুরোধ থাকবে যারা শুকর পালন ভাই বোনেরা ওখান থেকে সংগ্রহ করিয়ে শুকরের টিকা যাতে অবশ্যই করিয়ে নেয়। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যেটা নিয়ে আমরা ভ্যাকসিনেশন করতে হবে। তো শুকরের বাচ্চাকে আমাদের সময় মতো ডিওয়ার্মিং করাতে হবে, কৃমিনাশক ওষুধ, এটা হচ্ছে এই দুটো জিনিস, ভ্যাকসিনেশন এন্ড কৃমিনাশক ওষুধ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
1: কেননা শুকর কিন্তু সরাসরি মাটি থেকে চেটে চুটে খাচ্ছে,
0: সেটা রয়েছে বিভিন্ন দিক থেকে আমাদের কৃমির যে ব্যাপারটা, এটার থেকে অনেক আমাদের প্রোডাকশন রেট অনেক কমে যায়, যেটা নাকি একটা শুকর বাচ্চা যত বেড়ে ওঠা তাড়াতাড়ি দরকার সেই জায়গায় সে বেড়ে উঠবে না। এখন যেটা নাকি আমার সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে শুকরের যে বাচ্চাগুলো আমরা সংগ্রহ করলাম ভালো প্রজাতির, সে একটা শুকর, যে মেল শুকরগুলো, বিশেষ করে আমরা মেল শুকর যেটা নাকি আমরা মাংসের জন্য যেটা নাকি আমরা ব্যবহার করে থাকি, সেটা একটা মেল শুকর 120-130-140 কেজি অবধি সেটা ওয়েট হয়ে যায়।
1: সময় কত?
0: খুব কম সময়ে, যেটা নাকি আমরা 1 বছর থেকে 14-15 মাসের মধ্যে এতটুকু গেইন করে যায় ওজন। তো সেই প্রজাতির শুকর যখন আমরা পালবো, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনার যে সুষম খাদ্য, সেই দিকটাকে আমাদের নজর রাখতে হবে।
1: একদম আপনি সঠিক জায়গায় চলে এলেন ডক্টর দেববর্মা। আমরা সুষম খাদ্য নিয়েই কথা বলবো। এই যে বাচ্চার ঠিক দু মাস থেকে যখন বললেন যে মায়ের থেকে যখন দুধ ছাড়িয়ে নিলাম, তখন থেকেই তো তার একটা নতুন ধরনের খাদ্যে সে অভ্যস্ত হবে, তখন থেকে তার সুষম খাদ্যটা কী হওয়া উচিত?
0: আগে কি হতো, আমাদের যারা শুকর পালন করে থাকে ফার্মাররা কি করত, যে বিভিন্ন বাজার থেকে যে সবজি আছে, কচু আলু যেগুলো পেয়ে থাকে, বা কোনো হোটেল থেকে যে উদ্বৃত্ত যেটা খাওয়াটা থাকে সেটাকে নিয়ে আসে, কালেকশন করে শুকরকে খাওয়ায়। শুধু আমরা ওইটার উপরে বেস করে যে শুকর পালন করে থাকি, তাহলে সেটাকে আমরা সুষম খাদ্য সেভাবে আমরা দিতে, যোগান দিতে পারবো না,
1: পাশাপাশি সুস্থ তো রাখতে পারবো,
0: তাই সুস্থ থাকবে না। সেই জন্য আমাদের যারা নাকি বাণিজ্যিকভাবে শুকর পালন করে থাকে, উনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আমাদের, আপনারা যদি বাড়িতেই সুষম খাদ্য বানিয়ে নিন, যেটা নাকি আছে আমাদের বিভিন্ন উপাদান রয়েছে, সেই উপাদানগুলো যদি আমরা সংগ্রহ করে এবং আমাদের যারা আপনার বাড়িতেও বানাতে পারেন, আমাদের বিভিন্ন হসপিটালে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে, বা আপনি কোনো নিউট্রিশনিস্ট যারা নাকি আছে আমাদের, ওনাদের সঙ্গে যোগাযোগ করে একটু রেশিওগুলো জেনে নেবেন, সে আপনার কী পরিমাণে

0: কোন খাদ্যের উপাদানটা আপনি মিশিয়ে একটা খাদ্য বানাবেন,
1: মানে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ছোট বাচ্চা শুকর তাদের জন্য এক ধরনের হবে, তার মিশ্রণে যেটা মিনারেলস থাকবে, ভিটামিন থাকবে,
0: সেটা বড় শহরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই এটা হচ্ছে এজ গ্রুপ অনুযায়ী আমাদের আমাদের সেই সুষম খাদ্যটা আমরা কম্পিউটারাইজ মানে আমরা বানিয়ে থাকি।
1: তার রেশিওটা কি থাকবে, ছোটদের জন্য খাওয়াতে কোন বেশি জিনিসটা দরকার এবং বড়দের জন্য খাদ্যে কোন জিনিসটা বেশি দরকার?
0: আমরা যেটা নাকি বড়দের জন্য যেটা প্রোটিন এবং মিনারেলস, ভিটামিনস এবং যে আমাদের ফাইবার, কুট ফাইবার যেটা দিকে থাকবে, সেগুলো বিভিন্ন রেশিওতে আমরা মিক্স করব। সেটা হচ্ছে অ্যাজ পার এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপে আমরা সেটা যে শুকরটা নাকি এখন বাচ্চা বয়সে তাকে আমরা যে পরিমাণটা প্রোটিনটা যেটুক দেব, সে আমরা একটু যখন বড় হবে সেটাকে আমরা প্রোটিন কোয়ান্টিটি একটু বেশি পরিমাণে দিতে হবে রেশিও। যদি সেই শুকরটা গর্ভবতী হয়ে থাকে তার ক্ষেত্রে তার খাদ্যের তালিকাতে আমরা এডিশন যে করব এটা অন্যরকমভাবে হবে। সেই জায়গায় আমি একটা ফিক্সড আমি একটা সুষম খাদ্য বানিয়ে আপনাকে সাপ্লাই করলাম সেরকম নয়, সেই জায়গাটা আমরা সময় মানে এজ গ্রুপ অনুযায়ী আমাদের সেটা সুষম খাদ্যটা বানাতে হবে। কিন্তু এই জায়গাটায় আমি বলবো যে এই সুষম খাদ্য যেমন আমরা যারা নাকি শুকর পালন করে থাকে বাণিজ্যিকভাবে, শুধু সুষম খাদ্যের উপরেই যদি আমরা সেটাকে বেস করে থাকি তাহলে তার যে তার যে আর্থিক যে অর্জন উপার্জন করবে প্রফিট মার্জিনটা অনেক সময় কমে যেতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে আমাদের যদি তার যারা নাকি শুকর পালন করে থাকে তাদের যদি বাড়িঘরে কোনো জমি থাকে সেখানে আমরা টেপিউকো একটা আলু পাওয়া যায় আমাদের গভর্নমেন্ট ফার্মে এসে সেটা কাটিং সংগ্রহ করা যেতে পারে, আমরা বিক্রি করে থাকি, সে গভর্নমেন্ট ফার্ম থেকে যোগাযোগ করে যদি আমরা টেপিউকার আলুর যে টেপিউকার একরকম আলু হয়ে থাকে সে আলুটার
1: মানে আমরা যেরকম মিষ্টি আলু দেখি তাতে আরো বড় ধরনের
0: আলু হয় সেটাকে আমরা কাটিং এনে যদি আমরা বাড়িতে জমি থাকে সেটাতে আমরা লাগাই, সে আলুটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে মাটি থেকে তুলে নিয়ে সেটাকে যদি আমরা ছোট ছোট স্লাইস করে যেমন আমরা চিপস বানাই না সেরকম করে যদি আমরা কেটে সেটাকে শুকিয়ে আমরা বস্তায় ভরে আমরা একটা জায়গায় যেখানে নাকি জলীয় বাষ্প কম লাগবে এবং জলের থেকে টাচ থেকে আমরা দূরে রেখে ওটাকে আমরা ভালোভাবে সংগ্রহ করতে পারি,
1: মানে এটা হচ্ছে অল্প পয়সাতেও কিন্তু আমরা সুষম খাদ্য আমরা শুকরকে
0: বাড়িতেই আমরা নিজেরা প্রোডাকশন করতে পারি। তারপরে যেটা দিকে আমরা খাদ্যের বিভিন্ন উপাদান রয়েছে সেগুলো আমরা বাজার থেকে কিনে সেটাকে একটা আলাদা খাদ্য তালিকায় আমরা এক সময় যেটা নাকি সকালবেলায় বা বিকালবেলায় দুই ভাগে আমরা সেটাকে ভাগ করে দিলাম আর একটা সময় আমাদের এটার সঙ্গে আমরা টেপিউকাকে মিক্স করে দিলাম, তাহলে খাদ্য যে আমাদের যে কস্ট পড়বে খাদ্যের যে আমাদের খরচাটা হবে সেটা থেকে আমরা একটু কমিয়ে সেটাকে আমরা খরচ করা যেতে পারে। সেই জায়গায় আমাদের কি হবে যে আমাদের যে আর্থিকভাবে আমরা যেটা নাকি গেইন হওয়ার কথা সেটা প্রফিট মার্জিনটা আমাদের কাছে আরও বেশি আসবে,
1: বেশি হবে এবং রোগশোকও কিন্তু কম হবে। তাহলে
0: এবং শুকরের এই খাদ্যের যে সঙ্গে সঙ্গে আমাদের প্রথম সুষম খাদ্যের সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে শুকরের ঘরে আমরা যাতে ভালো পরিমাণে জলের ব্যবস্থা করতে পারি, যেটা নাকি ফ্রেশ যদি ওয়াটার আমরা সুষম খাদ্যের সঙ্গে আমরা খাদ্য দিয়ে গেলাম কিন্তু জলটা আমরা ঠিকভাবে দিলাম না, তো ফ্রেশ ওয়াটার যেটা নাকি ভালো কোয়ালিটির ওয়াটার যেটা আমরা লজিং ওয়াটার না, এক জায়গায় অনেক দিন ধরে জলটা জমে আছে সেই জলটাকে আমরা খাওয়ালাম এরকম না, ডেইলি যদি আমরা ফ্রেশ ওয়াটার মাটির নিচ থেকে হোক বা কোথা থেকে সংগ্রহ করে হোক আমরা
1: মানে বিশুদ্ধ পানীয় জল অন্তত যদি আমরা
0: আমাদের ব্যবস্থা রাখতে হবে এবং জলের ব্যবস্থা আরও বেশি করে থাকা উচিত, যে শুকরের ঘরকে আমরা প্রত্যেক দিন ভালো করে যদি আমরা পরিষ্কার না করি, ফ্লাশ না করি, তার খাদ্যর যে গামলাগুলো রয়েছে যেখানে আমরা খাদ্য দিয়ে থাকি এবং জলের যে পাত্রটা রয়েছে সেটাকে প্রত্যেক দিন আমাদের ভালো করে ওয়াশ করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এতে কি হবে অন্য অন্য রোগের যে সংক্রমণ থেকে আমরা শুকর বাচ্চা এবং বড় যে শুকরগুলো আছে সেটাকে আমরা প্রোটেকশন তার থেকে আমরা যে কোনো রোগ সুখ থেকে আমরা দূরে থাকতে পারি।
1: এছাড়া ডক্টর দেববর্মা, আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা এখনও বসবাস করছেন, যারা দু চারটে পাঁচটি শুকর পালন করছেন, ওরা বিভিন্নভাবে ওদের বাড়িতে খাবার উচ্ছিষ্ট বা হোটেল থেকে আনা দিচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে তো একটা বিষয় নজর রাখতে হবে যে বেশি বাসি খাবার কিন্তু তাতে দেওয়া যাবে না,
0: এটা কখনো না। এটা দিলেই কি হয়, আগে যেটা নিয়ে আমরা অবলোক করতো সেটা তো বিজ্ঞানসম্মত।

0: ভাবে ছিল না, তখন মানুষ এরকমভাবে শূকর পালন মানেই এরকম করে আমরা পালন করতে পারি, সেরকম যদি মাথায় থাকে তাহলে আমাদের মর্টালিটি অনেক বেশি হবে। শূকরের বাচ্চাই বলুন, যে কোনো বড়ো শূকরই বলুন, তার মর্টালিটি অনেক বেশি হবে। আর যদি মর্টালিটি বেশি হয় তাহলে আপনি যা প্রফিট মার্জিন আপনার আসবে না। তাই আপনি সবসময় শূকর পালন যখন করবেন সবসময় মাথায় রাখবেন যে এক নম্বর হচ্ছে বাচ্চাটা ভালো সংগ্রহ করবেন, দু নম্বর হচ্ছে টিকাকরণ সময় মতো করাবেন, তিন নম্বর হচ্ছে আপনি কৃমিনাশক ওষুধ আপনি সময় মতো দেবেন, চার নম্বর হচ্ছে আপনি শুকরের ঘরটাকে সবসময় পরিষ্কার ম্যানেজমেন্ট আপনার ভালো থাকতে হবে,
1: বিশুদ্ধ পানীয় জল দেবেন,
0: ফোর্থ নাম্বার হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে, আর ফিফথ সঙ্গে হচ্ছে সুষম খাদ্য, যেটা নাকি খাদ্য
1: বয়স উপযোগী সুষম খাদ্য
0: খাদ্য আমাদের যোগান দিতে হবে। এবং খাদ্য তালিকার সঙ্গে সঙ্গে যদি আমরা আলু টেপিওকা চাষ করতে পারি তাহলে আমাদের প্রফিট মার্জিন আরও বেশি আসবে।
1: ডক্টর দেব বর্মা, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা শূকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: সঙ্গে হচ্ছে সুষম খাদ্য, যেটা নাকি খাদ্য
1: বয়স উপযোগী সুষম খাদ্য,
0: খাদ্য আমাদের যোগান দিতে হবে। এবং খাদ্য তালিকার সঙ্গে সঙ্গে যদি আমরা আলু টেপিওকা চাষ করতে পারি তাহলে আমাদের প্রফিট মার্জিন আরও বেশি আসবে।
1: ডক্টর দেব বর্মা, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা শুকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম শুকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর সত্যসুন্দর দেব বর্মা।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ঘর গৃহস্থের আসর আকাশবাণী আগরতলা, এখন শুনলেন লোকগীতি মাম্পি দেবের কণ্ঠে।

সঞ্জয় কাহাম পৈলাবন আকাশবাণী আগরতলা তাবু চাঞ্জাগো তিনি সাঞ্জা জরানি ককবরক পান্ডা পান্ডা পৈলাবন খালায় থুমনুক তিনি থুমনুক সামরি অম্পা

ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱛᱚᱠᱞᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱜᱮᱵᱞᱟ

0: দাবা বরণ বলা একে আং নখলাসে মা ফারগে নাই কলেছি নকি সাথে মুখ খানো নম্বর নে ও বরে ফাসান দেখি গাইবলি
1: তাম বর ব্যাং থামকে হন বৃচে
2: তাম হন
1: দ পিরু কের পগ্রে তা মকাং সুগ্রনা
0: বাবু তিনি তাম খাইনে নি
1: দামুসি খাইনে হিনি সিনা গাইবা আ ঠুক ছাম কবং মত হুছে দামুসি খাইনে হ ও হারুন নালে কানে নজে আ দিলি পানি নাঙ্গনে জমু খা পানি মেরং সঙ্গর সে অসাই সংজাও আর সে মা থাংরনা অবরিজে
2: তাম
1: দ পাদিবা তিয়ার খে নখর মাইয়া খুন
2: নং ব কাসি তাং না মাইয়া সেং লাবাই পাইকে পাইকে হিম দে
1: পাদে
0: বলং ও লামা বলং তো বাইমা বো আয়া মোবাড়ি দেখাবলে থাম্পু লামা হাম তাই কলকি নিসা দেহকে চাখাম কলকি বা আং হাজার ওয়ানশো দং না আনি মানুষ তুই যাবি নি মানুষ সঙ্গ না তামো তাল নিশে তালে থাঙ্গো আং বাতায় বৃষক সসি নানি মাদা মা কাজ মা কাজ লাগিয়া

0: বড় কক মামাতলাই মনাই দেখলা খামু। ও ও সামিলে ও সামপিলি কক মামাতলাই লগি সং নাইগলা খামু। ও ওই নাইবাই বইনি খুনে চামিলি সাইমান ফাইখেব তুকু নানি নকলা ফারনানি দুমার সগ্রে নানি তাই দাম খাই সা মানজাক থাই থাকছি ওন
1: হামথাইলিয়া
0: চিনবলে মনসি মারে গে নাবলে তুই আখাই বোতাম জানি হঞ্জাক
1: নগর
0: ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ওর ও

0: এই হামলা তার হৃদয়ে কবল কমলে কোনো কোনো হয়। মসিনানি হে ঐ মা সংগ্রত মা নিং সাই মানছে নাই না গেলে না তো তাবো ব্যাং না তুই ব্যাং কচাপ
1: ও মা তাসিং তুই বরক নুগলুমানি মো বা মো সুশি সাম শিব কাপলে মো বা চিনি বকরা রক নি তমুংটা মখে আনু নাই খেতা মনো তলাঙে হাঙ্গাই হঞ্জাক নাই তলাঙে নো মা থাঙ্গনাই ম কত মাকে সুনাম রাখাবলে বরক মাসা মাসা মো মা লড়ুসি ভাই হিলিক মানি বা হিলিক মানি মুখ বাবু
0: আংটাবি বাবু
1: ও কাক ও
2: নগনো
1: কাছে পান্ডা তঙ্গ কাকা কামিনী বরণ কিছু রিঙি টু বাইজি ফু বাবু সাবো চালাই নং পান্ডা কে ফাইবাই আং থাঙ্গা কাং লাই রখলিত লাগো
2: ফাইবে
0: বাবু
1: নরমি
0: আসুক
1: বাই
3: সিরিতা আসুক সিরিতা
1: আঙ্গুকর আসুকা দলাম গান আসুক সিনা নরম বার গান
0: হাইলে নি নক নি
3: চাবলে
4: আলিয়া
1: বাবু
0: শু রে

0: খাবস কেব গই না খলো মই তনা তমা হ আই সাকি না তেই সব না তেই হ্যাঁ ওই নিনি মে কথা মা সুজনা তো খাই হ্যাঁ এই যে জম দুই না কেমন যে জম দুই না সোয়া ওই তাবো না গে আং ছাবো আম দুই ছাড়ি আং
1: আং
0: তিনি
1: তিনি
0: ও হানি
1: ও হানি
0: নখা
1: নখা
0: তলাব
1: তলাব
0: নবার
1: নবার
0: আথকুরি
1: আথকুরি
0: তাল
1: তাল
0: বেবাক
1: বেবাক
0: বুফাং
1: বুফাং
0: ওয়া ফাংনো
1: ওয়া ফাংনো
0: থাকি খলায়ে
1: থাকি খলায়ে
0: সময় কাছে টাংখা
1: সময় কাছে টাংখা
0: আনি লাং মা টাংছা
1: আনি লাং মা টাংছা
0: কোংনো
1: ওই কোংনো
0: আং কে বনো ছাইয়া
1: আং কে বনো ছাইয়া
0: থাকাই
1: থাকাই
0: আং
1: আং
0: তাই খানা নাই রে
1: এই খানা না
0: আনি বুসাক
1: আনি বুসাক
0: তাই বরং নিব
1: তাই বরং নিব
0: আনি শিমলক চাথু
1: তুই আরনি শিমলক চাথু
2: তা মন টংখা নং তিন তা মন টংখা
0: বাবুক আনি নং নি নখুই
1: বাবু বাবু ও বাবু নরক আনা খিবি কাম মানে চাকুল আং শাসন সিং থাকি উতাবু কৃতি পাই নক খানা নে ওয়ান সগু সামরি কাম আছে
2: হাই ও মা কই সিং না বলে হাই তুমি তো তামং তো খসা বু ফং তোলা লগ
1: ও বাসু আনি তাবু কে বুঝে করি আন তাবু বিয়াছে
2: ও খান খান খা খানা নাং লিয়া হিন্দি কই আনি নগ ফানা টংরা দে
1: ও বাসু
2: নাং লিয়া
1: ওই ওই ওই ওই

사마리 엄빠 톰로 크나바캬 세네인카 갈렘데 버마 따북 데바조마테니르 사풍 크나라에는

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: दुनिया भारत के स्टार्टअप को खोजती होगी, वे कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है, बहुत लोगों को हमें जुड़ना है। हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার জিআরএসি ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে।
2: ইন্টেনশন ক্লিয়ার হো, নিয়ত সাফ হো, নীতি সহি হো, আর ইনভেস্টমেন্ট কে প্রতি কনফিডেন্স হো, ভরসা হো, তো বিকাশ কি গতি কো দুনিয়া কি কোই তাকত রোক নাহি সকতি। কি জাহাঁ কভি উদ্যোগো কে লাগাতার বন্ধ হোনে কি খবরে আতি থি, ওয়াহাঁ আজ নয়ে উদ্যোগো কে বিস্তার কি খবরে বরাবর আ রহি। ইয়াহি বদলাও বঙ্গাল আর বদলতে হুয়ে ভারত কি তসবীর হ্যায়।
0: শ্রী সিং বলেন, কোন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।
3: ডাবল ইঞ্জিন ইজ ফাংশনিং উইথ

0: पे 44 ईयर्स कम्युनिस्ट और 50 ईयर्स टीएमसी का राज में खाली विरोध करो विरोध करो विरोध करो विरोध करो, ये जो नेगेटिविटी था आज 50 साल बाद वो खत्म हो गया है अंडर द ग्रेट लीडरशिप ऑफ दी नरेंद्र मोदी जी।
1: इंडियन काउंसिल ऑफ मेडिकल रिसर्च आईसीएमआर स्पष्ट कर H1N1 वायरस नतून को स्ट्रेन शनाक्त है और आतंकित हार को कारण नहीं। बर्तमान जो इन्फ्लुएंजा स्ट्रेनगुली छड़ा सेगुली उत्तर गोलार्धर सुपारिश करा वैक्सीन स्ट्रेन संगे भलोभवे मिले जा। आईसीएमआर वरिष्ठ विज्ञानी भाइरसगुली 2025 साल संक्रमण घटा। आईसीएमआर आो मौसुमी इन्फ्लुएंजा जार मध्य H1N1 रही है साधारण निजे कमे जाए उपसर्ग दीर्घस्थायी हम बाढ़ समय मत चिकित्सक परामर्श नेওয়া उचित। दिल्ली पुलिस स्पष्ट जानिए संरक्षण संस्कार इस्यूते बहु मानुष के एकत्रित हार आह्वान जानिए विभिन्न वीडियो पोस्ट सामाजिक माध्यमे छड़ानो हलेও जंतर मंतरे आज कोनो व्यक्ति बा संगठन के प्रतिबाद बा समावेश करार अनुमति देवा हयनी। पुलिस आरो जानिए नतून दिल्ली जिला इतिमध्ये निषेधाज्ञामूलक आदेश जारी रयेছে। खबर शुनছেন आकाशवाणी থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোন দেশের উপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরআইবিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি বিওয়াইসি সাধারণ বেলুচ নাগরিকদের উপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুম জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 জন শ্রমিক নিহত এবং 3 জন আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 উইকেটে 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরীক্ষাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতের ক্রীড়াঙ্গনে আজ ডুরেন্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, 1টি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইত। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্ট বেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা, সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন

বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা হায়ুংনি বাবায় ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখা ও বরকনি পৈতাই খাকামুং ফুনুঘা টি টি এ ডিসিনি তাংন কতর ঘুমলঙ্গ তিনি ফিল ব্রিজি ধাম টি টি এ ডিসিনি সংজামা শাল জাই জাইলকে বরমরে পালাই যাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা তাবুকনি হাস্তে হাফাং এল এম বাংরনা নিশাখা ফান বক্সিনী দঙ্গ মিয়াহর বেলাইখে ওয়াতিওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালি আনক হবই কবাংমা আমচায় তুইতর শাখা দলিত ট্রফি ক্রিকেট থংনানি শ্যাবমানখা হাস্তে নিপেশর অভিজিৎ সরকার তাবুক কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুংনি বাবায় ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখা ও বরকনি পৈতাই খাকামুং ফুনুখা নখায়ুংনি বাবায় স্টার্ট আপ সিইও রক তিনি ককলাম পান্ডা কাইসা অ কক শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্টার্ট আপ সিইও রক নদাগি মুংরেখা বরক বরকনি চাইতং মুংরক নয়া উইখলাই তংনানি তাই নখালুংনি বাবায় আবহাই ফান গনাং কাইসা তংকর্স নাম তিসানানি জেতিকে হায়ুংনি ব্যবাক বাবাইনি দারা গনাং রক্ন সতন মান্নাতুই বখুরচাই শাখা হা কতর তংঘর কাইসা স্নাম তিসানা নাঙ্গানু যেটিকে হাইনি লুকুরক ভারত ন বরকনি কেরিয়ার তাই থিনাং স্নাম তিসানা থাই হনে সিনি মান্নাতুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তাই পোশাখা আবহাই কথা যাক হাইং বেরেমনি ন খালামনি বাবায় হা কতর ন দাতি তুই দুলনাই হা কতর কাইসা অঙ্গি স্নাম তিসানানি বাবাই অঙ্গি দঙ্গ কেন্দ্রনি কেরং তাই বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘল সাফসুত্রা তাই স্যানিটেশন নি সামুঙ্গ ইয়াক বাই সামুং তংমানি খাইরি উই মেশিন বাই সামুং তাংমানি শাখা ফানবক্সিনখা তিনি নয়ডা ও বসং সাফাই কর্মচারী কমিশন নি সংসামা শাল পালাইমা পান্ডা ও ককনারক থানি ব অকক শাখা মুচাং মেঘওয়াল সাফসুত্রা খ্লাইনায়ক নি নাইমুথাং ফুরুংমুং শাখ হাম বিমা তাই জাইখে নাইকিনি খ্লাইমা শাখা ফানবক্সিনখা ব শাখা দেরাবস্তা ও ক্লাইজাক স্যানিটেশন নি সামুং তাংনাই তাই হাফাং ফাতার নি মথারক গ সামুং তাংনাই রক্ন জরানি বিশিং চুবাচু রেনানি নাঙ্গ বিজেপি সানমুং নারা খা বরী মুথাং নারকমা বিল নতুই থংরং খ্লাই মাইয়াকারে কংগ্রেস বদল পার্লামেন্ট ন বরী মুথাং নারকমা বিল ন খাফুর জাকনা নাঙ্গানু দিল্লি কতাল তিনি ককতুমা থুমনাই রক বাই কক সালাই ফ্রু বিজেপি নি ব্যবাক ভারত নি কাসকুজুক স্মৃতি ইরানি ও কক শাখা ব শাখা কংগ্রেস বদল সান মৌসুমী নারক বরক ব্রী রকনি ফান ন খাফুর জাগ হনে অবহায়ংখে কংগ্রেস বদল পার্লামেন্ট ব্রী রকনি বাগে রাও থামচি থাম আচুক থাই মুথাং নারকমা বিল ন খাফুর জাগ অবফুনুকনা নাংনাই কাসকুজুক স্মৃতি ইরানি অবহায় কৈমুং নারাখা স্মৃতি ইরানি ব্যবাক থংরংনি বদল রগ্ন কবংমুং নারাখা থানসাকে সামুং তাংলাইনা বাগি জেতিকে ব্রিরক লোকসভা তাই হাস্তে বিধানসভা রগ কবাং আচুক থাই মান্নাতই বিজেপি আদংযুগ শাখা থংরংনি বদল পার্লামেন্ট এবা সংবিধান নিসলাই কতরিয়া বসাখা হা কতনি বরম তাই লোকুরগ্নি খরাং সেকাঙ্গি টংনা নাংনাই টি টি এ ডিসি নি তাংন কতর খুমলঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টি টি এ ডিসি সংসামা শাল জাই জাল খে বরমরি পালাই যাক্ষা অবনরুগে খুমলঙ্গ কর্মকচা হিম্মত কাইসা কারি যাক্ষা টি টি এ ডিসি নি সংচানা বাগে যে বরক রক সামুং তাংলাংখা বরকনি ফাইসিং বরমরি খুমবক যাক্ষা খুমলঙ্গ সংসাজাক মেইল এ ডিসি নি সামুং চারিনাই আদং অকরা রনিয়াল দেব বর্মা যতন হাম্বাইয়া ফারখা ব যতনি বাগে টংকসাং বায়াব চারি তাই হামারি সানখা মেইল এম এল এ রঞ্জিত দেববর্মা সামুং চারিনাই আদং সি কে জমাতিয়া আগিনি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ান খবই কুমুন রকমান জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা তাবুকনি হাস্তে হাফাং এল এম বাংরানি শাখা ফান বক্সিনী তঙ্গ হাস্তে হাফাংনি এল এম হামক্রাই নাইখুংনি শাক থার্মা বাইতিনি অমরপুরনি আনন্দ ধারা টাউন হল হাস্তে বেরেমনি টুল কিট বাগমা মেল কক নারক থানি ব কক শাখা ব শাখা ফুরংমানি সামুং তাংখে সিমি অঙ্গলাক সরংমুং মানজাক রকনি ইয়াগ নাংমানি

0: এখানে রেখে বরক বাই থাংনি সামনে শেপস নামে মানানো অমনি বিশিংতে সি ক্লাসিকলি রক বাই থাংনি ইয়াকুঙ্গ বা চামানি লগি লগি হাস্তেনি রাং থংনি হামক্রাইনি সামুঙ্গ ইয়াক রিউই মানানো বসাকা ব্রুদফানি শ্রংমুং মানজাক লুকু রকনি ইয়াগ টুলকি দিয়াফানি রমানি অ সামুং বরকনি লাংমাও কতাল লামা চেঙ্গে রাজাকা বরক বাই থাংনি এলেম ন সামুঙ্গ ফনাঙ্গে জুদা জুদা সামুং বাই কবলৈ মানানো
1: এই ব্রোডিয়াম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন, সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কর্মসূচি এই যে আজকে টুলকিটের যে বিতরণ এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন রু কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।

0: যেভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা কর্মসূচি, এই যে আজকে টুল কিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন রো কমিউনিটি, তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স, একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
1: আর সালো এলএম হামগ্রাই নাইখুনি বখাক্ত ইসরংমুং মানজাক শেপ মান্নাই রগ্ন জুদা জুদা সামুংনি বাগৈ নাংমানি মানি ইয়াফারি রেজা খা মেলো কুবুন রং বিশিং মানজাক খা বিধানসভা নি স্পিকার রামপদ জমাতিয়া গুমতি জেলা পরিষদ নি কাসকু অকরা দেবল দেবরায় এমএলএ রঞ্জিত দাস এমএলএ জিতেন্দ্র মজুমদার স্নামখরতাই বানিয়া নাইখুনি সচিব কিরণ গিত্তে আকশং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতং বায় আকাশবাণী নিকটমানি আপডেট মান্না বাগে লগইন খাইদি www.newsonear.com নিউজ অন ইয়ার অ্যাপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকটমা আপডেট মান্না খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মিয়া হর বেলা খেয়ে ওয়াতই ওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালিয়ানো খবৈ কবাংমা আমসায় তুই তরশাখা বেলা খেয়ে ওয়াতই ওয়ামানি বাগৈ তুইমা তাই খাল নি তুই দোষাওয়া আবোবাই আমচাইনি তাই গানাগিনী আমচাইনি কবাংমা নগ তুই লমসাওয়া হালক আমজগনা বাগৈ তুই কবল যাক আমচায় নাইনা থাঙ্কা জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার ন খবৈ কুবুন প্রশাসনিক অফিসার রক জেলা নাইকলফাং শাখা তুই তরমানি হালক নি বখাক মকল কাইজাক তঙ নাংমানি যত ইয়াপ্রিন রমজাক না হানি শাখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সানজাও চন্দ্রপুর নি তুই লম সাজাক আমচাই বেড়াই নাই খা মন্ত্রী অকরা শাখা বেলাই খে ওয়াতি ওয়ামনি বাগে শালথাং জেলা নি জুদা জুদা আমচায় তুই লম শাখা হালক নি ফাইসিং মকল কাইজাগৈ তঙ তাই করিংজাক জেলা নি জেলা নাইকল ফাং তাই মহকুমা নাইকল ফাং রক নাংমানি ইয়া প্রিরমনা বাগে দাগি যাক খা তিনি নিশিমে কাইথর শ্রী রাধা কৃষ্ণ নিয়ে জুলন যাত্রাতের চেঙ্গান রাখি ভন্ডন তেরনি বিশিন্তে বুসকাং সাংরং শাল রাখি পূর্ণিমা তিথি ও জুলন যাত্রা পায়ান ও তেন রেগে আগরতলা জগন্নাথ জিও মোতায়নক লক্ষ্মীনারায়ণ মোতায়নক সেন্ট্রাল রোড নিয়ে রাধেশ্যাম মোতায়নক ইস্কন মোতায়নক আলাইদা তের তাই মোতাই রোজাগান শাখাম সচিব কিরণ গিত্তে তিনি অমরপুর মহকুমা হাসপাতাল বেড়াই নাই খা উলকক তোমা থুমনাই রকনি মেইল শাখাম সচিব হাসপাতাল নি তাবুক নি হালক তাই থিনাং নি ওয়ান সুকমা রগ্ন খুরচাই শাখা হাসপাতাল ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি তাই কতালকুক অপারেশন থিয়েটার ন খবৈ বুমা তাই চেরাই রকনে কাহামকুক শ্যাপসাপ তঙ এনএইচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরানি উনকুটি জেলা কমিটিনি শাক থার্মা বাইতিনি কয়লাশহর হজাকুং সামুং বুতাং কাইসা অংখা আবরি বিশিং তঙ্গ ফেক জাগনে মানৈন কেবেংমুং বয়ার খক মথাংথানি বুফাং কাইমুং আকরক আবর রেগে কয়লাশহর নিয়ে জুদা জুদা লাম হিমবতক কাইসা কারিজাক্ষা আরও কুবুন রং বিশিং মানজাক্ষা উনকুটি জেলা পরিষদ নি কাসকু অকরা অমলেন্দু দাস সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা আকর্ষণ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচি শালমারি ককতি শালনি ফুং দামচি সাওয়া আকাশবাণী মন কি বাত পান্দাও হাকতর ফাতার হাকতর নি লুকু রকবাই ককলাম শালায়ান আবু অঙ্গানে মন কি বাত পান্দানি ফিল সারা থামচিস নি বেরমনি পান্দা মন্ত্রী বক্রক লুকু রগ্ন বরকনি ওয়ান সুকমা খাকামা মন কি বাত সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরম এবার নমো অ্যাপ লুকু রগ্নে ওয়ান সুকমু রগ্ন রহরি মানান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবা ইংরেজি বে ওয়ান সুকমু রগ্ন রেকর্ড খাই মানান আবন কারিব 1922 নাম্বার মিস কল রিউ জেলিং পানান আপতিব SMS খাই মানান অ আগস্ট তালনি সাল নুই চিচারনি হরনি দামচি সাতামুই সতি ব্রিজিবা জরা ফোন তাই মেসেজ রহরি মানবায়ান দলীয় ট্রফি ক্রিকেটর থাংনানি শেপমান খা হাস্তিনি পেশার অভিজিৎ সরকার তিনি শালকা আমচাই বদল নি অঙ্গে মোহাম্মদ শামী মুকেশ কুমার নি লগি পেশার হিসাবে উত্তর শালকা আমচাই ন কেবেঙ্গি থাংমানি ম্যাচ ব জাগামান খা বেঙ্গালুরু ও সংযাজাক ম্যাচ শালকা আমচাই শালনি পাইথাগ উইকেট কায়দক বাই থামরা বাচি বা রান তিশাখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি শালথাং জেলা উত্তর উনকুটি ধলাই খোয়াইতাই গুমতি জেলা ফেরাং কগে রুফ রুফ খে ওয়াতি ওয়াই মনোহনে হজাকমুং রেখা নবার্তিবার নাইফ থাকুং খনা তুমারি তঙানো সাকাও থামচিবা ডিগ্রি তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি তিনি তুমারি তংমানি সাকাও থামচিবা দশমিক নৈ ডিগ্রি তাই খামাও নৈচি বৃদ দশমিক বা

ডিগ্রি সেলসিয়াস পাইথাগক অক্টোমা বুবাগ্রক তেসা পরিফিওয়া মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী শাখা নখায়ুনি বাবায় ভারত নি স্টার্ট আপ রক্ষা ফাংনি শাখা বরক নি বৈদ্যুতায় খাকামু ফুলুখা টিটি এ ডিসি নি টাংন কতর খুমলেঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টিটি এ ডিসি নি সংচামা শাল যাই জাল খে বরমরি পালাই জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা তাবং নি হাস্তে হাফাং এলএম বাংরানা নি শাখা ফান বংশী তঙ্গ মিয়া হর বেলাই খে ওয়াতি মামাবাই চন্দ্রপুর বল দেখাল তাই আড়ালিয়ান খবে কবাংমা আমচায় তুইতর শাখা দলি ট্রফি ক্রিকেটর থাঙ্গানি শ্যাপমানখা হাস্তিনী পেশর অভিজিৎ সরকার কক্তমা তিনি বাগী অরণ্য পাইখা উল্লি কক্তমা আওয়াইঙ্গানে খানাফুং দামসনি সতী ব্রিচিওয়া

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্ট আপগুলো সরকারের উপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ অমরপুরের আনন্দধারা টাউন হলে রাজ্যস্তরের টুল কিট বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে টুল কিট তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
1: এই ব্রোডিয়াম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে, এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম, কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন, সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কর্মসূচি এই যে আজকে টুল কিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন ব্রু কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
0: পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টলও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কুমার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। গতরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে আগরতলা চন্দ্রপুর, বলদাখাল ও আড়ালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে নদী ও খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর জেরে জলমগ্ন হয়ে পড়ে ওইসব এলাকার একাধিক বাড়িঘর এবং আশেপাশের এলাকা, ফলে দুর্ভোগে পড়ে এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জলমগ্ন এলাকা থেকে জনগণদের উদ্ধার কাজ চালানো হয়। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় ছুটে যান জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সন্ধ্যায় চন্দ্রপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং জেলাশাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দুর্গতদের পাশে থেকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেবার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগরতলা পুর এলাকায় জলমগ্ন দুর্গতদের জন্য 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আগরতলা পুর নিগমের 26, 30 এবং 31 নম্বর ওয়ার্ড এলাকার 87 পরিবারের 330 জন আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্ট

স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা রেখেছে। মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ সিইওদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ সিইওদের পরামর্শ দিয়েছেন, তারা তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখুক এবং মহাকাশ ক্ষেত্রে এমন এক শক্তিশালী পরিবেশ তৈরি করুক যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের আকৃষ্ট করতে পারে। তিনি উল্লেখ করেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিশ্বের মানুষ ভারতকে তাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ গড়ার জন্য প্রিয় গন্তব্য হিসেবে দেখবে। সমাধান সমারোহ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে রাজ্যের 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত চারজন বিচারপতির বেঞ্চে রাজ্যের 181টি মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে এলএ মামলা সংক্রান্ত 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। আগরতলা জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মামলার পক্ষ বিপক্ষরা শুনানিতে অংশ নিয়েছেন। শ্রী দেববর্মা আরো জানান, সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয় কিষাণ সাহা এবং নিষ্পত্তি হওয়া 7টি মামলায় ওএনজিসির পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌরভ কুমার লাল। আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজশ্রী চক্রবর্তী, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার সৌপ্তিক ঘোষ প্রমুখ। বিজেপি দাবি করেছে মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি করা ছেড়ে দিয়ে কংগ্রেস দলের উচিত সংসদে মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি একথা বলেন। তিনি বলেন, কংগ্রেস দল শুধু দাবি করে যে তারা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করে, যদি তাই হয় তবে কংগ্রেস দল সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিলকে সমর্থন করে তা প্রমাণ করে দেখাক বলে অনুরোধ করেন সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। খুমলুঙে টিটিএ এডিসি সদর দপ্তরে আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে খুমলুঙে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। টিটিএ এডিসি প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা নিয়েছিলেন সেই সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। খুমলুঙে আয়োজিত অনুষ্ঠানে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভূমি, ভাষা ও সংস্কৃতি জনগণের সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের শান্তি, ঐক্য এবং সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে MLA রঞ্জিত দেববর্মা, EMC কে জামাতিয়া, প্রাক্তন CEM পূর্ণচন্দ্র জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের বীমার নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে গোটা 29টি জেলাতেও। কানি প্রতি 10 টাকা প্রিমিয়াম দিয়ে 2.5 কানি পর্যন্ত ফসলের বীমা করানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগ পোকার আক্রমণে ফসলের ক্ষতি সাধিত হলে বীমা থাকলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জেলায় কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল জানান, কৃষকদের বীমায় যুক্ত করতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বর্তমানে খারিফ মরশুমে আমন ধানের জন্য এই বীমা করানোর কাজ চলছে। এই প্রক্রিয়া চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজি মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইসকন মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ অমরপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান। গত কয়েক বছরে অমরপুর

মহকুমা হাসপাতালের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা হাসপাতালেই সম্পন্ন হচ্ছে। হাসপাতালে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি এবং উন্নত অপারেশন থিয়েটার সহ মা এবং শিশু চিকিৎসার আধুনিক পরিষেবা চালু রয়েছে। এছাড়া থাইরয়েড এবং সিবিসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেশিন শীঘ্রই চালু করা হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে আয়োজিত সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্টে আজকের ম্যাচে সোনামুড়া ক্রিকেট দল 2 উইকেটে কৈলাসহর দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে কৈলাসহর দল সবকটি উইকেটের বিনিময়ে 173 রান করে। জবাবে সোনামুড়া দল 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোনামুড়া দলে রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ হন। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: جانا اجانا
1: পৃথিবীর মতো নিকটবর্তী গ্রহে বায়ুমণ্ডলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য মূলত তিনটি প্রধান উপাদান প্রয়োজন। গ্রহটি পাথরে হওয়া, তরল জলের উপস্থিতির জন্য উপযুক্ত তাপমাত্রা থাকা এবং একটি বায়ুমণ্ডল থাকা। সম্প্রতি একদল জ্যোতির্বিজ্ঞানী এমন একটি পাথরে গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে এই তিনটি উপাদানেরই উপস্থিতি রয়েছে, তবে এখনই সেখানে প্রাণের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ মেলেনি। গ্রহটির নাম দেওয়া হয়েছে LHS 1140b। এটি আমাদের সৌরজগৎ থেকে কয়েক আলোবর্ষ দূরে অবস্থিত। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্সে এই আবিষ্কারের তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এই পাথরে গ্রহটিতে হিলিয়াম সমৃদ্ধ একটি বায়ুমণ্ডল রয়েছে। সম্ভাব্য বাসযোগ্য কোনো পাথরে গ্রহে বায়ুমণ্ডলের উপস্থিতি পাওয়ার এটি প্রথম স্পষ্ট প্রমাণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD সম্পন্ন করা গ্রহবিজ্ঞানী কলিন চেরুবিন বলেন, এই মুহূর্তে গ্রহে প্রাণের কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তবে আমরা মনে করি প্রাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদানগুলো সেখানে রয়েছে। MIT-র জ্যোতি পদার্থবিদ সারা শিগার এই আবিষ্কারকে স্বাগত জানিয়ে বলেন, এক্সট্রাপ্ল্যানেট বা বহিগ্রহের ক্ষেত্রে একটির সন্ধান পাওয়া মানে এমন আরও গ্রহের অস্তিত্ব থাকা। LHS 1140b গ্রহটি 2017 সালে প্রথম আবিষ্কৃত হয়। এটি পৃথিবীর চেয়ে কিছুটা ঠান্ডা হলেও আকারে এবং ভরে অনেক বড়। গ্রহটি তার নক্ষত্রের এমন একটি দৌরত্বে থেকে প্রদক্ষিণ করে যাকে বাসযোগ্য অঞ্চল বলা হয়, ফলে গ্রহটির তরল জল থাকা সম্ভব। তবে পৃথিবীর সঙ্গে এর কিছু বড় পার্থক্য রয়েছে। গ্রহটি মাত্র 25 দিনের কম সময়ে তার নক্ষত্রকে একবার পূর্ণ প্রদক্ষিণ করে, ফলে সেখানে আমাদের পৃথিবীর মতো দিন রাত্রের কোনো চক্র নেই। পৃথিবীর বায়ুমণ্ডল যেখানে নাইট্রোজেনের, সেখানে এই গ্রহের বায়ুমণ্ডলের হিলিয়ামের আধিক্য রয়েছে। 2024 সালে চিলির লাস ক্যাম্পানাম অবজারভেটরির টেলিস্কোপ ব্যবহার করে

বিজ্ঞানীরা গ্রহটি পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানীদের মতে এই আবিষ্কারটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব ক্ষেত্রে এবং মহাবিশ্বে আমাদের অবস্থান আরও ভালোভাবে বোঝার জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে কাজ করবে। এবারে জানব বায়ুমণ্ডলের সঙ্গে প্লাস্টিকের কণা মিশে বদলে দিতে পারে বৃষ্টির ধরন, কেমন প্রভাব পড়তে পারে মানব সভ্যতায়। বিজ্ঞানীরা জাপান এবং চীনে ম্যাগ পরীক্ষা করে তাতে প্লাস্টিক কণার উপস্থিতি খুঁজে পেয়েছেন। তা থেকেই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুধু নদী সমুদ্র নয়, বায়ুমণ্ডলেও ছড়িয়ে রয়েছে প্লাস্টিক কণা। প্লাস্টিক শুধু মাটি সমুদ্র নদী নয়, বায়ুমণ্ডলকেও দূষিত করছে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় প্লাস্টিকের কণা, আর তার প্রভাবে বদলে যাচ্ছে মেঘের গঠন, বদলাচ্ছে বৃষ্টির ধরন, এমনকি উড়ানের ক্ষেত্রেও বিপদ ডেকে আনতে পারে এই প্লাস্টিক কণা। মানব সভ্যতাকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্লাস্টিক কণার প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন। জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এয়ারে সেই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখিয়েছেন জল জমে বরফ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বায়ুমণ্ডলের প্লাস্টিক কণা। এমনিতে জল যে তাপমাত্রায় জমে বরফে পরিণত হয়, এই প্লাস্টিক কণা তাতে উপস্থিত থাকলে তার চেয়ে বেশি তাপমাত্রাও জল জমে বরফে পরিণত হয়। বিজ্ঞানীরা জাপান এবং চীনে ম্যাগ পরীক্ষা করে তাতে প্লাস্টিক কণার উপস্থিতি খুঁজে পেয়েছেন। তা থেকেই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুধু নদী সমুদ্র নয়, বায়ুমণ্ডলেও ছড়িয়ে রয়েছে প্লাস্টিক কণা। গবেষকরা পরিবেশে চার ধরনের প্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করেছেন: কম ঘনত্বের পলিথাইলিন, পরিপ্রোপাইলিন, পলিভিনাইল ক্লোরাইড ও পলিথাইলিন টেরেফথালেট, যা পিইটি নামে পরিচিত। জলের ফোঁটায় মিশে থাকে ওই প্লাস্টিক কণা। সেই জলের ফোঁটায় যখন জমে বরফে পরিণত হয়, তখন প্লাস্টিক কণাও জমে যায়। তার প্রভাবে জলের বরফে পরিণত হওয়ার প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত হয় কি না তা দেখার চেষ্টা করেন বিজ্ঞানীরা। তারা দেখেন প্লাস্টিকের কণাযুক্ত জলবিন্দু বিশুদ্ধ জলবিন্দুর তুলনায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রাতেও জমাট বাঁধতে সমর্থ হয়। বিজ্ঞানীদের মনে হয়েছে প্লাস্টিক কণা জল জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্যকারী হিসাবে কাজ করে। পেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা করেন। তারা জানান যখন মেঘে থাকা জল বাতাসের অধিক ভাসমান কণার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন ছোট ছোট জলকণা তৈরি হয়। এই জলকণা অনেকটাই ছোট হয়, ফলে বৃষ্টি হওয়ার মতো জলকণার আকার নিতে তার অনেক সময় লাগে, ফলে প্রাথমিকভাবে কম বৃষ্টির প্রবণতা দেখা যায়। প্যান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক মিরিয়াম ফ্রিডম্যান জানিয়েছেন এই প্রক্রিয়া শেষে বৃষ্টি হয় তখন আর তা প্রবল বেগে হয় না, বরং হালকা বৃষ্টি হয়। বিজ্ঞানীদের একাংশের মতে এই কারণে গোটা দুনিয়ার বৃষ্টিপাত প্রভাবিত হতে পারে, বাড়তে পারে খরা, বদলাতে পারে জলবায়ু, তবে তা নিয়ে এখনও অনেক গবেষণা বাকি বলে জানিয়েছেন গবেষকরা।

জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল বিজ্ঞানের টুকিটাকি। এ নিয়ে কিছু কথা বললেন রিবিয়া দেববর্মা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান, চিত্রগীতি অনুষ্ঠান, শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানখানি শুনবেন ফার্স্ট লাভ লেটার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: ভঞ্চে মঞ্চে হাবলা কাবলা যদ মদ গোবড়া গনসা ভন্ডা রসকে পচা চোখেই দেখতে পাচ্ছি বলছি গোলমাল করছিস হতভাগার দল থাম ওরে ভন্ডা কাল স্কুলে আসেছিনি কেন রে
1: আমি কাল আমার মুখ দিয়ে ধোঁয়া বেরুচ্ছিল
0: বেরি কেন চিলি বুঝি
1: আমি না স্যার সে তো আপনার টিঙানি খেয়ে ছেড়ে দিয়েছি
0: বেশ করে তো তাহলে
1: মা বললেন তোর পেটে আগুন লেগেছে স্কুলে যাসনি
0: বটে আরে মনটা তুই কাল আসিসনি কেন রে
2: কাল তো আপনার সঙ্গে হাততলায় দেখা হয়েছে
0: ও তুমি শুধু দেখা করতে আসো পড়তে আসো না কিরে বন্ধা কিছু বলবি
1: পৃথিবীর আকার কিরূপ স্যার
0: ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু কেনে পৃথিবীর আকার চতুষ্কোণ যথা ঈশান অগ্নি নৈঋত বায়ু
3: পন্ডিত মশাই একটা ট্রান্সলেশন বলে দিন না
0: কি ট্রান্সলেশন বাবা
3: আজকাল হাতিবাগান বাজারে ছয়াশের কুচে চিংড়িতে একটা বড় পরিবার ভালো রূপে চলে যায়
0: ওরে বাবা টুকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুডে টুমরো এলিফ্যান্ট গার্ডেন মার্কেটে সিক্স অ্যানাসের স্মল লবস্টার এ বিগ ওয়াইফ গোজ ওয়েল
3: আচ্ছা পন্ডিত মশাই তার বংশে বাতি দিতে কেউ নেই ইংরেজি কি
0: এসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোথা থেকে খুঁজে বার করছে There is no one give candle in its bamboo. Hey, Monta, English is a chimney banan ko.
2: Chimney?
0: Chimney.
2: C-H-R-M-N-E, chimney.
0: Hey, Moria, so C-H-R-M-N-E, chimney. Okay, heart to niche, got him ya, nol down ko ya tao.
1: Bimbo konlingo, sir.
0: Important question. Dimer betor male abe ki, female abe ki, zani re baba. Netukene, ubai lingo.
3: পন্ডিত মশাই ঘুড়িতে রাত খাচ্ছে ইংরেজি কি
0: খুব ঘুড়ি ওড়ানো হয় বুঝে তো কেন ইম্পর্টেন্ট করছেন কাইট ইজ ইটিং দাবার না এই তুই বানান কর কোটকে
2: কোটকে আর পা গেছে আটকে ফটকে
0: বটে আচ্ছা বানান কর রুক্কিনি
2: রুক্কিনি সরিয়া
0: রুক্কিনিতে সরিয়া করতে কে বলি
2: বুড়া থেকে আউড়ে নিচ্ছি
0: আউড়ে নেওয়াচ্ছি ওকে ঠ্যাং তুলে হ্যান্ড আপ অন দি বেঞ্চ করে দাও এই শোন একটা খবর শোন তোরা সবাই কাল ফর্সা জামা কাপড় পরে পিঠ ভাট হয়ে আসবি কাল ইন্সপেক্টর সাহেব আসছে
1: আচ্ছা স্যার তাই ইংরেজিতে প্রশ্ন করবে আমরা কি করব
0: আমি সব ম্যানেজ করে নেবো সে তোদের ভাবতে হবে না বাবার কাছে 21 বছর ঠেঙানি খেয়ে তবে ইংরেজিতে দখল হয়েছে আমার টাকায় কোনে বেটা যা এখন ছুটি সব বাড়ি যা বাড়ি যা
3: আপনি কি রকম পড়া

0: আচ্ছা আমাকে শোনান।
1: অল রাইট স্যার। বাবা গণেশ বলো তো, 56 কড়ায় কত গন্ডা?
2: পণ্ডিত মশাই, ঢালাই করা না পেটা করা?
1: দাঁড়া সাহেব, চলে যাক, তোকে মেরে আরো ধলাই করে ছাড়বো।
0: ধলাই কিয়া হয়?
1: ও মানে ইয়ে কি বলি রে বাবা, এই মানে ক্লথ ওয়াশিং এর কথা হচ্ছে স্যার। আচ্ছা ভোঁদা, বলতো ভূতপুর হেডমাস্টার মানে কি?
3: পারবো না তো স্যার।
1: ঢুকে নাও, যে হেডমাস্টার পূর্বে ভূত ছিলেন।
0: নন্সেন্স।
1: এই মোন্দা তুমি বলো বাবা, আমি তোমায় হারে হারে চিনি ইংরেজি কি?
3: হারে হারে ইংরেজি কি স্যার?
1: বন টু বন।
3: আর চিনি?
1: চিনির ইংরেজি জানো না? সুগার। ঢুকে নাও, আই সুগার ইউ বন টু বন।
0: আচ্ছা পণ্ডিত, গুড বাই।
1: গুড বাই। দেখলেন তো স্যার, আমার লার্নিং এর রান মানে বিদ্যের দৌ 21 ইয়ার্স ইংলিশ লার্নিং ফাদার।
3: স্যার একটা কথা বলবো।
1: একশো বার বলবে।
3: আপনাকে বিগ ফুল বললেন কেন?
1: বিগ ফুল মানে বড় ফুল। বিলেতে কি সাহেব নিজের বাগান থেকে যেটি সবচেয়ে বড় ফুল আমার জন্য উপহার পাঠাবেন। আমার পড়ানোর কায়দা শুনে সাহেবের তাক লেগে গেছে।
3: হা হা করে হেসে উঠলেন কেন?
1: খুশি হয়ে, এত খুশি হয়েছে যে আর সামলাতে পারেননি।
3: এরপরেও
1: যদি ডিসমিস না করে তো নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এমনি বেকায়দায় ফেলে দিয়েছি মাথা দলকে যে ডিসমিস না করে যায় তো।

0: বলি ওহে নীলমাধব ঘটক চূড়ামণি, ঘটকালি তো ঘটছো, মেয়েটি দেখতে কেমন?
1: আগে ওইকে বাদ দিয়ে অন্য কথা বলুন।
0: কেন মেয়ে তবে সুন্দরী নয় বুঝি?
1: সুন্দরী নয় বলে ফুটন্ত ডালিম দেখেছেন?
0: হ্যাঁ হ্যাঁ তা তো দেখেছি।
1: সবই তো হয়ে গেল, সবই তো হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে।
0: তাহলে মেয়েটি পরীর মতো?
1: মতো মানে শুধু জামা দুটো কেটে ফেলেছে, এই দুদিন হলো ঘা ছুটিয়ে।
0: তার গায়ের রং কেমন?
1: আপনাদের ঘরে কত নম্বরের আলো জ্বলে?
0: 100 নম্বরে।
1: মেয়েটি ঘরে বসিয়ে আলো নিভিয়ে দিই।
0: ও মা, ঘর তো তাহলে অন্ধকার হয়ে যাবে।
1: ওই মেয়ে ঘরে 500 নম্বর আলো কাজ করি।
0: তা দেখবি। আচ্ছা লেখাপড়া কতদূর করেছে?
1: লেখাপড়া কতদূর করেছে? একেবারে শেষ করে ফেলেছে, বাজার আর বই নেই। এক সাইবর ইংরেজি শুনে ফার্স্ট বুক উপহার দিয়েছে।
0: আহা গুণবতী, তা রান্না বান্না?
1: অন্য মেয়েদের বলি রান্না বান্নার কথা জিজ্ঞেস করছে? মাছের ঝোল যা রাঁধবে গামছা পরে বাটিতে নেমে মাছ খুঁজতে হবে।
0: কেন?
1: কেন মাছ সব জীবন্ত থাকে?
0: জীবন্ত থাকে
1: ওই তো রান্না চাই, মাছ মরবে না। ধরির মধ্যে কেবল ঘুরে বেড়াবে, টাকপাকে টাকপাকে টাকপাকে টাকপাকে টাকপাকে টাকপাকে।
0: তার নাচ গান?
1: না আমি চললুম। বলি জ্ঞান হারা নৃত্য দেখেছেন?
0: কি বললে?
1: জ্ঞান হারা নৃত্য দেখলে একেবারে জ্ঞান হারিয়ে ফেলতে হবে। আর গান সে তো পাড়ার লোকেরা নোটিশ দিয়েছে।
0: কেন?
1: বলে ও গান শুনলে আমাদের আর ঘুম আসে না, ঠিক যেন সাইরেন বাজলো এমন মিষ্টি।
0: তাহলে একদিন দেখে আসি।
1: আজকে দেখা চলবে না, যে দেখছে সেই বলছে যে যে আলিপুরে জাদুঘরে রাখার মতো এমন দেখছে।
0: কিন্তু তো আমার কেমন তা তো তুমি জানো।
1: আর তুই জানি খোঁড়া আবার খোঁড়া।
0: ঘটকালি করতে পারলে তোমার নগদ 100 টাকা
1: আগে দিতে হবে, ও কাজ করলে কেউ নয়।
0: আচ্ছা তাই দেবো।
2: বিয়ের দিন মেয়ের বাড়িতে।

0: তো 500 টাকা তো আগাম নিয়েছ, কিন্তু যেমন কি বলেছিলে তেমনটি তো নয়।
1: আপনার মেয়েটিকে যেমন কি বলেছিলাম তেমনটি কি?
0: না না না, তুমি তো বললে যে সুন্দর জামাই দেবে, জামাই যেন বাপু একটু খুঁড়িয়ে চলে।
1: এই যে ধরা পড়লাম বুঝি। না না, সে উড়ো যাচ্ছে, সব জলেকে খড়া হয়ে গেছে।
0: যাক, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল।
1: আপনার মেয়েটি চেহারা আসবে কি সময় চোখ আর এদিকে আসে না, গোয়াল ঘরে গরুর দিকে তাকাতে বললে তবে চোখ এলো।
0: আচ্ছা, ছেলে কি লেখাপড়া শিখিনি? পদ্য যেন উল্টে পড়ছিল।
1: আপনার 500 টাকা ফেরত নি। 500 টাকা ফেরত নি, আমি জামাই নিয়ে চলে যাই। বলি, মাইকেলের মেঘনাথ বধ পড়েছেন? মেঘনাথ বধ পড়েছেন? একেবারে বধ করে দিয়েছে, বধ করে দিয়েছে।
0: আচ্ছা বাবাজি, এতক্ষণ ছিল একটা কথাও তো বলেনি।
1: ওরে বাবা, এই বেলাকে কে করি কোনা কোনা করছে না, কোনো ফোনই করে।

0: ওরে বাবা, এটা কর না কত রকমের গাড়ি এ বাবা। এই গাড়ি জমিদার বাড়ির কথা বলতে পারো? ছাড়াই দিলে না, তাকে জিজ্ঞেস করিল বাবা। ও মশাই, ও ছাটাবো বলে লুচিওয়ালা জমিদার বাড়ির কথা বলতে পারো?
1: লুচিওয়ালা
0: তারা খুব লুচি করে।
1: ও বুঝতে পেরেছি, জমিদার বাড়ি এটা নয়, ওই লাল বাড়ি দেখা যাচ্ছে ওইখানে যাও।
0: আচ্ছা আচ্ছা, এই তো লাল মস্ত বড় বাড়ি।
2: ওরে বাবা লাচিয়া, তো আবার কি আসছে?
0: লুচিওয়ালা জমিদার
3: হ্যাঁ, নাচনেওয়ালা
0: নয়, লুচি খানা খানা,
3: লুচি খানা ডাক খানা হিয়া নেই আয় ভাগো।
0: আরে না না, কি বিপুজি বললুম গো, আমাকে চিনতে নেই পারতা? চিনতে পারছো না, আমার বাবা এই বাড়িতে আসতো, আমি তারই ছেলে হয়, মুখের ভাব যে কেউ ধরতে পারত নাই।
3: এই বাড়ি তো ছেলিয়া
0: ওরিয়া নরে মা মুশকিলে বললুম তো, এ বাড়ি ছেলে কেন? আমার বাবা গো, যেখানে দুটিকে চাচ্ছ তারই ছেলে।
3: ও বাবা গো ছেলিয়া,
0: এত ক্ষণে ধরা হয় বাবা ছেলে যে বাবা এখানে আস।
3: আচ্ছা ভিতর ঘুষিয়ে যাও, সামনে বাবা আছে।
0: দূর বাবু, আমার বাবা মর গিয়া, জমিদার বাবু আছে?
3: হ্যাঁ হ্যাঁ, ভিতর তো ঘুষিয়ে যাও।
0: বলো জয় মা কালী। বাবা কি মোটা রে, আগে আমার নাম গেছি, আমি জীবনে লুচি কখনো খাইনি, আমার খালি লুচি খাওয়াতেই হবে।
4: আচ্ছা আচ্ছা বসো। ওরে কে আছিস? বামন ঠাকুরকে বলে দে তার বাড়িতে আজ রাত্রে এই ছেলেটি লুচি খাবে, ঘি ময়দা সব ভান্ডার থেকে পাঠিয়ে দে, বুঝলি?
0: দেখুন আমি জীবনে লুচি খাই, কিছু হবে না তো?
4: না না, তোমার কোনো ভয় নেই, তুমি এর সঙ্গে যাও।
5: আজ একটা ভারী মজা হয়েছে, কোথা থেকে একটা গেইয়া ছেলে এসেছে, সে নাকি কখনো লুচি খায়নি, তাই বাবুর হুকুম এইখানেই তাকে খাওয়াতে। এই দেখো না, ঘি ময়দা সব পাঠিয়ে দিয়েছে, তুমি লুচি করো, আমি এখন চললুম।
6: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রসে বসে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। राष्ट्रीय अंतरिक्ष दिवस के अवसर पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने निजी अंतरिक्ष क्षेत्र से नवाचार की वैश्विक छवि बनाने का आग्रह किया। रक्षा मंत्री राजनाथ सिंह ने जहाज

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীত শুনলেন আজকের শিল্পী দেবব্রত মল্লিক। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। স্পটলাইট
1: দিস ইজ আকাশবাণী। ইন দ্য প্রোগ্রাম স্পটলাইট Now we bring you our discussion on National Space Day 2026, Advancing India's Space Ecosystem. The participants are Pallav Bagla, Senior Science Journalist, and Sarabjeet Kaur, Anchor.
2: India is celebrating its third National Space Day. This day gives us an opportunity not only to celebrate India's achievements in space, but also to reflect on the new possibilities that lie ahead. To understand this in detail, we are fortunate to connect with Mr. Pallav Bagla, Science Communicator. Mr. Pallav, welcome to the discussion.
3: Namaskar.
2: Mr. Pallav, we understand

এতক্ষণে রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রবি বাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান।

0: ये था राग सुहा। तबला संगत श्री यति भागवत, हारमोनियम श्री अनंत जोशी और सारंगी पर थे उस्ताद फारूख लतीफ खान। आज के रविवासरीय अखिल भारतीय संगीत सभा में विदुषी प्रतिमा तिलक का गायन अब संपन्न होता है। आकाशवाणी के मुंबई स्टूडियो में ध्वनि मुद्रित यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: That was राग सुहा and that concludes vocal recital विदुषी प्रतिमा तिलक in tonight रविवासरीय अखिल भारतीय संगीत सभा। She was accompanied on tabla by श्री यति भागवत and on harmonium by श्री अनंत जोशी and सारंगी उस्ताद फारूक लतीफ खान। This program was recorded at the studio of आकाशवाणी मुंबई and the broadcast came to you from आकाशवाणी दिल्ली।
2: এতক্ষণ রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 হায়ামী খোরং, 7:05 রবি কিরণ, 7:45 বিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 দেশবন্ধনা, 9:30 বাংলা আধুনিক গান, 10:00 হিন্দি ছবির গান, 11:00 বাংলা ছায়া ছবির গান, 12:00 মুগুল, 12:30 খেরংবার। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 1:05, 1:40 শুনবেন লোকগীতি উৎপলেন্দ্র চৌধুরীর কণ্ঠে, 1:50 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। 5:10 চিত্রগীতি, 5:45 চাকমা গান, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থির আসর, 8:05 সংবাদ বিচিত্র, 8:15 হিন্দি ছবির গান, 8:30 আধুনিক গান, 9:00 রবীন্দ্রসঙ্গীত, 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট অনুষ্ঠান, 9:30 কর্ম ক্রীড়া প্রসঙ্গ এবং 10:15 শুনবেন আধুনিক গান শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.5 এবং 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 63%। এক সতর্কবার্তা বলা হয়েছে যে ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এবং গোমতি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন এখানে শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:01 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।